আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার, 21শে আষাঢ়, 1948 শকাব্দ, 27শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 12ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 16 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:03 হয়েছে, সূর্যাস্ত 6:23। সকল বন্ধুকে জানাই সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠানে শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে শুনবেন অমৃতবাণী এবং তারপর ভক্তিগীতি।

আজ অমৃতবাণী ঋগ্বেদের দেবী সূক্ত থেকে পাঠ। আমি রুদ্র, বসু, আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। মিত্র বরুণের আমি ধাত্রী, ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দুজনকে আমি ধারণ করেছি। আমি দেবগণের শত্রু নাশক। যে যজমান যজ্ঞতে দেবতাগণের জন্য হবি প্রদান করেন তাদের জন্য সুখদায়ী ফল আমি প্রদান করি। আমি জগতের ঈশ্বরী, ধনপ্রদায়িনী, ব্রহ্মকে জ্ঞাতা। আমার আমি যাদের জন্য যজ্ঞ করা হয় তাদের মধ্যে প্রথমা, বহুরূপে সর্বভূতে প্রবিষ্ঠা। সেই আমাকে বহু স্থানে বা সর্বদেশে আরাধনা করা হয়। সবার ভোজন, দর্শন, শ্রবণ ও জীবনযাপন আমার শক্তিতেই সম্ভব হয়। আমাকে যে জানে না সে দীনহীন ও ক্ষীণ হয়ে যায়। আমার কথা শোনো, শ্রদ্ধা ও সাধনের দ্বারা যে পরম বস্তু লাভ হয় আমি তার কথাই তোমাকে বলছি। আমি সেই পরম তত্ত্বের উপদেশ দিচ্ছি দেবতা ও মানুষ যার সেবা করেন। আমি স্বয়ং ব্রহ্মা, আমি স্বয়ং ব্রহ্ম, আমি যাকে রক্ষা করি সে সৃষ্টিকর্তা ব্রহ্মা বানিয়ে দিই। আমি যাকে ইচ্ছে করি তাকে বৃহস্পতির মতো মেধাবান বানিয়ে দিই। আমি স্বয়ং ব্রহ্মা ভিন্ন আত্মা, সেই আমারই স্বরূপ তার গান করি। এই বিশ্বের উপরিভাগের দুলোকে আমিই প্রসব করে থাকি। দিব্য কারণ বাড়ির রূপ সমুদ্রে, যেখানে সমস্ত প্রাণীর উদয় ও বিলাপ হয়, সেই ব্রহ্ম চৈতন্য আমার নিবাসস্থল। সর্বভূতে আমি প্রবিষ্ট এবং বিশ্বকে আমি নিজের মায়া দ্বারা স্পর্শ করে থাকি।

0: শুনলেন ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন অজয় চক্রবর্তী, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, ভবানী দাস এবং শ্রীকান্ত আচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল 8টায় শুভ সকালের বিষয় আশায় বাঁচে। এই বিষয় নিয়ে আপনারা আমাদের সঙ্গে টেলিফোনে আসতে পারেন 9434-91300 এবং 03482-259-648 এই নম্বরে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার কথা লিখে পাঠাতে পারেন 9434-921-300 এই নম্বরে। বিষয় আশায় বাঁচে, ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15

0: একজন ভারতীয় পর্যটকের মৃত্যু। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। সাদাম টানা পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতকে 56 রানে হারিয়ে সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারতে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর এটি। এর ফলে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছেন। অকল্যান্ডের স্পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইয়াহি ওয়াকা এক নয়ি যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है, पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী লাক্সেনকে ধন্যবাদ জানান এবং বলেন, এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মান্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসির চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা এবং উন্নত প্রযুক্তি উভয়কেই শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, কিন্তু চূড়ান্তভাবে সেই যুদ্ধে জয়লাভ করবে জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তি। বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলীয় নৌবহরের 6th Project 17A দেশীয় স্টেলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরির অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে শ্রী রাজনাথ সিং ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এই অন্তর্ভুক্তিকরণ ভারতের সামুদ্রিক শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি মাইলফলক।
2: সমুদ্র হমারে সিকিউরিটি কে সাথ সাথ হমারে ট্রেড, হমারে ব্যাপার, হমারি সাপ্লাই চেইন, হমারি এনার্জি সিকিউরিটি আর হমারি ইকোনমিক প্রোগ্রেস কি ভি এক লাইফ লাইন। আজ কে সময় মে পুরি দুনিয়া কি নিগাহে ইন্ডো প্যাসিফিক রিজন পর আর ইস ক্ষেত্র মে ভারত কি ভূমিকা বহুত হি মহত্বপূর্ণ হ্যায়। ভারত ইস পুরে ইন্ডো প্যাসিফিক রিজন মে এক নেট সিকিউরিটি

0: प्रोवाइडर के रूप में, एक भरोसेमंद साथी के रूप में उभरा है।
1: केंद्रीय कृषि और कृषक कल्याण मंत्री शिवराज सिंह चौहान आज नतून दिल्ली पूसा कैम्पासे आयोजित परिवेश संरक्षण संकल्प कर्मसूची अंशग्रहण करबेन। ए उपलक्षे तिनी सारा देश थेके आगत प्राय 17,000 वृक्ष मित्रर संगे मतबिनिमय करबेन एवं सक्रिय जन अंशग्रहणेर माध्यमे परिवेश संरक्षणके एकटि देशव्यापी गण आंदोलने रूप देवार आह्वान जानाबेन। देशेर प्राय प्रतिटि राज्य थेके आगत वृक्ष मित्ररा एई कर्मसूचीते अंश नेबेन। तारा वृक्षरोपण, जल संरक्षण एवं परिवेश पुनरुद्धारेर क्षेत्रे उल्लेखयोग्य अवदान रेखेछेन। कर्मसूचीर अंश हिसेबे कृषिमंत्री पूसा कैम्पासे अंशग्रहणकारी वृक्ष मित्रदेर संगे निये वृक्षरोपण अभियाने अंश नेबेन एवं एकटि सबुज भारत गढ़े तोलार लक्ष्ये सम्मिलित अंगीकार पुनर्व्यक्त करबेन। ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে নটি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকুয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 13 জন পুরুষ ও 2 জন মহিলা সহ মোট 15 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে হ্যানয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ুর, 3 জন কেরালাম এবং 2 জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নৌকাটিতে 36 জন যাত্রীর মধ্যে 32 জনই ভারতীয় বলে খবর। 17 জন যাত্রী ও 4 ক্রু সদস্য সহ 21 জনকে বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যেই ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আনথোই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি বলেছেন, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও কনসুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে, ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ভিয়েতনামে ভারতীয় দূতাবাস এবং কনসুলেট সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করে চলেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং 1 জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদাম্পটনে গতকাল পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। জবাবে ভারত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ ফ্লোরিডায় মিয়ামি স্টেডিয়ামে নরওয়েকে 2-1 গোলে পরাজিত করে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। উল্লেখ্য, স্পেন ও ফ্রান্স ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। অন্যদিকে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হতে চলেছে ভারতীয় সময় সকাল 6:30। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ে

0: কমিটি গঠন করেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটির শিল্পী রমা মণ্ডল।

রবীন্দ্রসঙ্গীতের আসরে এবারের শিল্পী সমবেত কণ্ঠে রূপঙ্কর বাগচি, মনোজ মুরলী নায়ার এবং মনোময় ভট্টাচার্য।

এই গানটির সাথেই শেষ হচ্ছে আজকে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি। নজরুল গীতির প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই কৃষি বিষয়ক পরামর্শবলী। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষক বন্ধুদের উদ্দেশ্যে যে পরামর্শবলী দিয়েছেন সেগুলি হল, পাটের ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন ও পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশি ব্যবস্থার করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য কিন্তু সমস্যা হতে পারে, কারণ পুষ্টি ও আর্দ্রতার প্রতিযোগিতা বৃদ্ধি পায় আগাছা থাকলে। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ হালকা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। সার ব্যবস্থাপনায় টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন, যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমন, এক্ষেত্রে পোকামাকড় ও রোগের আক্রমণ দেখা দিতে পারে এই সময়। জুট সেমি লুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ান, স্টিম রোট রোগ, নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিম ভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এটা প্রাথমিক অবস্থায় দেওয়া যেতে পারে নিম ভিত্তিক জৈব কীটনাশক। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার ঝড়ে এই সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। উদ্যান পালন বিষয়ে পরামর্শবলী। শশা, উঁচু জমিতে রিজ ও ফলো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো ও কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন করতে শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা, পরবর্তীতে প্রতিস্থাপনযোগ্য সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা করে রাখুন। হালকা বৃষ্টি ফসল ও নতুন বপন করা জমিতে উপকারী মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এরকমই আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব সম্পর্কে কিছু তথ্য, যেমন বজ্র ঝড় ও দমকা হাওয়ার কারণে ভুট্টা, পাট ও কলার মতো লম্বা ফসল সোয়ানোর আশঙ্কা রয়েছে। প্রবল হাওয়া ও ভারী বৃষ্টির ফলে কোমল সবজি, ফল, ফসল ও চারার ক্ষতি হতে পারে। ফল বাগানের দুর্বল ডাল ভেঙে যাওয়া ও ফল ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের সময় স্প্রে, ফসল সংগ্রহ, শুকানো ও মারাইয়ের কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রবল হাওয়ায় অস্থায়ী কাঠামো, পলিহাউসের সেচ ব্যবস্থার ক্ষতি হতে পারে। বজ্রপাত খোলা মাঠে কর্মরত মানুষ ও গবাদি পশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রভাব ভিত্তিক পরামর্শের ক্ষেত্রে জানানো যাচ্ছে যে হালকা বৃষ্টি ফসল ও নতুন বপন করা জমির উপকারী মাটির

আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করতে পারে। হালকা বৃষ্টিপাতের ফলে ফসলের জমিতে উপকারী মাটির আর্দ্রতা বজায় থাকবে, তাই অতিরিক্ত সেচ দেওয়ার কোন থেকে

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন লোপামুদ্রা মিত্র, আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw.in.mo

0: www.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে জানায় আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী 7 দিনে জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ ও আগামীকাল জেলার বেশিরভাগ অঞ্চলে বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ রবিবার জেলার বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেই সঙ্গে জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আমাদের আজকের অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 শুনবেন বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 লাইভ ফোন ইন। শুভ সকাল। আজকের বিষয় আশায় বাঁচি। সকাল 9:10, বিকেল 3:10, রাত 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10:00 থেকে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান, বেলা 2:20 থাকবে অতুল প্রসাদ রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রগীতি ও নজরুল গীতির অনুরোধের আসর, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি লোকগীতি, বিকেল 5:30 সন্ধ্যে 6:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন জীবিকার জন্য, সন্ধ্যে 6:30, সন্ধ্যে 6:40 ভক্তিগীতি দ্বিজেন্দ্র গীতি, সন্ধ্যে 6:55। আজ সন্ধ্যায় অনুষ্ঠান সন্ধ্যে 7:10, রাত 10:00 যুবজগৎ চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন রাত 10:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35, সন্ধ্যে 7:50, গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধ্যে 6:00 এবং রাত 8:00। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বেলা 3:05, রাত 8:05 এবং রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 7:30, রাত 8:15 এবং রাত 8:30। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজ সারাদিনের নানা অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং তারপর স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

0: প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের স্পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
1: भारत और न्यूजीलैंड के रिश्ते में यादें भी हैं, दोस्ती भी है, वैल्यूज भी है और एक कमिटमेंट भी है। भारत न्यूजीलैंड की यही वाका एक नई यात्रा पर निकलने के लिए तैयार है। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है। पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যে 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়, লোকসভা ও বিধানসভার নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসি চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুত এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 মহিলা সহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তাঁরা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন।
2: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape.

0: If you see from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
1: ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে নটি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ বন্দর আব্বাস সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদামটানে গতকাল পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বার্বোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নস্কোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জমি ক্রয় নীতিতেও বদল আনছে রাজ্য সরকার। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 18 জুলাই সাঁকরাইলে আমুলের কারখানার উদ্বোধন করবেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি সিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের কমিটি গঠন করেছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় নমুনা বিকৃতির অভিযোগে দ্রুত তদন্ত করে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ শিয়ালদা আদালতের। সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে আজ রাত 10টা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। রাজ্যের সর্বত্র আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে।

0: রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হোসিয়ারি সংস্থার কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী কথা বলেন।
1: আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেল কে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব।
0: মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। যেসব সংস্থা বা শিল্পপতি রাজ্যে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চান, তারা যাতে সহজে অনুমোদন পান তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। শিল্প প্রসারের জন্য 5,000 কোটি টাকার বিশেষ বাজেটও রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা হলেও গত 5 দশকের অবহেলার কারণে রাজ্যে শিল্পের খরা।
2: এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিত ভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ এবং এখানে 9,000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে।
0: শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন।
3: আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সটেনশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে।
0: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মাসের 18-19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিন বিকেলেই তিনি দিল্লি রওনা দেবেন। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি। ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
4: যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইমের পিছনে, আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। গোটা রাজ্য জুড়ে ডিজিপি কে বলবো, আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন, কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা চরস, একেবারে রুরাল এলাকাতে গাঁ গঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি।
0: গতকাল দক্ষিণ 24 পরগনার বাড়িপুরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নিয়োগের 48 ঘন্টার মধ্যে সিঁথি থানার অফিসার ইনচার্জ চামিলি মুখোপাধ্যায়কে তার আগের পোস্টিংয়ে ফেরানো হয়েছে। সম্প্রতি তাকে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে বদলি করে সিঁথি থানা দায়িত্ব দেওয়া হয়। জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষকদের ওয়াকিবহাল করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। উজ্জীবন চর্চা শীর্ষক এই অনলাইন কর্মশালায় জাতীয় শিক্ষানীতির নানা দিক তুলে ধরা হয়েছে। কর্মশালায় অংশ নিয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, ছাত্রছাত্রীদের কাছে পড়াশুনোকে অভিজ্ঞতা ভিত্তিক

0: বর্ণময় সৃজনশীল করে তোলাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিগড় মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ভিসেরের নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগে তদন্ত করে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। 30 জুলাই এই রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। নির্যাতিতার বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে সম্প্রতি চিঠি আসে। সেখানে বেলগাছিয়া রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির 3 আধিকারিকের বিরুদ্ধে ভিসেরের নমুনা বদলের অভিযোগ তোলা হয়। এরপরই শিয়ালদা আদালতে দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। গ্রাম পঞ্চায়েতের প্রধানরা না এলে সেখানকার বিডিওদের দিয়ে প্রশাসকের কাজ করা হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। গতকাল কোচবিহারে সাংবাদিকদের কাছে তিনি বলেন, কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান না আসায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমস্যা হচ্ছে, এরকম পরিস্থিতি চলতে পারে না বলেও তিনি উল্লেখ করেছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার অচলাবস্থা কাটাতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে এসে পৌঁছেছে বলে খবর। সম্প্রতি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অধিকাংশ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় পুরসভায় দেখা দিয়েছে অচলাবস্থা। উন্নয়নমূলক কাজ বন্ধ হওয়ার পাশাপাশি কর্মীদের বেতন আটকে যায়। এদিকে স্বজন পোষণ, অবৈধ নির্মাণে মদত, টোল আদায়ের অর্থ, সরকারি তহবিলে নয় ছয় সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে পদত্যাগী পুর প্রধান গৌতম গোস্বামীর বিরুদ্ধে। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কমিশনার অব রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থা পরিদর্শনের কারণে আজ কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। এই সেকশনে আজ সকাল 9টার পরিবর্তে পরিষেবা বিকেল 4:30টায় শুরু হবে। তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবা সময়সূচি অপরিবর্তিত রয়েছে। রাজ্যের সর্বত্র আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন,
1: ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 12-13 তারিখে এবং 14-15 বাদ দিয়ে 16 ও 17 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 12 তারিখ, তারপর 13-14 ভারী বৃষ্টির সম্ভাবনা, 15-16 ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবার 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা।
0: মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ এবং তারপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। বাংলা ছায়াছবির গানের প্রথম গানটি শেষ পর্যন্ত ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং পতন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: RBI একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল। আজকের শুভ সকালের বিষয় আশায় বাঁচে। এই নিয়ে আপনারা টেলিফোনে কথা বলতে পারবেন 9434-921-300 এবং 0348-2259-648 এই নম্বরে। একই সাথে আপনারা আপনাদের মতামত ভাবনা আমাদেরকে লিখে পাঠান 9434-921-300। বিষয় আশায় বাঁচে। আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল।

প্রতিটা সকাল আমাদের চোখের ওপর ঘুমের পর্দাটাকে একটু হালকা করে একটা আলোর রেখা ফেলে, আর সেই আলোর রেখা আমাদেরকে আবার যেন কোথাও একটা চোখ মেলে তাকানোর সাহস বলুন, ইচ্ছে বলুন, সেটি যোগায়। আর তাকেই আমরা দিন শুরু করি, শুরু করি প্রতিদিনের আমার পর পর কাজ। কি কাজ? আমি একটা কাজ করি এবং পরের কাজটার জন্য প্রস্তুত হই। আর এখানেই লুকিয়ে আছে জীবনের এক অন্যতম মূল চালিকা শক্তি, সেটি হলো আশা। জীবন থেকে যদি আশা বাদ দেওয়া যায় তাহলে কি জীবন থাকে? যেমন আমরা বলি যে জল ছাড়া জীবন বাঁচে না, ঠিক কথা। শরীর বাঁচাতে গেলে জল লাগবে, খাবার লাগবে, হাওয়া লাগবে, বাতাস লাগবে, অক্সিজেন লাগবে, আর অনেক কিছু লাগবে। কিন্তু শরীরের ভেতর যে মন, শরীরের ভেতর যে ইচ্ছা শক্তি, যা আমাদেরকে এই উন্নততর মানব সমাজ গঠন করতে সাহায্য করেছে, এই পৃথিবী কেন আস্তে আস্তে আমরা মহাকাশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন, সেই জ্ঞান, সেই যে জানা, হাজার হাজার বছর ধরে যে জানার ইচ্ছে, আদিম মানুষ আগুন আবিষ্কার করে, চাকা আবিষ্কার করে, এত বড় বড় সভ্যতা তৈরি হয়, সে সবের মূলেই কি নেই আশা? আরও জানবো, আরও বড় হব, আচ্ছা এরপর কি আছে, আমি কাল কি করব, আচ্ছা এর পরের ঘন্টাটা আমার কি হবে? এই যে এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা যারা শুনছেন আপনারা এই মুহূর্তে ভাবছেন এর পরের কথাটা আর একটা ভালো কিছু হবে তো আশা নিয়ে কথা যখন, এটাও একটা আশা। এই যে আমি বলছি, আমি ভাবছি আপনারা আমার কথাটা শুনে এর পরে আমি যেটা বলবো আর একটু আশান্বিত হবেন তো, আর একটু ভালো লাগবে তো। এই যে আমরা এই কথোপকথনে আছি এর মধ্যেও কিন্তু একটা আশা। আশা না থাকলে জীবন দেবতাকে পাওয়া যায় না। আর তাই আজ আমরা কথা বলবো আশায় বাঁচে এই নিয়ে। কখনো ভেবে দেখবেন না আমরা বলি যে আমার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাচ্ছে। সত্যি কি যাচ্ছে? আশা আকাঙ্ক্ষা যার শেষ হয়ে যায় তিনি তো সন্ন্যাসী, আমরা খুব প্রচলিত কথাই বলে থাকি। কিন্তু সাধুরও কি আশা আকাঙ্ক্ষা শেষ হয়? তিনি জাগতিক প্রাপ্তির আশা আকাঙ্ক্ষা শেষ করতেই পারেন, কিন্তু তিনি কি তার আধ্যাত্মিক পারমার্থিক প্রাপ্তির আশা আকাঙ্ক্ষা শেষ করেন? না, তিনি সেই পরম পুরুষকে পাওয়ার কি তার পরমারাধ্যকে পাওয়ার প্রার্থনা নিয়েই তো সংসার ত্যাগ করে আত্মচেতনার পথে যান। আর সেই জায়গায় পৌঁছানোটাই তার আশা। সুতরাং আশা আমাদের থাকবেই। আমাদের প্রাচীন শাস্ত্রও বারবার ঘুরে ঘুরে আশার কথা বলে, আধুনিক বিজ্ঞানও বলেন যে আমাদের মন, আমাদের মস্তিষ্ক সবটাই আশায় চলে। আজ আশা নিয়ে কেন

কথা বলছি সে কথায় অবশ্যই যাব। তবে আজকের অনুষ্ঠান খুব ভালো করব এই আশা আমরা রাখি, এবং একই সঙ্গে ভালো অনুষ্ঠান মানেই তো আপনাদের এবং আমাদের মনের তন্ত্রীতে একটা বাধা, তো সেই মনের তারে বাঁধাটা যেন খুব খুব সুন্দর হয়, আরও ভালো হয় এই আশা নিয়ে সামনে এগিয়ে যাব। আপনাদের সঙ্গে আছি আমি মোহর বন্দ্যোপাধ্যায়, আপনারা আমার সঙ্গে কথা বলতে আসবেন 9434921300 0348225964 8। যেহেতু আজ আমরা অনেক বন্ধুর আশার কথা শুনব, তাই আপনারা আসবেন ফোনে একদম নির্দিষ্ট করে কথা নিয়ে, যে আশা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায়, যে আশায় আপনি জীবনের এতটা পথ পেরোলেন সেই জীবন দেবতার কথা হোক। ছোট্ট করে নিজের কথাটা একটু মনে মনে গুছিয়ে নিয়ে তারপর ফোনে আসুন। আর আপনারা যারা হোয়াটসঅ্যাপে লিখবেন তারা তো জানেনই, এবং নতুন যারা তাদের জন্য বলে দিই 9434921300 এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের কথা আমাদেরকে লিখে ফেলতে পারবেন। আমরা

দায়িত্ব আমাদের। এই সমস্ত ভাবনা এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, দেখা যাচ্ছে যে সামাজিকভাবে নানা যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন অর্থনৈতিক কারণ এবং মহামারী ইত্যাদির ফলে মানুষ কোথাও গিয়ে যেন, মানুষ মানে পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষের কথা বলছি আমি, কোথাও গিয়ে যেন একটুখানি বাঁচার পথটা হারিয়ে ফেলছেন। আর এই ভাবনা থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব পেশ করেন, আর সেই প্রস্তাব থেকেই আজকের দিনটিকে আন্তর্জাতিক আশা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব হোপ হিসেবে বিবেচনা করা হয়। আজকে সারা বিশ্ব জুড়ে কিভাবে আমরা আরও ভালো থাকতে পারি, শুধু নয় ভালো থাকার ইচ্ছেটাকে মনে জাগাতে পারি, তার জন্য সম্পদ নয়, অর্থ নয়, মনটাকে আগে ভালো রেখে তারপর সেই ভালো মন নিয়ে মানুষ মানুষের হাত ধরে উন্নত সামাজিকতা, উন্নত রাষ্ট্র, উন্নত নাগরিক কিভাবে তার সম্পদ বৃদ্ধি করতে পারে, কিভাবে যুদ্ধের যে ক্ষয় তার পথ থেকে আবার শান্তির পথে ফিরতে পারে, কিভাবে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রা শুধু নয়, আবহাওয়া এবং আবহাওয়া পরিবর্তনের ফলে চাষবাস থেকে সমস্ত কিছুর ওপর যে প্রভাব ফেলছে খাদ্য অর্থনীতি, সেই প্রভাব থেকে আমরা মুক্তির পথ পেতে পারি, কিভাবে একটা আশার ভরা মানুষ, একটি এখন আমরা খুব কথায় কথায় তো ধনাত্মক মানুষ, ঋণাত্মক মানুষ, মানে আরও বিয়ে করে বলতে গেলে আমরা পজিটিভ মানুষ, নেগেটিভ মানুষ, এই কথাগুলো খুব ব্যবহার করি, তো ওই পজিটিভ মানুষ কী করে তৈরি করে ফেলা যায় সে কথায় বারবার বারবার করে ভাবনাতে আসছে, এবং সেই নিয়েই তারা আজকের দিনটিকে সারা বিশ্বের মানুষ ভাববেন, আর আমরা তো তাঁদেরই একটা অংশ, এবং আমরা প্রত্যেকেই যখন ভাবব তখনই আমরা অনেকটা এগোব। হ্যাঁ, আপনারা বলতেই পারেন বা আমিও বলতে পারি যে আমরা এত কী জানি, কিন্তু যখনই ব্যক্তিগত স্তরে দেখুন, আমরা খুব তাড়াতাড়ি মনের মধ্যে কোথাও একটা হতাশা তৈরি হচ্ছে, আমাদের রাগ বাড়ছে, আমাদের জেদ বাড়ছে, আমরা বাড়ির মানুষ কটাই আগে কীরকম যেন ছোটোবেলায় দেখেছি, বাড়িতে একটা বাবা মা ভাই বোন সবাই মিলে বা দাদু ঠাকুমা কত আত্মীয় স্বজন আসতো সবাই মিলে, কীরকম একটা হই হই ব্যাপার ছিল, এখন যেন সেটা হারিয়ে যাচ্ছে। কেন হারাচ্ছে, কোথাও গিয়ে কি আমরা এই চরকাচাকায় জীবন চালাতে চালাতে আশার পথ থেকে পিছিয়ে যাচ্ছি? তাই আশাবাদের চর্চাকে আজকে আমাদের আশাবাদের চর্চা করতে হয়, যে জীবন চর্চা সনাতন ভারতীয় এবং সারা বিশ্বের মানুষ প্রাচীন সভ্যতারা নিজের থেকেই উন্নতির পথ হিসেবে নিয়েছিল, আজকে সেই জায়গাটায় আমাদের চর্চা করতে হবে, হচ্ছে, কিন্তু সেটা আমাদের করতেই হবে, কারণ আমরা যে সংকটের মুখে দাঁড়িয়ে আছি সে সংকট বিশ্বজুড়ে মানুষ কোথাও যেন পিছিয়ে যাচ্ছে, তাই নতুন আশার পথ আমাদের দেখতেই হবে।

0: যে কথায় ছিলাম, আপনাদের কথায় যেতে যেতে ফোনে যাব। তো একটা কথা আপনাদের আজকে আগে জানিয়ে দিই। আচ্ছা, আপনি কি জানেন আশাও পরিমাপযোগ্য? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ একটি স্কেল তৈরি করেছে যেখানে আশা পরিমাপযোগ্য। স্নাইডার কর্তৃক বিকশিত অ্যাডাল্ট হোপ স্কেল একটি স্বীকৃত পরিমাপক যা আশার সক্রিয়তা এবং পথ নির্দেশক উপাদানগুলিকে পৃথকভাবে মূল্যায়ন করে। এই কাঠামোর উপর ভিত্তি করে জাতিসংঘ জাতীয় বৈশ্বিক অগ্রগতির পর্যবেক্ষণে পথ নির্দেশনের জন্য একটি স্বেচ্ছামূলক আশা সূচক তৈরি করেছে। তাই শুধুমাত্র আশা করলেই হবে না, আজকের নতুন পৃথিবী, আগামী পৃথিবীর জন্য সে আশাটা কতটা মন দিয়ে এবং বিশ্বাসের সঙ্গে করতে হবে ভাবুন, যে ওই স্কেলে কিন্তু আমাদের ওপরের দিকে থাকতে হবে, কারণ আশাও পরিমাপযোগ্য। যাই, আপনাদের কথায় দেখি সঙ্গে কে আছেন, শুভ সকাল, কে আছেন? হ্যাঁ বলুন।
1: আশায় ভোগ বাঁধে চাষা, প্রকৃতির বুকে ফসল ফলায়, তাই তো তার বেঁচে থাকা ভালোবাসা। ভালোবাসার ফসলগুলো ফুল ফসলে ভরে, প্রকৃতি সুন্দর হয় প্রকৃতির কোলে। তো আমার জেনে যেটা মনে হচ্ছে দিদি, আমি প্রকৃতির বুকে যেভাবে অবাধে বৃক্ষ ছেদন করছি, যার কারণে এক কথায় প্রকৃতিকে একমাত্র উদ্ভিদ
0: না, আমরা আমরা আমরা আজকে কোনো হতাশার কথা শুনবো না। কি করব সেটা বলতে হবে।
1: তো দিদি, আগামীতে ভয়ঙ্কর রাসায়নিক বীজ বন্ধ করতে হবে
0: একেবারে একেবারে। আপনি কি কৃষির সঙ্গে যুক্ত?
1: অবশ্যই, আমি একদম প্রত্যন্ত কৃষি অঞ্চলের ছেলে, প্রকৃতির কোলে বেড়ে ওঠা আমার জন্ম।
0: তাহলে আপনি কি আপনার জমিতে বন্ধ করেছেন?
1: এবার পাশাপাশি মানুষ দিচ্ছে, তো ওই জন্য হয়তো সেই রকম দিন এত দেওয়ার মতো দিই
0: না। তাহলে আজকে আজকে থেকে বিকল্পের অবস্থা অনেক আছে, ব্যবস্থা অনেক আছে। তাহলে সেই বিকল্প ব্যবস্থা নিয়ে আমরা আকাশবাণীতেও তো নানা ভাবনা নানা কথা কৃষি নিয়ে হয়, আপনি শুনেন আশা করি। তাহলে আজ থেকে এটা আমাদের আগামী নতুন আশা। খুব ভালো কথা বলেছেন যে এই রাসায়নিক সার আমাদেরকে শেষ করে দিচ্ছে। তাহলে আজ থেকে বন্ধু আপনার জমি আগে আপনি শেষ করুন, মানে দিন, এবং আপনার লড়াইটা অনেকটা হবে আশেপাশে সবাইকে বোঝানো, কিন্তু আশা করব সবাই বুঝবেন, কারণ আমরা আশায় আছি। আরেক বন্ধুর কাছে যাব না। শুভ সকাল, কে আছেন সঙ্গে?
2: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
2: বীরভূমের দুবরাজপুর থেকে আমি তম ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ শুভ সকাল দিদি।
0: শুভ সকাল।
2: হ্যাঁ দেখুন, আমরা রবীন্দ্রনাথের একটা গান প্রায় যাই, নাই নাই ভয় হবে হবে জয়, হ্যাঁ কেটে যাবে। তো আমরা সবাই কিন্তু আশায় বাঁচি, জীবনের আলো অন্ধকার যখন আমরা পরিপূর্ণ হই তখন আমরা কিন্তু সবাই আশায় বাঁচি।
0: আপনার জীবনে কোন আশাটি আপনাকে আরো এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে বা দেখায়?
2: হ্যাঁ দিদি সেটাই বলি। তাহলে তো আপনি ধরুন, মানে আমি যখন মানে ছেলে মেয়েদের মানুষ করেছি, ভীষণ কষ্ট করে মানুষ করেছি, ভীষণ দারিদ্রের মধ্যে দিয়ে সারাদিন পরিশ্রম করার পর যখন বাড়ি ফিরতাম তাদের মুখের দিকে তাকাতাম, কবে তোরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে। সেই আশায় যখন আমার, হ্যাঁ মানে আমি তখন ভাবনায় ভাবি, তো তখন হঠাৎই একদিন ছেলে
0: এই যে আশা পূরণ হওয়া একেবারে।

0: একেবারে এই আশাতে আপনি কিন্তু বহু প্রতিকূলতা কাটিয়েছেন, আর কাটালে পরে আমাদের ফল ভালো হয়। খুব ভালো লাগলো কথা বলে, সঙ্গে থাকুন। এমন আশা করেন বলে অভিভাবকেরাই তারাই কিন্তু পারেন সমস্ত কষ্ট সহ্য করতে। আমাদের এই বন্ধুও বহু কষ্ট সহ্য করেছেন এই আশায় বুক বেঁধে, আর তবেই তো আশা পূরণ হয়েছে। আপনাকে বিশ্বাস রাখতে হবে আশার উপরে। ডেসমন্ড টুডু, যিনি শান্তিতে নোবেলজয়ী, তিনি বলছেন আশা হলো অন্ধকারের মধ্যে আলো দেখতে পাওয়ার ক্ষমতা। আর এত প্রতিকূলতার মধ্যেও সে আলোর ক্ষমতা যারা আছে তারা কিন্তু এইভাবে আশা পূরণ করতে পারেন। আরেকটা ফোনে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, আপনার জীবনে কোন আশা আপনাকে আপনার জীবনের পথে এগিয়ে দিয়েছে?
1: আমি মাধ্যমিক পরীক্ষার পরে 200 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে শুরু করলাম আশায় বুক বেঁধে। হ্যাঁ, সে থেকে মায়ের আশীর্বাদে আজকে আমি অনেক কিছু করেছি এই আশায় বুক বেঁধে। হ্যাঁ,
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ভালো থাকুন।
1: এইভাবেই ছোট
0: এই যে মাত্র শিক্ষার জায়গা থেকেও তিনি একটা শিক্ষা নিয়ে মাধ্যমিকের পর কতটুকু আর মানুষ আমাদের এই বন্ধু, তারপরে ওই অল্প বয়সে শুরু করেছিলেন লড়াই, এবং আজকে তিনি এই পরিণত বয়সে এসে আমাদের ফোন করে বলছেন যে তিনি সেই আশাটা দেখেছিলেন এবং সেই আশাটা তিনি আজও বাঁচিয়ে রেখেছেন বলে তিনি আজ তার জীবনের বৃহত্তর পরিসর দেখতে পেয়েছেন। মনোবিজ্ঞানী সিআর স্নাইডার তার গবেষণায় দেখিয়েছেন যে আশা তিনটে মূল উপাদান রয়েছে, পথ খোঁজা এবং ইচ্ছা শক্তি, এবং তার সবার আগে নিজের লক্ষ্য স্থির। তার আগে লক্ষ্য স্থির করতে হবে, তারপর তার পথ খুঁজতে হবে, এবং আপনার ইচ্ছা শক্তি, যা কিন্তু প্রকৃতপক্ষে সে আশার জোরেই চলবে। তাহলে আপনার আশা মানে কেবল অলীক স্বপ্ন থাকবে না, বরং লক্ষ্য অর্জনের জন্য বাস্তবসম্মত পথ খুঁজে পাওয়া যাবে। আমরা আপনারা কথা বলছি, আমরা সবাই এমন কোনো আশাতেই জীবন পথে এগিয়ে গেছি। আরেকটা ফোনে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? কার সঙ্গে কথা বলছি? শুভ সকাল।
2: এই আশাইবাচী একটা সুন্দর আমাদের বাংলার প্রবাদ রয়েছে, যেটায় মানুষ আশায় বাঁচে।
0: আপনার জীবনে সে আশার গল্পটা শুনি।
2: আমার জীবনে ছোটবেলায় আমি মানে বাবার সঙ্গে সব জায়গাতেই বেড়াতে যেতাম, তা বেড়াতে যেতে যেতে দেখলাম আমার একটা মাসির মেয়ে ব্যাংকের অফিসে সে চাকরি করে, সেটে মানে চাকরিদারির মধ্যে থেকে সমস্ত মানুষকে টাকা পয়সা দিয়ে সেটার সেবা করতে কাজ করতে। তা এখন সেই ছোট্টবেলায় আমার কিন্তু বেশ সেই আশাটা মানে খুব ভালো লাগবে যে কাজ করা, এইভাবে মানুষের সেবা করা, হয়তো সরকারি থেকে টাকা পাবো কিন্তু এইভাবে মানুষকে টাকা দেওয়া, সমস্ত মানুষ আসবে, সবার সঙ্গে চেনা পরিচয়, এই একটা আশা ছোট্টবেলা থেকেই আমার মনে জেগে গিয়েছে। এবং সেই আশাটা আমি কিন্তু বড় হয়ে পূরণ করতে পেরেছিলাম। আমিও কিন্তু এই মানে পড়াশোনা করে এবং ভালো করে পাস টাস করে চাকরি বাকরি পেয়েছিলাম, এবং পোস্ট অফিসে যে ট্রেজারি হয় সেই ট্রেজারি থেকে কিন্তু আমি বহু মানুষকে পেনশনের টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন টাকা আমি দিয়েছি, এবং একটা ভালোভাবে জীবন যে ভালোভাবে আশা করতে পারে হয় সেই আশাটা আমি
0: মানে একটা পরিপূর্ণ সুস্থ জীবনের যে স্বপ্ন আপনি দেখেছিলেন সামাজিকভাবে সমৃদ্ধি নিয়ে সেটি আপনি পূরণ করতে পেরেছেন।
2: হ্যাঁ, সত্যিকারের আশা একটা মানে অন্ধকারের সূর্য যেমন একটা মানে প্রতিদিন অন্ধকারের পর থেকে একটা আলো দেখায়, আশাও কিন্তু মানুষের ওই রকম সুন্দর জীবন গড়ে তুলতে পারে, এটা কিন্তু আমার জীবনের বাস্তব।
0: একেবারে সঙ্গে থাকুন। তাই আশাকে নিজের প্রিয়তম বা প্রিয়তমার মতো আঁকড়ে ধরতে হবেই হবে।

চলে যায় আপনাদের হোয়াটসঅ্যাপে চিঠিগুলিতে। হোয়াটসঅ্যাপে আপনারা কী কী লিখছেন দেখি। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, হয়তো আজকের দিনটা ভালো নয় কিন্তু আগামীকাল আরও সুন্দর হতে পারে, এই বিশ্বাসই আমাদের হাসতে লড়তে আর বাঁচতে শেখায়। তাই যত ঝড়ই আসুক আশার প্রদীপটা যেন কখনো নিভে না যায়। আশা মানে শুধু বড় স্বপ্ন নয়, কখনো মায়ের হাসি, বন্ধুর ফোন, প্রিয় মানুষের একটি বার্তা কিংবা অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়ার অপেক্ষা ও আশা, এই ছোট ছোট আশাগুলোই জীবনের রং বাড়িয়ে দেয়। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগর দেখি মুর্শিদাবাদ থেকে লিখছেন, কর্মজীবনে ধাপে ধাপে এগিয়ে চলে একটি করে একটি, সাধারণভাবে বলা যায় আশায় খাটে চাষা। ছোটবেলায় অভিভাবকগণ স্কুলে পাঠাতেন ছেলে লেখাপড়া শিখবে বলে, বড় মাপের মানুষ হবে বলে। আমরা কৃষক, মাঠে ময়দানে কাজ করি ফসল ফলানোর আশা নিয়ে। সকল মানুষের মনে আছে আশার লম্বা রেখায় যা নিয়ে জীবনশৈলী তৈরি হয়। আশা যে সবসময় পূর্ণ হয় তা নয়, অনেক সময় আশাহত হতে হয়, তবু আমরা আশা নিয়ে বাঁচি। এখানে আমার একটা কথা আছে, সেটা একটা আশা আমাদের, হ্যাঁ অনেক সময় আমরা এমন অলিক কিছু আশা করি বা যা আশা করি, জীবন সব ক্ষেত্রে তো সেটা হয় না, কিন্তু সেই আশাটা না হওয়াতে সেই মুহূর্তে আমরা মানসিকভাবে না ভেঙে পড়ে যারা আবার সামনে এগিয়ে যাই, ভেবে দেখুন আমরা আবার একটা নতুন আশা নিই। এবং এই আশা থেকে আশায় পরিবর্তন হতে পারার যে মানসিক জোর, এটাই কিন্তু আজকের দিনের একটি মূল প্রতিপাদ্য বিষয়। কারণ এই দিবসটির মূল প্রতিপাদ্য ও বৈশ্বিক লক্ষ্যসমূহ নিয়ে আমরা একটু কথা বলবো। তবে তার আগে আরেকবার বলে দিই যে আপনারা যারা লিখছেন হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু আজকে আপনাদের আপনাদের জীবনের এগিয়ে চলার যে আশাটি আপনাদের এগিয়ে চলতে সাহায্য করছে, বা যারা পরিণত বা বৃদ্ধ বয়সে এসে পৌঁছেছেন তাদের কোন আশাটি এই জীবন পথে এতটা এনেছে, সেই আশার কথাটি জানতে চেয়েছি। যারা লিখছেন তারাও কিন্তু ওই নির্দিষ্ট আশাটা নিয়েই লিখবেন, তাহলে আপনাদের পুরো লেখাটা আমরা পড়তে পারবো এবং আমাদেরও আশা পূরণ হবে। আমি তো আশা করছি আপনারা এরকমই লিখবেন। এত কিছু বাইরের আরও কথা আজকে নয় একটু থাক, আজকে শুধু সেই নিজের জিতে যাওয়া আশার লক্ষ্যে ছোটার কথাটাই লিখুন। ফোনেও যারা আসবেন তারাও একদম নির্দিষ্ট করেই আশাটা নিয়ে, আশা নিয়েই কথা বলবো, এটা নিয়েই আসবেন। যে কথা হচ্ছিল, যখন আজকের দিনটি সারা বিশ্বের স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো ঠিক করেন, তখন তারা লক্ষ্য রেখেছিলেন এই মূল প্রতিপাদ্য বা বৈশ্বিক লক্ষ্যসমূহ যেগুলো স্থির করেছিলেন সারা বিশ্বের ক্ষেত্রে, তার মধ্যে একটি ছিল, প্রথম ছিল মানসিক স্বাস্থ্য ও সহনশীলতা। অর্থাৎ এই সহনশীলতা বৃদ্ধি যখনই হবে তখন আমার যে আশাটি পূর্ণ হলো না, সেটি পূর্ণ করার আরেকটি পথ বা জীবনে আরেকটি নতুন পথের আশা খুঁজে পাওয়া আমরা চেষ্টা করব, এবং তাতেই আরও আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। একই সঙ্গে জলবায়ু ও বৈশ্বিক সংকটের একটি ইতিবাচক কর্মপরিকল্পনা, কারণ বিশ্বজুড়ে পরিবেশ এবং জলবায়ুর যে সংকট, সেক্ষেত্রেও আমরা আশা করছি সেটা কাটাবো, নইলে তো কিছুদিন পর কি কিছু বছর পর আমাদের কয়েক প্রজন্ম পর দেখা যাবে এই পৃথিবীটাই আর জীবকুলের বাসযোগ্য নেই, তা তো করা যাবে না, আর তা করব না, হবে না, কারণ নায়ের কোনো কথাই নেই, আমরা আশায় আছি, আশায় বাঁচি। তাই আমরা কিন্তু এই বৈশ্বিক সংকটকে কাটানোর জন্য যা যা করা, নিজের যেমন জলের ব্যবহার কমানো, যে কোনো ইলেকট্রিসিটি ইত্যাদির ব্যবহার কমানো, একটুখানি প্লাস্টিক দূষণ কমানো ইত্যাদি আমরা জানি, জল বায়ু আবহাওয়া কী করে ভালো রাখতে হয় সেটা নিয়ে ভাবতেই হবে, নইলে কিন্তু বর্ষাকালে শীতকাল, শীতকালে গরমকাল, এইরকম হয়ে যাচ্ছে, তাই না? আর এটা তো মানে সভ্যতা, জীবকুল কিছুর জন্যই ঠিক নয়। একই সঙ্গে তরুণ প্রজন্মের ক্ষমতায়ন এবং তাদের দূরদর্শিতা বৃদ্ধির দিকেও আজকের দিনটি
লক্ষ্য দেয়। আমাদের আগামীর ভরসা যারা, তাদেরকে আরও বেশি করে ক্ষমতায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে তাদের মনে কিন্তু দৃঢ় আশা জাগাতেই হবে, এবং সেই আশাই তাদেরকে অনেকটা দূরে দেখার ক্ষমতা দেবে, অনেকটা ভাবার ক্ষমতা দেবে, তাই না? আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ভাবনাকে এই সমস্ত যখন আমরা ব্যক্তিগত মানসিক স্তর থেকে পরিবেশ দেশ হয়ে এগিয়ে আসব, তখনই তো সম্ভব। আজকের দিন সে কথাই বলে।

0: চলে যাই আবার আপনাদের কয়েকটি ফোনে। নমস্কার, কে আছেন সঙ্গে? শুভ সকাল। আপনার জীবনের এই লক্ষ্যটা কি, আশার কোন আশায় আপনি চলেছেন?
1: আমার ধরেন আশা মানে লক্ষ্যবিষ্ট হয়ে গেলে পরে হবে না। আমি পড়াশোনা বেশি করিনি, একটা রেশনের দোকানে কাজ করতাম। তবে রেশনের দোকানে কাজ করে আমি এই বাড়ি গাড়ি সবকিছু করে মানে সেই আমার ছেলে আছে একটা মোটর সাইকেল চালা, এটাই গাড়ি, একটা বাড়ি করেছি।
0: আপনার আগামী জীবন সুস্থ শরীরে সকলকে একেবারে আঁকড়ে নিয়ে ভালোভাবে চলুক, ভালো থাকুন। আমরা আরেকটি ফোনে যাব, দেখি কি কোন বন্ধু আছে। শুভ সকাল।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: বলুন, আপনার কোন লক্ষ্যে কোন আশায় আপনি আপনার চালিকা শক্তি জীবনের?
2: হ্যাঁ, আশা তো ছিলই, আশা আছে, আশা থাকবে। তবে আমরা ছোটকালে এইরকম আশা করেছিলাম না, তবু আশা ছিল। আশা হচ্ছে যে আমরা এখন ইন্টারনেটের যুগে চলে এসেছি। ইন্টারনেটের যুগে আমরা এখন মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি। তারপর আশা করছি যে আমরা এআই

0: যুগে চলে যাব, আমরা ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা যখন চলে যাব, তারপরে আবার বিজ্ঞানীর কাছে আরো আবেদন যেন আমরা হাতের মুঠোয় গোটা পৃথিবী টানতে পারি।
1: আমরা হাতের মুঠোয় নেই, যে আপনার আপনার ব্যক্তিগত আশাটি কি?
0: হ্যাঁ, ব্যক্তিগত আশা, ব্যক্তিগত আশা যদি বলেন তাহলে আমি যে জায়গায় আছি সেই জায়গায় থেকে মানুষের জন্য কিছু সাহায্য সহযোগিতা করতে পারি, দুঃস্থ মানুষকে, অসহায় মানুষকে আমি যেন তাদের সেবা দিতে পারি, আমি মানুষের সাথে ভালোবাসা রাখতে পারি, ভবিষ্যতে যেন আমার এলাকার যা দুঃস্থ মানুষকে এমন একটা আশা রাখছি যেন প্রত্যেক দুঃস্থ মানুষ বা অসহায় মানুষ তাদের পাশে থাকতে পারি।
1: খুব ভালো লাগলো, সঙ্গে থাকো। এই মানুষের পাশে থাকার আশা নিয়ে মানুষ এগিয়ে চলেছেন আমাদের বন্ধুরা, এটা শুনলেও ভালো লাগে। আরেকটি ফোন নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? শুভ সকাল, কে আছেন সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ, কে আছেন সঙ্গে?
2: নমস্কার,
1: কে বলছেন?
2: আমি খায়রুল বাসার কথা বলছি, কুনিয়া মুর্শিদাবাদ থেকে।
1: আপনি কোন আশায় এগিয়ে চলেছেন?
2: আসল কথা হচ্ছে আমার কাছে এক্ষুনি আমাদের যে ঘর তৈরি হচ্ছে, মিস্ত্রি এসেছেন, যিনি ঘরটা তৈরি করবেন, উনি যে প্ল্যানটা দিচ্ছেন সেই প্ল্যানের উপরে আমার ঘরটা তৈরি হচ্ছে। তো আমি চাইছি যে আমার ছেলেরা যখন বাইরে আছে, তো সেক্ষেত্রে বাড়িটা তারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং মিস্ত্রি মশাই দিচ্ছেন, হেড মিস্ত্রি মশাই, তো আমি চাইছি বাড়িটা পূর্ণাঙ্গ ভাবে
1: নতুন সুন্দর বাড়ি করতে চাইছেন, তাই তো? তাহলে আমাদের একটা নিমন্ত্রণের আশা থাকলো, ওনার পত্রিকার জন্য শুভেচ্ছা থাকলো। আমরা আবার কতগুলো হোয়াটসঅ্যাপের কথাই চলে

দেখি, আশাই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। কঠিন সময়ে ব্যর্থতা কিংবা দুঃখ সব কিছুর মাঝেও মানুষ সামনে এগিয়ে চলে শুধুমাত্র একটি আশার আলোকে। আজ যা অসম্ভব মনে হচ্ছে আগামীকাল সেটাই সম্ভব হতে পারে, ইত্যাদি নিয়ে লিখেছে সৌভিক সরকার ফ্রম কসবা হালতু থেকে লিখেছেন। মন্টালি দে বিরাটি থেকে লিখছেন, ভালো থাকবেন, আমি একজন প্রবীণ শ্রোতা। আচ্ছা, কোনো কাজ পূর্ণ হয় আবার কোনো কাজ হয় না, পূর্ণ হয় হবে এটা আসলে হয়তো, তবে আশাই বাঁধে মন একেবারেই। মনোজ কুমার পাল লিখছেন, কোথা থেকে লিখছেন, তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে লিখছেন। কাউকে ভালোবাসার জন্যে হতে পারে, ভালো একটা অন্ন সংস্থান করার জন্য, ভালো একটা ঘর বানানোর জন্য, কৃষক ভালো ফসলের জন্য সকলে আশা করে। এই আশাকে টিকিয়ে রাখতে ঈশ্বরের কাছে আমাদের মনের ইচ্ছেগুলো নিবেদন করে আসি। আশাবাদ হল যাকে আমরা অপটিমিজম বলে থাকি একেবারে। মনের কোনো একটা ধারণা জিয়ে রাখা যে একদিন ভালো কিছু হবে। খুব ভালো লাগছে আপনার এরকম সুন্দর করে, অনেক বড় করে উনি লিখেছেন, কিন্তু ওনার ব্যক্তিগত আশার কথা আমি কোথাও পাচ্ছি না। আজকে আমরা বারবার শুরুতেই বলেছিলাম কিন্তু, যে আমরা ব্যক্তিগত যে আশায় আমরা বেঁচে আছি বা যে আশায় জীবনের এতটা পথ পূরণ করতে পারলাম, যে আশা বা লক্ষ্যটি রেখেছে না আমি এটা হব বা আমি এটা পাবো, এটা করব, সেই পথ, সেই কথাগুলো আজকে আমরা জানতে চেয়েছিলাম। চিঠিতে কারোরই সেরকম দেখছি না। রীনা রায়মণ্ডল বহরমপুর বাজার থেকে বলছেন যে আমরাও আশায় বাঁচি, আগামী দিনগুলো আরও ভালো কিছু হবে, এরপর থেকে সব ঠিকঠাক চলবে, এরকম হাজার ইতিবাচক চিন্তা আমাদেরকে একদিন একদিন করে এগিয়ে নিয়ে যায়, নিকষ কালো রাতের অন্ধকার কাটে ভোরের আলোর অপেক্ষায়। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে ওই একই কথা লিখছেন এবং এসে লিখছেন যে সামাজিক জীব আমরা।

তাই সমাজবদ্ধভাবে বসবাস করে থাকি, একজন আর একজনের আশায় বেঁচে থাকি, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিই, যাতে গরিব দোস্ত অনেক আশে থাকতে পারি এবং উপকার করতে পারি, এই কাম্য আমার। অর্থাৎ উনি তার গরিব বন্ধু বা সকলের পাশে থাকার ভাবনা ভেবেছেন। খুব ভালো লাগলো। আর একটা চিঠিতে চাই, পলাশ সরকার মধুপুর থেকে লিখছেন, আমার জীবনে আমার আশা আমার মাকে সারা জীবন যেন ভগবান ঠিক রাখে, আর আমার ভগবানের কাছে আশা যাতে শরীরটা সারা জীবন ভালো থাকে, আর দুনিয়ার প্রত্যেক মানুষ যেন ভালো থাকে। হ্যাঁ, কিন্তু এই আশাটা আমরা কিন্তু বারবার বলছি যে আশা এমন একটি জিনিস যাকে ইতিবাচক শক্তি দিয়ে পূরণ করতে হয়। আগে আমরা বলেছি লক্ষ্য আপনার এটা, এবার আপনাকে তার গতিপথ বাঁধতে হবে এবং ইতিবাচক শক্তি দিতে হবে। তাই প্রয়োজন অনুযায়ী ডাক্তার দেখানো, খাওয়া দাওয়া, যোগ ব্যায়াম সমস্তটাই কিন্তু করে আপনার নিজেকে সুস্থ রেখে এই আশা পূরণের পথে এগিয়ে যেতে হবে, তাই না? সৌমিন দাস ঠেঙাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে লিখছেন, খুব আশা নিয়ে মানুষকে সচেতন হতে হবে যে পরবর্তী দিনে যাতে অশান্তি না হয়। আশা তো প্রত্যেক মানুষের থাকে, একেবারেই সব আশা পূর্ণ হয় না, ঠিক কথা, কিন্তু সে আসার পরে আমরা আবার একটা নতুন স্বপ্ন দেখি, আবার একটা আশা করি, সেই কথাই কথা। আমাদের হচ্ছিল সারা বিশ্বের কথা, সে কথায় আবার একটুখানি যাবো।

জলবায়ু পরিবর্তনের মতো বড় সংকট সত্যিই আমাদের সামনে এটি একটি বিরাট সংকট। আমরা বুঝতে পারছি এই আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় তার আবহাওয়া পরিবর্তন ইত্যাদি দিয়ে মানুষ কি করব, আমার কি করার আছে। এ দেখুন, আমি আপনি ভোগ করছি, ওরে বাবারে এই শ্রাবণ মাসেও এক ফোঁটা বৃষ্টি নেই, আরে যা এখন আবার বৃষ্টি এলো, কিন্তু ব্যবসা গরম কমছে না, এমন তো হওয়ার কথা ছিল না, কই আমার ছেলেবেলায় তো এমন দেখিনি, আমরা বলছি আর মনে মনে ভাবছি সত্যি তো আমরা কি করব, আমার কি করার আছে। আছে, আপনি আমি প্রত্যেকেই কেউ অনেকটা কেউ অল্প একটুখানি পরিবেশ কিন্তু নষ্ট করছি, জলবায়ু সংকটের কারণ হচ্ছি। তাই আমাদের সে ব্যাপারে সচেতনতার নানা অনুষ্ঠান হয়ে থাকে, আপনারা জানেন কিভাবে হতে হবে, সেই ছোট্ট ছোট্ট সচেতনতাগুলো করতে হবে। এবং বড় যেখানে জলবায়ু সংকটের যে বড় বড় কারণ, সে কারণের বিরুদ্ধেও আমাদেরকে, এই মানুষদেরকেই রুখে দাঁড়াতে হবে, যাতে বনাঞ্চল সংরক্ষণ, আবহর নানা দিক আমরা করতে পারি, কেউ বা কাউরা কেউ যেন নিজের ব্যক্তিস্বার্থে এই বড় পৃথিবীর একটা বড় অংশের মানুষের ক্ষতি না করতে পারে, জনগোষ্ঠীর ক্ষতি না করতে পারে, এটা জনগণই পারে। জলবায়ু পরিবর্তনের মতো এই সংকটে আমরা হাত গুটিয়ে থাকব না এবং তাতে অংশ নেব। কোভিড পরবর্তী সময়টি একটু ভাবুন, বা কোভিডের সময়টি, সেই সময় আমাদের মধ্যে একটা অদ্ভুত হতাশা দেখা দিচ্ছিল, যা কাল কী হবে, সত্যি আমরা কেউ জানতাম না এর কী অসুখ কী হবে। কিন্তু মানুষ আশা করেছিল বলেই তার প্রতিষেধক বেরিয়েছে, আমরা ওই সময়টাকে কাটিয়েছি, অনেক মানুষকে হারিয়েছি, অনেক ব্যক্তিগত স্তরে অনেকের চাকরি, অর্থনীতির অনেক ক্ষতি, বৈশ্বিক স্তরেও বিরাট ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে, সেই সমস্ত কিছুকে স্বীকার করেও কিন্তু আমরা আশায় বেঁচে আছি, পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু সেই সময় আমাদের মনে যে আর কি হবে ভাব এসেছিল, সেটিকে কাটানোর যে লক্ষ্যমাত্রাগুলো, তার একটা কিন্তু বড় জোর ছিল, ভেবে দেখুন এই আশা। একটা সময় একটুখানি ভাবার পরে কি হবে, আমরা ভেবেছি না না ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই আমরা সেরে উঠবো, নিশ্চয়ই আমরা পারবো, নিশ্চয়ই এই সারা পৃথিবীর মানুষ এই সংকটকে কাটিয়ে উঠতে পারবে। কোথাও না কোথাও আমরা প্রত্যেকে সেই আশার বীজ একটু একটু করে বপন করেছি বলেই আজকে আমরা আবার পৃথিবীকে গতিশীল করতে

0: করতে পেরেছি। মার্টিন লুথার কিং জুনিয়র বলছিলেন, মানে বলেছেন একটি এতে, যে আমাদের অবশ্যই সীমিত হতাশাকে মেনে নিতে হবে, কিন্তু অনন্ত আশাকে কখনোই হারিয়ে ফেলা যাবে না। সত্যি কথাই, যা চাই সবসময় কি পূরণ হয়? হয় না তো। কিন্তু সেই সীমিত আশা, হতাশাকে মেনে নিয়ে অনন্ত আশার পথটা দেখতে হবে। যাই এক বন্ধুর ফোনে। কে আছেন সঙ্গে?
1: নমস্কার মহোদয়।
0: হ্যাঁ বলুন।
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা মানিকনগর থেকে। দেখুন, আশা তো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রদীপ, যে আমাদের মনের মধ্যে প্রদীপ হয়ে যাওয়ার সময় জ্বলে। আর তার তীর্ষিকা যখন সঠিক দিকে লক্ষ্যে যায়, সে আশা কিন্তু ফলের একবার সমানুপাত হয়ে মিলে যায়।
0: আপনার আগামীর আশা কি?
1: আমি ব্যক্তিগত ভাবে আশা, হ্যাঁ বলুন মহোদয়, বলবো?
0: বললাম তো, আপনার আগামীর আশা কি?
1: আসলে আশা, আশা কিন্তু আমি ব্যক্তিগত যেগুলো করেছিলাম তাই তো কিছু পার্সেন্ট পেয়েছি, কিন্তু একটি আশার লক্ষ্য আমার দিকে সবসময় যেন প্রদীপ হয়ে মনের মধ্যে চলে। এটা আমার একার নয়, এ সকলের প্রয়াস। তাই আমাদের সকলের এলাকারই প্রয়াস হচ্ছে, যদি আমাদের এলাকার ভান্ডার সহ বিলে সংস্কার করা হয়, তবে আমাদের জীবন দ্বীপ নয়, জীবনের গতিটাও যেন একটা সত্যি প্রবাহমান প্রজন্মের কাছে একটা অসাধারণ জায়গায় বইবে। আর এই লক্ষ্যে আমরা এগিয়ে আছি, জানি না এই সামাজিক দায়বদ্ধতা সকল নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবে এই আশার লতায় অবশ্যই ফুল ফুটবে, আশৌরভ দিকে আসবে।
0: অনেক অনেক শুভেচ্ছা থাকলো, কারণ আপনি শুধু আশা করেননি, লক্ষ্য ঠিক করেছেন এবং সেই গতিপথে এগোচ্ছেন। কাজেই এই আশা পূরণ আমাদের সবার জন্য, এই যে পৃথিবীর জন্য ভালো, এটা তো পূরণ হবেই। ভালো থাকুন। আরেক বন্ধু আছেন সঙ্গে, নমস্কার, কে আছেন?
2: নমস্কার, আমি কিরমানি থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: হ্যাঁ দাদা বলুন।
2: আশাই বাদ দিদি, আশা করলে অনেক কিছু পূর্ণ হয়ে যায়, আবার কিছু পূর্ণ হয় না। আমি বড় আশা করেছিলাম যে ছোট্ট একটি রেডিওর দোকান করে আমি নিজেকে মনের মতন করে ছেলে মেয়ে মানুষ করব। তো আমি ছোট্ট একটি রেডিওর দোকান করে আজ আমি ছেলে মেয়ে সকলকে মনের মতন করে মানুষ করেছি। তা ভগবানের কাছে যদি ঠিক মতন চাওয়া যায়,
0: এবং তার সাথে সাথে সে আশা পূরণের লক্ষ্যে নিজেকে খাটতে হয়।
2: খুব খেটেছি আমরা দুজনাতেই, জীবনে খুব কষ্ট করে মানুষ হয়েছে দিদি। রেডিওতে তো বেশিক্ষণ কথা বলা যায় না, ওই জন্য সব কথা তো হয় না দিদি। তবে আর একটি আপনাকে সত্যি, সব থেকে সত্য ভালো একটি কথা শোনাবো। আমার ছোট ছেলে মেডিসিন লাইনে ছিল, 3 বছর কলেজটা করার পরে পাশ করে পরশুদিনকে আমাকে যখন সার্টিফিকেটটা এনে দিল, বাবা আমি পাশ করেছি, কলকাতা থেকে সার্টিফিকেটটা আনা হলো, আমার বুকটা ভরে গেল। তবে আমার ছোট্ট ছেলে, এই আমার আশা, আপনি যেটা জানতে চাচ্ছেন, আমার একটি ভালো আশা, আমি তো ঈশ্বরের কাছে এখন ভালো আছি, আমি দোকানও আমার আছে, আমার ছেলেকে একটা মেডিসিনের দোকান করে দিচ্ছি রিসেন্ট, এবং উদ্বোধন করব এবং আপনাদেরকে সকলে নিমন্ত্রণ করব, আসতে হবে দিদি ভাই।
0: এটাই আমি আশায় থাকলাম এবং একই সঙ্গে আশা করব অনেক মানুষের সুস্থতার কারণ হয়ে উঠুক ওই দোকানটি। ভালো থাকুন। আশা একটি শক্তিশালী চালিকা শক্তি। যদি আপনি বিশ্বাস করেন যে আগামীকাল আরও ভালো হবে, তবে আপনি আজ একটি পদক্ষেপ নেওয়ার শক্তি পাবেন, বলেছেন বারাক ওবামা। অনুষ্ঠান আমাদের একদম শেষের দিকে, আশা না করলেও এটা আশা করতে হবে, কারণ সময় আশা করছে আমরা সময়ে শেষ করব। কিন্তু কতগুলো বিষয় একটুখানি এর মধ্যে ঝালিয়ে নেওয়া দরকার। যেমন আমাদের শরীরে গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষের মধ্যে আশাবাদের হার বেশি, তাদের শরীরে কর্টিজল হরমোন কম নিঃসৃত হয়। কর্টিজল কি না? কর্টিজল হচ্ছে স্ট্রেস হরমোন, আমাদের যে মানসিক চাপ সেটিকে বাড়ায় এই কর্টিজল হরমোন। যাদের মনে আশা বেশি, মানে যারা বিশ্বাস রাখে নিজের আশায় এবং লক্ষ্যপথে পূরণ করার ভাবনা, ভাবে যে ঠিক হয়ে যাবে, এটা হলো না ওটা হবে, আরে আমি ঠিক পারবো, কোনো না কোনো পথে পারবো, তাদের মধ্যে এই কর্টিজল ক্ষরণটা কম হয়। আচ্ছা, এতে হলে কি হবে? তারপর

ফলে আমাদের পুরো নার্ভাস সিস্টেম শুধু নয়, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। কারণ এই স্ট্রেস হরমোন আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আস্তে আস্তে শিথিলতা নিয়ে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, আশাবাদী মানুষের হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় প্রায় 30%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিষণ্ণতা বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান একটি ব্যাধি, ডিপ্রেশন, বিষণ্ণতা। মনস্তাত্ত্বিকদের মতে আশা মানুষের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন দুটি নিঃসরণে সাহায্য করে। এই ডোপামিন এবং সেরোটোনিন এ দুটো আবার সুখী বা খুশি হওয়ার হরমোন, ঠিক কর্টিসলের বিপরীত। এই দুটো যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমরা একইভাবে শরীরে মনে সুস্থ থাকব, ভালো থাকব। মানুষের প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়তে দেয় না এই ডোপামিন এবং সেরোটোনিন, আশা মস্তিষ্কে এদের বৃদ্ধি করে। শিক্ষা গবেষকদের মতে যে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তাদের পরীক্ষার ফলাফল এবং মনোযোগের হার তুলনামূলকভাবে 20% বেশি থাকে। সুতরাং আশা কোনো অলীক কল্পনা নয়, এটি মানব দেহের এবং মনের এক ধরনের জৈবিক প্রয়োজন। চারপাশে যখন যুদ্ধ, অনাহার, মহামারী চলছে তখন জোর করে সব ঠিক হয়ে যাবে এই বলাটা, এটা বলা যায় না। এটাকে অন্ধ আশাবাদ বলতে পারি আমরা, এটার কথা কিন্তু একবারও বলছি না। এটি বরঞ্চ মানুষকে নিষ্ক্রিয় করে তোলে। ঠিক আছে, দেখি না সব ঠিক হয়ে যাবে, চলো হোক যা হচ্ছে চারপাশে কাটাকাটি, আমি তো ঠিক আছি বাবা, সব ঠিক হয়ে যাবে, তা নয়। কি করতে হবে আমাদের? আজকের দিনটা কিন্তু আমাদের এই অন্ধ আশাবাদ শেখায় না, আমাদের অন্ধ হতে শেখায় না, আমাদের শেখায় সক্রিয় আশা বা অ্যাক্টিভ হোপ এর দিকে লক্ষ্য রাখতে। এর অর্থ হল পরিস্থিতি কঠিন কিন্তু আমাকে সঠিক পদক্ষেপ নিতে হবে, যে শুরুতে বলেছিলাম লক্ষ্য স্থির করে তার দিকে এগোতে হবে, তাই না? এবং ইচ্ছে শক্তিটাকে বাড়াতে হবে আমি, এবং সেই এই আমার এই সঠিক পদক্ষেপ সেটি সম্ভাব্য পরিবর্তনের পথ প্রশস্ত করবে বা সম্ভাব্য পরিবর্তন নিয়ে আসবে, এই ভাবনাটি হচ্ছে আমাদের আশাবাদের লক্ষ্য হওয়া উচিত, এবং সেটি আমাদের সেই আশাগুলি আমাদের এগিয়ে নিয়ে যায়। আপনারা ভেবে দেখবেন, আমাদের আগামী পৃথিবী থেকে দারিদ্রতা অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য কমানোর ক্ষেত্রেও কিন্তু এই আশাবাদ অনেকটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা বলতে ভালো লাগে যে চরম দারিদ্রের হার গত 2 দশকে বিশ্বব্যাপী বেশ কিছুটা হ্রাস পেয়েছে। একইভাবে আমাদের এক বন্ধু বলছিলেন যে এআই এর ব্যবহার বাড়াক, এআই নিয়ে এখন আমরা ব্যবহার করছি প্রচণ্ডভাবে, তো ক্যান্সার শনাক্তকরণে নির্ভুলভাবে 90% হতে পারছে এই এআই এর সাহায্যে। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা বিরাট প্রভাব ফেলবে বা ভালো রাখবে এটা আমরা মনে করি। আমাদের প্রাচীন শাস্ত্র, প্রাচীন সাহিত্য আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আশা কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার এক, কি বলবো, পথ। আমাদের মনে পড়ে স্বামী বিবেকানন্দের সেই কথা, উত্থিত হও, জাগ্রত হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমাদের বেদ বলেন চড়ৈবেতি, চড়ৈবেতি। আমাদের উপনিষদ বলে আসা তো মা সদকামায়, অন্ধকার থেকে আলোর দিকে চলো, চড়ৈবেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো। আমাদের ঋগ্বেদ আরও বলে স্রষ্টা প্রেমের অমীয় ধারা প্রবাহিত হোক আমাদের অন্তরে, তাহলেই আমরা সকল প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াতে পারব প্রশান্ত হৃদয়ে। হৃদয়ে সৎ সংকল্প বা ইচ্ছার মাধ্যমেই শ্রদ্ধার জন্ম হয়, শ্রদ্ধার দ্বারাই মানুষ সত্য আলো লাভ করে,
হে পরমাত্মা, সকাল

দুপুরো সন্ধ্যায় সবসময় আমাদের মনে পবিত্র আশা ও বিশ্বাস জাগ্রত রাখুন। ছান্দোগ্য উপনিষদ, কঠোপনিষদ বারবার আমাদেরকে এই আশার কাছেই ফিরিয়ে নিয়ে যায়। আশা স্মৃতির চেয়েও মহান। আশার দ্বারা উদ্বুদ্ধ উদ্দীপ্ত হয়ে মানুষ মন্ত্র অধ্যয়ন করে, কর্ম সম্পাদন করেন, সন্তান ও পশুপক্ষী কামনা করে এবং একটি লোক এই পরলোকের প্রাপ্তির ইচ্ছে প্রকাশ করে। তুমি আশারূপ ব্রহ্মের উপাসনা করো। কখনো বা জীবনের মূল প্রাপ্তি সেটিও আশার সঙ্গে দেখা যায়। কখনো ব্রহ্মের প্রতীককে সৎ আশার সঙ্গে মিশিয়ে দেখতে শেখান আমাদের প্রাচীন ঋষিরা তাঁদের ভাবনায়। সময় শেষ হয়ে যায়, আমাদের এগিয়ে চলতে হয়, কিন্তু আমরা যে বিষণ্ণতা, যে উদ্বিগ্নতা, যে অস্থিরতার মধ্যে এই মুহূর্তে আছি, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সেই জায়গা থেকে আগামীতে আমরা যাতে আরও সুন্দরের পথে যেতে পারি, এই আশা করতে পারি, এবং যে পদগুলি বললাম সেই পদগুলি ধরেই আমরা যেন সামনে এগোতে পারি। দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, সেই ব্রহ্মাণ্ডের যে আনন্দধারা, সে আনন্দধারা বর্ষিত হোক। আমাদেরকে আশা করতে হবে আগামীর সুস্থ সুন্দর পৃথিবীর, সুস্থ সুন্দর মানুষের, সুস্থ সুন্দর সমাজের সমস্ত ক্লেদ, সমস্ত যন্ত্রণা তাকে আমরাই পারি একমাত্র তার থেকে উত্তরণের পথ খুঁজতে। সেই পথই খুঁজি, আর সে পথ আমরা খুঁজে পাব। উদ্বেগ, হতাশা, যন্ত্রণা আমাদেরকে পথভ্রষ্ট করবে না। আমরা আশায় বাঁচি, আমরা অমৃতের পথে বাঁচি।

0: The food business operator has been directed to submit a detailed explanation and compliance report, failing which appropriate legal action will be initiated. Consumer complaints allege the supply of expired, spoiled, rotten, contaminated, and otherwise unsafe food products through Swiggy Instamart. Union Home Minister Amit Shah will inaugurate and lay the foundation stone of various people-centric projects of Ahmedabad Municipal Corporation worth 405 crore in Ahmedabad today. During the program, the minister will also kickstart an ambitious mass afforestation campaign for his Gandhinagar Lok Sabha constituency. Vietnamese Prime Minister Lee Minh Hoang has ordered a probe into the speedboat tragedy near Phu Quoc Island that claimed the lives of 15 Indian tourists. According to a statement issued by Consulate General of Vietnam in Mumbai, Prime Minister Hoang asked authorities to identify shortcomings, determine causes of the accident, and implement corrective measures to prevent similar incidents in the future. The tragic incident occurred yesterday when the speedboat carrying 36 people, including four crew members, flipped after reportedly being hit by a sudden wave off Rut Ngoi Islet. The United States launched a new round of strikes against Iran after Islamic Revolutionary Guard Corps forces attacked a Cyprus-flagged container ship transiting the Strait of Hormuz. U.S. military said the strikes were carried out in the direction of President Donald Trump. U.S. CENTCOM said the attack on the commercial vessel left a civilian crew member missing and the vessel is unable to continue the journey due to an onboard fire and significant engine room damage. Explosions were heard in Keshm Island, Bandar Abbas and Sirik following the attacks. Meanwhile, Iran has closed Strait of Hormuz until further notice. Iran's IRGC Navy said the sea route was closed following an incident involving a vessel that attempted to use an unauthorized route. The IMD has forecast heavy rainfall across northern and eastern parts of the country for the next 4 days. These places include Jammu and Kashmir, Ladakh, Himachal Pradesh, Uttarakhand, Punjab, Chandigarh, Haryana, Delhi, East Uttar Pradesh, Chhattisgarh, Jharkhand, Gangetic, West Bengal, Arunachal Pradesh, Nagaland, Manipur, Mizoram, Tripura and Odisha. In tennis, the 21-year-old Linda Noskova won her maiden Grand Slam title after defeating fellow Czech Karolina Mukova 6-2, 5-7, 6-3 in Wimbledon women's singles final at Centre Court, London last night. And that is the end of this news bulletin.
1: Shunlin, Akashvani Dili Kendro theke Hindi ebong Ingreji Shongbad Akashvani Murshidabad Unushthan Shunchen. 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এখন বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পর আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠানে রিলে করে শোনানো হবে।
2: বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: পা চালাতে হবে, মেঘ করে আসছে নাকি? হ্যালো, কে বলছো? বলো, কে বলছো? কোথা থেকে বলছো তুমি? ওরে বাবা, আচ্ছা স্কুলে পড়ো, কোন ক্লাসে? এখনো ভর্তি হওনি স্কুলে? আচ্ছা, বাহ, বাড়িতে পড়াশোনা করো? আজ কবিতা শোনাবে, শোনাও। বাহ, খুব ভালো, খুব ভালো থাকো ছোট্ট, খুব ছোট্ট বন্ধু। আমাদের মজার একটা ছড়া শোনালো সুকুমার রায়ের সৎপাত্র। আমাদের স্টুডিওর বন্ধু কে? অমিত্রাক্ষরা। হ্যাঁ, অমিত্রাক্ষরা কিন্তু আমাদের আরও কিছু শোনাতে চায়। চলো তার কাছে একটু যাই এবারে।

0: আমার নাম অমিত্রাক্ষরা দে, আমি গিটারে হারে রেড়ে সুরটি বাজালাম।
1: হ্যাঁ, আর সেই সুর শুনতে শুনতে আমাদের মন তো হারে রেড়ে রেড়ে করে ছুটতে বেরিয়ে পড়ল। এমন ছুটির মেঘলা দিনে ঘরে বসে থাকতে কি আর ইচ্ছে করে বলো? মনের আনন্দে বেরিয়ে তো পড়বই, তবে অমিত্রাক্ষরা ছাড়াও আর কোন বন্ধু? নজরুল গীতি আমরা শুনেছি, কার কাছে অনমিত্র সেই কি কিছু শোনাবে? এসো একটু দেখি।
2: আমার নাম অনামিত্র বোধক, আমি আরেকটি নজরুল গীতি গাইছি,
1: শোনাও।

0: বাহ, খুব ভালো হয়েছে। অনামিত্র আমাদের নজরুল গীতি শোনালো। নজরুল গীতি শুনলাম আমরা, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আর গিটারেও শুনলাম রবীন্দ্রসঙ্গীতের সুর। রবীন্দ্র কবিতার আবৃত্তি তো আছেই, এবার কি একটু অন্য রকমের গান শোনা যায়? ছড়ার গান বা এরকম কিছু? দীপাঞ্জনা কি বলছে চলো দেখি।
1: আমার নাম দীপাঞ্জনা মাইতি, আমি একটি ছড়ার গান গাইছি,
0: শোনাও।

খুব ভালো দীপ অঞ্জনা। গানে গানে অনেক জিজ্ঞাসা। আমাদের ছোট্ট বন্ধুরা গান বাজনা কবিতা দিয়ে ভরে রাখলো এতটা সময়। নানান ধরনের গান কবিতা বাজনা সত্যিই যেন একটা অন্য জগতে পৌঁছে গিয়েছিল।

আমরা সেই যে শুরুতে বলেছিলাম রূপকথারই রাজ্যে, তেমনই যেন এক রাজ্য। কত সুর, কত গান, কত বিষয়, কত কবিতা, কত ছড়া। আর তারই সঙ্গে সঙ্গে আমাদের টেলিফোনের বন্ধুরাও শোনালো অনেক কিছু। তা সেই রূপকথার রাজ্যে কত কি না ঘটে, তেমনই এক ঘটনা। এটা কি শুধুই রূপকথা না, চারপাশে চোখ পাতলে, কান পাতলে আমরাও এমন হাজারো গপ্প খুঁজে পাব। এসো শুনে দেখি। এখন আমরা শুনব নাটক টুনটুনি ও রাজার কথা। শ্রুতি বিতান পরিবেশনা করেছে এটি, পরিচালনায় কার্তিক ঘোষ। এসো শুনি টুনটুনি ও রাজার কথা।

0: শ্রুতিবিতানের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা। আমরা শোনাবো একটি মজার গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনি আর রাজার কথা। অংশগ্রহণে দীপ্তেশ পাঁচা, অধ্যয়ন জাতি, দীপ্তশ্রী দাস, মেঘা পাত্র, সমৃদ্ধি ঘোষ, মৈথিলী মাঝি, সৃজিৎ দত্ত, সহর্ষ নন্দী। আবহে রয়েছেন বজ্রমাণিক দাস, পরিচালনায় কার্তিক ঘোষ।
1: রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল।
0: টুনটুনি সেই চকচকে টাকাটা দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে,
2: রাজার ঘরে যে ধন আছে,
3: রাজা তার সভায় বসে সেই কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে?
1: সকলে হাত জোড় করে বললে,
2: মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে।
4: শুনে রাজা খিলখিল করে হেসে বললেন,
1: দেখ তো ওর বাসায় কি আছে।
5: তারা দেখে এসে বললে,
2: মহারাজ, বাসায় একটি টাকা আছে।
6: শুনে রাজা বললেন,
1: সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা।
4: তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। টুনটুনি বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো,
2: রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভিতর, রাজা বড় ধনে কাতর, টুনি ধন নিল বাড়ির ভিতর।
0: শুনে রাজা আবার হেসে বললেন,
3: পাখিটা তো বড় ঢেটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়।
6: টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে,
2: রাজা ভারী ভয় পেল, টুনি টাকা ফিরিয়ে দিল, রাজা ভারী ভয় পেল, টুনি টাকা ফিরিয়ে দিল।
1: রাজা জিজ্ঞেস করলেন,
4: আবার কি বলছে রে?
0: সভার লোকেরা বললে,
2: বলছে যে মহারাজ নাকি বড় ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন।
4: শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির বললেন,
1: কি এত বড় কথা, আন্ত ধরে ব্যাটাকে ভেজে খাই।
6: যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনে বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন,
1: এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে।
5: বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখ

0: আসছেন। একজন বললেন,
1: কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি।
2: বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে

0: করে ধরে ফেললেন আর বললেন,
1: চুপ চুপ, কেউ যেন জানতে না পারে,
2: এইটাকে ভেজে দি। আর রাজা মশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন।
0: সেই ব্যাংটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলেন। তিনি খেয়ে তো ভারী খুশি হলেন।
3: তারপর সবে তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে,
4: শুনেই তো রাজা মশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন,
5: সাত রানীর নাক কেটে ফেলো।
0: অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাব, দেখি কেমন করে পালায়।
6: টুনটুনিকে ধরে আনলে। রাজা বললেন,
5: আন জল।
0: জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন।
5: সবাই বললে,
6: এবারে পাখি জব্দ।
1: বলতে বলতে রাজা মশাই ভোগ করে একটা মস্ত ঢেকুর তুললেন।
3: সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো।
0: রাজা বললেন,
5: গেল গেল, ধর ধর।
6: অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো।
4: তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে ডুডুকরো করে ফেলবে।
0: এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে।
1: সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো।
6: খালি বাদে রাজামশাই নাক সিঁটকিয়ে বললেন,
5: ওয়াক।
0: অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে,
6: সিপাই সিপাই, মারো মারো, পালালো।
1: সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজা মশাইয়ের নাকে পড়ল।
3: রাজা মশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজা মশাইকে বাঁচালো।
0: টুনটুনি তা দেখে বলতে লাগলো,
6: না

আমরা এতক্ষণ শুনলাম নাটক টুনটুনি ও রাজার কথা, শ্রুতি বিতানের পরিবেশনায়। তাহলে দেখলাম তো যে পশু পাখিরা আমাদের চারপাশের সেই সব বন্ধুরা, তাদের আমরা যাই ভাবি না কেন, আসলে তারা কিন্তু অনেক কিছু জানে, অনেক বুদ্ধি ধরে। আর হ্যাঁ, আমাদের ছোট্টদের সঙ্গে তারা কিন্তু কথাবার্তাও বলতে পারে, শুধু শোনার অপেক্ষা। ওই যে শুরুতে বলছিলাম শিম্পাঞ্জির কথা, তারাও কিন্তু খেলাধুলো করতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে আর বন্ধুত্ব করতে ভালোবাসে আমাদের সঙ্গে।

তাই আমাদের একটু সচেতন হয়ে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমরা পরিবেশকে ভালো রাখবো, চারপাশকে ভালো রাখবো, গাছপালা পশু পাখি সকলকে ভালো রেখে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলব। ওই দেখো, চলার কথা বলতে বলতে মনে পড়ে গেল একটা কথা তো বলাই হয়নি। আমরা 14 জুলাইয়ের কথা বললাম, 17 জুলাইয়ের কথা বললাম, মাঝে তো রইল 16 তারিখ, 16 জুলাই রথযাত্রা। হ্যাঁ, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় এই রথযাত্রা উৎসব। তোমরা অনেকেই রথ টানো, আর এই দিনটাকে ঘিরে হই হই করে একটা প্রস্তুতি শুরু হয়ে যায়, তাই না? অনেক কিছু তোড়জোড়, রথ সাজানো, রঙিন কাগজ, ফিতে, ফুল, গাছপাতা, লতাপাতা, কত কিছু দিয়ে মনের মতন করে আমরা রথ সাজিয়ে তুলি, আর তারপর জগন্নাথ বলরাম সুভদ্রাকে তাতে বসিয়ে রথের দিন দড়ি ধরে আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি, কেউবা বাড়ির মধ্যে, কেউবা বাইরে। অনেক সময় রথের ঘোড়াগুলো কিন্তু টকবক টকবক করে ছুটতে চায়, আর আমাদের মনটাও আনন্দে টকবগিয়ে ছোটে তার সঙ্গে। এর সঙ্গে কিন্তু একটা গল্পও আছে। বলা হয় এই যে তিথি আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে বলরাম আর বোন সুভদ্রার সঙ্গে জগন্নাথদেব মাসির বাড়িতে যান, মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুণ্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। একেই তার মাসির বাড়ি যাওয়া বলে। পরপর সুসজ্জিত 3টি রথে চড়ে তারা বেরিয়ে পড়েন। এই যাওয়াটি হল সোজা রথ, আর ফিরে আসা উল্টো রথ। আর আমরা তো জানি মাসির বাড়ি মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই, আর তাই জগন্নাথদেবও কিন্তু সদল বলে বেরিয়ে পড়েন। আর এই উৎসবকে কেন্দ্র করে তাকে ঘিরে আমরাও সামিল হই, বেরিয়ে পড়ি রথযাত্রায়। এই যে হাঁটা, এই যে পথ চলা, একসঙ্গে সবাই মিলে, উৎসব মানেই তো মিলেমিশে থাকা, সকলকে ভালোবাসা, ভালোবাসার বিনিময়, আর হাতে হাত ধরে চলা, আনন্দকে সবাই মিলে উপভোগ করা, এইভাবেই তো এগিয়ে চলতে হয়। রথযাত্রা আমাদের সেভাবেই পথ চলতে শেখায়। আর হ্যাঁ, শুধুই পথ চলা নয়, এই চলার মাঝখানে একটু একটু খিদে পেলে আছে পাঁপড় ভাজা, আরও হরেক রকম টুকিটাকি খাবারের ব্যবস্থা। মেলা বসে যে, রথযাত্রাকে উপলক্ষ করে নানান জায়গায় হয় রথের মেলা, ভেঁপু বাজে, পাঁপড় ভাজা হয়, কত কিছু, আরও কত হরেক জিনিস সেখানে বিক্রি হয়। আমরা আনন্দে মেতে উঠি সবাই মিলে।

0: দুবার বইতে রে আজ হাজার প্রাণে প্রাণে, দুঃখ সুখের বাঁধ ভেঙেছে মেলার গানে গানে, প্রাণের সারা।
1: এমন করেই আনন্দে মেতে ওঠো সকলে, আর খুব ভালো থেকো। আজ তো সময় প্রায় শেষ। যে কথা বললাম, বর্ষাকাল আমরা আনন্দ করব কিন্তু বৃষ্টিতে ভিজব না, কেমন? আর বড়দের কথা শুনব, ভালো থেকে সুস্থ শরীরে আনন্দ উপভোগ করব। খুব ভালো থেকো সবাই, অনেক আদর। তোমাদের সঙ্গে ছিলাম হৈমন্তী পিসিমণি।

শিশুমহল এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন হৈমন্তী দে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গানের ভেলা। উপস্থাপনায় শ্রীতমা মিত্র।

আরও একটা রোববার আর ছুটির দিন। এখন ছুটিটা অবশ্য আমরা একটুখানি অন্যরকমভাবে উপভোগ করছি, কারণ কোনোদিন চারদিক বৃষ্টিতে জলময়, কোনোদিন আবার মেঘের ফাঁক দিয়ে একটু একটু করে রোদের খেলা। কখনো ছুটির দিনের সারা সপ্তাহের যে প্ল্যান থাকে সেগুলো উপভোগ করা যাচ্ছে, কখনো বা সেগুলো উপভোগ করতে না পারার কষ্ট নিয়ে ঘরের কোনাতেই দিন কাটছে। কিন্তু এই বর্ষা ঋতু এলেই আমাদের সকলের মধ্যে কোথাও একটা একটু অন্যরকমের ভাবনা কাজ করে। কখনো মনে হয় একটু একা থাকি, কখনো প্রকৃতিকে আরও বেশি করে অনুভব করি, আর তার সঙ্গে সঙ্গে সুর তাল ছন্দ মিলিয়ে সৃষ্টির আনন্দে আমাদের মেতে উঠতে ইচ্ছে করে। আসলে এই ঋতুটার মধ্যে এমন একটা মায়া রয়েছে যা শুধু প্রকৃতির মধ্যে নতুন সজীবতা, নতুন প্রাণের স্পন্দন আনে তা নয়, প্রকৃতির সন্তান বিভিন্ন প্রাণী জীব জগতের মধ্যেও সেই রেশটুকু ছড়িয়ে দেয় বর্ষা। আর আমাদের সাহিত্য সংস্কৃতির জগতে যদি বলা যায়, তাহলে শরৎঋতুর মধ্যে সবথেকে বেশি বোধহয় গান, কবিতা, উপন্যাস, নাটক বিভিন্ন জায়গায় যে ঋতুর অনুষঙ্গ বারবার এসেছে সেটা বোধহয় বর্ষা রানী, তাই বোধহয় সে রানীরূপেই বিরাজ করে। আজকের গানের ভেলায় আমরা বর্ষার গান তো শুনব, কিন্তু এমন একজন মানুষের কণ্ঠে শুনব, বলা যেতে পারে বাংলা সঙ্গীত জগতে, যার কণ্ঠে সবসময় বসন্ত বিরাজ করেছে, ঋতুরাজ আর ঋতুর রানী দুই মিলেমিশে আজ একাকার হয়ে যাবে, হেমন্ত মুখোপাধ্যায়, যার জন্ম ঘোর বর্ষণে, ঘোর বর্ষায়। তার কণ্ঠে বর্ষার গানের মায়া যেন আরও বেশি করে আমাদের মনে প্রাণে ছড়িয়ে পড়ে। প্রথম গান ঝড় উঠেছে বাউল বাতাস।

ঝড় বৃষ্টির এই যে খেলা, আসলে তো জীবনের প্রতিচ্ছবি। জীবনে ঝড় আসে, বৃষ্টি আসে বলেই অনেক কিছু কেটে গিয়ে, পুরনো সরে গিয়ে নতুনের জন্ম হয়। সলিল চৌধুরী আর হেমন্ত মুখোপাধ্যায়, বাংলা গানের জগতে এই দুই নাম যখন একসঙ্গে উচ্চারিত হয়, তখন সত্যি বোধ হয় বাংলা গানের জগতে এক নতুন ঝড় আসে। সেই ঝড়ের মধ্যে থাকে এক না শেষ হওয়া যাত্রার গল্প, এক রোম্যান্টিক বিপ্লবীর গল্প থাকে। এই জুটির একের পর এক সৃষ্টি আমাদের বাংলা গানের জগৎকে কীভাবে সমৃদ্ধ করে গেছে, তা প্রজন্মের পর প্রজন্ম বোধহয় উপলব্ধি করতে থাকবে। এর পরের যে গান, বুঝতে বোধহয় কারোরই অসুবিধা থাকে না যখন হেমন্ত মুখোপাধ্যায় আর সলিল চৌধুরীর নাম একসঙ্গে আসে, তখন সেই ঝড়ের গান, যেখানে সেই গানের মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যেই থাকে এক উদ্বেল ভাব, যার সুরের মধ্যে থাকে এক অদ্ভুত বাঁধ ভেঙে যাওয়া উচ্ছলতা, সেই গান আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।

মন হারাবারই তো সময় এখন। একদিকে বর্ষা ঋতুর মায়াবী রূপসী খেলা, আর অন্যদিকে যদি রবিবারের সকালে গানের ভেলায় এমন সব গান শুনতে থাকি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তাহলে সত্যি এই সময় বোধহয় মন হারাবারই সময়। পরের গানটি শুনিননি এমন বাঙালি সঙ্গীতপ্রেমী মানুষ বোধহয় নেই। সঙ্গীতপ্রেমী যদি নাও হয়ে থাকেন কোনো দুর্ভাগ্যবশত, তবুও কিন্তু তিনি এই গান শুনেছেন। আর বাঙালির বর্ষা মানে এই গান সকলে আপন মনেই বোধহয় গুনগুন করে ওঠে। আকাশ যখন মেঘলা হয়ে যায়, শুরুতেই বলছিলাম মনের মধ্যে এক অদ্ভুত মায়া কাজ করে, তখন না বাইরে বেরিয়ে কোনো কাজ করতে সেইভাবে ইচ্ছে করে, আবার একলা একলা ঘরের কোনাতেও বসে থাকতে ইচ্ছে করে না। খুব মনে পড়ে যায় প্রিয় মানুষটির কথা, মনের মানুষটির কথা। একলা ঘরের কোনায় তাকে পেতে যেমন ইচ্ছে করে, তার সঙ্গে নিজের অনুভবের কথা, অনুভূতির কথা ভাগ করে নিতে ইচ্ছে করে, ঠিক তেমনি মনে হয় এমন মেঘলা দিনে যদি তার থেকে আমন্ত্রণ পাওয়া যেত, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ছুটে যেতে ইচ্ছে করে, রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে। পরের গান, এই মেঘলা দিনে একলা।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বর্ষার গান বললে বাংলা ছায়াছবি থেকে যে দৃশ্যগুলি মনের মধ্যে ভেসে ওঠে তার মধ্যে অন্যতম একটি দৃশ্য ফুলেশ্বরী ছায়াছবির, সুমিত ভঞ্জ এবং সন্ধ্যা রায়ের রসায়ন এবং তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ। বাঙালির মনের ফ্রেমে যে দৃশ্যগুলি চিরকালের জন্য বাঁধা পড়ে গেছে। পরের গান টাপুর টুপুর বৃষ্টি।
1: টাপুর টুপুর বৃষ্টি

আকাশে উড়ে বেড়ানো মেঘ যেন আমাদের মনেরই সুখ দুঃখ আনন্দ বেদনার বার্তা বহন করে। সে কথা তো সেই কালিদাস তার মেঘদূতমেই বলে গিয়েছিলেন, যখন যক্ষ মেঘকে দূত করে পাঠিয়েছিল তার প্রিয়ার কাছে তার ভালোবাসা, তার বিরহের কথাকে ব্যক্ত করতে। ঠিক তেমনি মেঘ যেন সেই চিরকালীন দূত হয়েই থেকে গেছে, আমাদের মনের কথা সে যেন পৌঁছে দেয় আমাদের মনের ভালোবাসার মানুষটির কাছে। পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ওগো মেঘ তুমি উড়ে যাও।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৈকত গুপ্ত ও চয়নিকা ধারা।

0: কি ব্যাপার সৈকত, মানে এত ভিজে গেছো ঘামে না বৃষ্টিতে? কোনটা?
1: না গো, মানে ঘামেই, এত ছুটতে ছুটতে এলাম, মানে ব্যাগটাও একটু ভারী হয়ে গিয়েছে, তার সঙ্গে দেরি হয়ে গেছিল, ফলে ছুটতে ছুটতে আসতে হলো।
0: কেন এখন বৃষ্টি হচ্ছে না বাইরে?
1: না বৃষ্টি ঠিক হচ্ছে না, তবে বেশ মেঘ করে আছে জানো তো, মানে এত সুন্দর এত মেঘলা একটা পরিবেশ, মানে সেই পরিবেশে দৌড়তেও যেন একটু কমই কষ্ট হচ্ছে।
0: তো ব্যাগটা তো ভারী করেছো কেন? মানে তখন তোমার ব্যাগ আমি সরাতে যাচ্ছি, আমার হাতে লেগে গেল।
1: না দেখো, বিষয়টা হচ্ছে বর্ষার দিনে ছাতা তো ব্যাগে রাখতেই হয়, তো ছাতা যেমন ছিল তার সঙ্গে একটা জলের বোতলও থাকে,
0: স্বাভাবিক।
1: আর তার পাশাপাশি কিছু উপরি পাওনা থাকে আমার ব্যাগে, সেটা হচ্ছে কিছু কবিতার বই থাকে, কিছু বলবো না, দু একটাই ক্যারি করি, কারণ সবসময় তো বেশি বই ক্যারি করে লাভ নেই, কিন্তু দুটো তিনটে অন্তত করি।
0: মানে তোমার ব্যাগে বই সবসময় থাকে?
1: হ্যাঁ, মানে যাতে করে ধরো তোমার কোনো জায়গায় হয়তো একটু অবসর পেলাম, যাতে সেখানে মানে নিজেকে নিজে সেই অবসরটা নষ্ট না করতে হয়, কিছুভাবে যেন সেটাকে ইউটিলাইজ করে নেওয়া যায়।
0: বাহ, তোমার এই গুণটা সত্যি জানা ছিল না আমার। মানে এই যে এত ব্যস্ততার মধ্যে তুমি পড়োটা কখন, আমি সেটাই ভাবছি।
1: না দেখো, ব্যস্ততার মধ্যে সময় চাইলে বার করে নেওয়াই যায়, সেটা তুমি ট্রেনে বলো, বাসে বলো, মেট্রোতে বলো, কিংবা কোথাও কারোর জন্য অপেক্ষা করছো, একটা

0: বসার জায়গা পেয়ে গিয়েছো হয়তো, বা বসার জায়গা পাওনি, দাঁড়িয়ে আছো, চাইলে কিন্তু একটুখানি সময় বার করে নিয়ে কিন্তু পড়াই যায়।
1: না তা একদম সত্যি, কিন্তু দেখবে আরেকটা বিষয়, বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল চলছে, বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে, কখনো বেশি হচ্ছে, এই সময় হাতে যদি একটু বর্ষার কবিতা থাকে তাহলে কিন্তু আলাদাই মজা, বলো।
0: হ্যাঁ, মানে বর্ষার কবিতার বই থেকে, মানে বই সেই কবিতা পড়তে পড়তে তুমি দাঁড়িয়ে রয়েছো এবং তুমি হয়তো সেই মুহূর্তেই তুমি দেখলে হঠাৎ বৃষ্টি নামলো, এবং এই যে অনুভূতিটা, আর তার পাশাপাশি তুমি দেখো না, বর্ষার কবিতা তুমি পড়ছো মানে তুমি নিজের একটা রোম্যান্টিক দিক আবিষ্কার করতে পারবে, একটা না অনেকগুলো হয়তো, কখনো কখনো না।
1: ঠিক, একদম ঠিক। আর এই যে আজকে আমাদের আলোচনায় প্রথম থেকেই বর্ষার কথা আসছে, বর্ষার কবিতার কথা বিশেষ করে আসছে, দেখো বাংলা সাহিত্যে বর্ষাকাল কিন্তু সত্যিই একটা মানে একটা জায়গা দখল করে আছে, তাই না? মানে আমাদের তো মাঝে মাঝে মনে হয় যে বর্ষাকাল বাংলা ভাষার কবিদের মনকে যতটা ছুঁতে পারে আর অন্য কোনো ঋতু মনে হয় অতটাও পারে না।
0: হ্যাঁ, মানে আমারও খানিকটা তাই মনে হয়। তো সেই জন্যই আজকে বন্ধুদের সঙ্গে আড্ডায় আসা, আড্ডায় বসা বলতে পারি, রেডিও সেটের এপারে তোমার সঙ্গে রয়েছি আমি সৈকত, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি চয়নিকা। আর আমি এটাও জানি যে বন্ধুরাও যখন দেখেছে যে পোস্টারে আজকে বর্ষা নিয়ে কথা হবে, বর্ষার সাহিত্য নিয়ে কথা হবে, তখন থেকে কিন্তু বন্ধুরাও বেশ মানে আনন্দে আছে, কারণ এটা এমন একটা বিষয় কার না পছন্দ হবে বলো।
0: একদমই তাই, আজকের অনুষ্ঠান একুশে সাহিত্যের অনুষ্ঠান, যেখানে পোস্টারের মধ্যে তোমরা লেখা দেখতেই পেয়েছো, মুখর বাদর দিনে। এবারে আর খুব বেশি আমরা দেরি করব না, আমরা আজকে যে সমস্ত কবিতা আমরা ঠিক করে রেখেছি যেগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলোতে আমরা এক এক করে ঢুকে পড়বো। তবে তার আগে তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে আমাদেরকে শুনছো, তোমরাও কিন্তু আজকে আমাদের এই আড্ডায় যোগ দিতে পারো। কিভাবে? চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 0332213134, আরেকবার বলে দিই 0332213134, সেখানে চলে আসতে পারো, অথবা আসতে পারো ফেসবুকে।
1: একদম, আর ফেসবুকের যে আজকের একুশে সাহিত্যের যে পোস্টার এক্ষুনি সৈকত বলল, সেই পোস্টারের কমেন্ট সেকশনও কিন্তু তোমার জন্য খোলা রয়েছে, সেখানে তুমি লিখে জানাতে পারো যে তোমার বর্ষার কবিতা বললেই প্রথম কোন কবিতাটার কথা মনে পড়ে আর এখন কোনটা মনে পড়ছে, তাই তো?
0: একদমই তাই। আর দেখো, বর্ষার কথা যখন বলছি, বর্ষার কবিতার কথা বলছি, তাহলে সেই অনুষ্ঠান না হয় একটা বর্ষার গান দিয়ে শুরু।
1: একদম তাই, রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা তোমাদের।

0: তাহলে আজকের অনুষ্ঠানের বক্তব্য কিন্তু মোটামুটি আমাদের যথেষ্ট স্পষ্ট হয়ে গিয়েছে যে
1: একদম,
0: এই ঝরঝরো মুখরো বাদরো দিনেই কিন্তু আমরা রয়েছি, এবং সেই দিনে আমরা আজকে কথা বলছি বর্ষার সেই সমস্ত কবিতা নিয়ে, অবশ্যই যে কবিতায় কবিরা বাংলার বর্ষাকে বা মানে বর্ষার ঋতুকে তারা মানে অনন্যভাবে ফুটিয়ে তুলেছেন তাদের কাব্য রসে এবং সমস্ত রকম অনুভূতি দিয়ে।
1: হ্যাঁ, মানে বর্ষা কখনো এখানে এসেছে ভালোবাসার একটা প্রতীক হিসেবে, কখনো আবার মন খারাপের। মোটামুটি বৃষ্টি নামলে আমাদের মনে যে সমস্ত আবেগগুলো আসে সেগুলো আমরা কবিতার মাধ্যমে পেয়েছি।
0: একদমই তাই। আচ্ছা চয়নিকা, আমাদের কাব্য সাহিত্যে মধ্যযুগের অনেক কবির কবিতাতেও কিন্তু আমরা বর্ষার বর্ণনার উল্লেখ পাই, তাই না? সেখানে যদি আমরা বলি কবি বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের কথা।
1: একদম। তাছাড়াও কবি বিদ্যাপতি, গোবিন্দ দাস, রায়শেখর, মনোহর দাস, বাসুদেব ঘোষ, এদের প্রত্যেকের যে বৈষ্ণব পদাবলীগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বর্ষার বর্ণনা রয়েছে, আর ভীষণ ভালোভাবে রয়েছে, যেখানে দেখা যায় যে তারা প্রত্যেকেই রাধা কৃষ্ণের প্রেমের যে একটা যে অনুরাগ, সেই অনুরাগের কথা বলেছেন, আর সেই অনুরাগের যে একটা গভীরতা সেটা তারা প্রকাশ করেছেন, বর্ষার বিভিন্ন রূপ বৈচিত্র্যের বর্ণনা দিয়েছেন তারা।
0: হ্যাঁ, তুমি দেখবে এই মানে বৈষ্ণব পদাবলীর কবিদেরকেও কিন্তু বিরহের সঙ্গে বর্ষার যেন একটা অদ্ভুত সম্পর্ক স্থাপন করতে দেখা যায়।
1: হ্যাঁ, একটু আগে যে বলছিলাম না যে কখনো মন খারাপের একটা প্রতীক হয়ে ওঠে বর্ষাকাল, তুমি চণ্ডীদাসের কথা বললে, চণ্ডীদাস প্রেম বিরহের সবটার সঙ্গে বর্ষাকে এত সুন্দরভাবে জড়িয়ে দিয়েছেন, একটা লাইন মনে পড়ছে, ঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইলো বাটে, আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে।
0: আহা আহা, কি সুন্দর উদাহরণটা দিলে গো। মানে তোমার এই উদাহরণটা শুনে আমার বিদ্যাপতির কিছু লেখা মনে পড়ছে জানো তো। দেখবে বিদ্যাপতির বিরহের কবিতায় বর্ষা ও বিরহ মানে কেমন যেন একাকার হয়ে গেছে, যেটা যেন একটা নতুনত্ব পায় মানে মধ্যযুগের বাংলা গীতি কবিতার মধ্যে একটা অদ্ভুত নতুনত্ব, তাই না?
1: ভীষণভাবে। আর সেখানে বর্ষা এসেছে রাধার প্রেমকে যেন খানিকটা বলতে পারো উস্কে দেওয়ার জন্য আর কি, মানে বিশেষ করে বিদ্যাপতির লেখার যে অভিসার আর বিরহ পর্ব, সেখানে বর্ষা ওই আগুনে ঘি পড়লে যেমন হয় সেই সেই রকম ভাবেই এসছে। যাই হোক, তোমার কোন লাইনটা মনে পড়ছিল বলছিলে?
0: হ্যাঁ, এটা এমন একটা লাইন যেটা বাংলা সাহিত্য ভালোবাসে যারা তাদের প্রত্যেকেরই প্রায় প্রিয় বলতে পারি। এ সখি হামারি দুঃখের নাহি।
1: হ্যাঁ, আমার মনে পড়ছে তোমার, তুমি যেটা বলতে চাইছো, এ সখি হামারি দুঃখের নাহি ওর, তাই তো, এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর।
0: একেবারেই তাই, একেবারেই তাই,
1: সত্যি। এখানে বৃষ্টির জল আর রাধার চোখের জল মানে এত সুন্দরভাবে এক করে দিয়েছেন কবি, আর এটা পড়লে আজও মনে হয় যে পৃথিবীর সকল প্রেমিকাকেই যেন এই লাইনটা ব্যাকুল করে তোলে, ওই জন্যই আর কি তুমি বলতে গেলে ওটা আমি বলে দিলাম।
0: হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে মানে প্রেমিকারা ব্যাকুল হয়েছে কি না সেটা আমি বলতে পারবো না, সেটা তুমি ভালো বলতে পারবে যেরকম তুমি বললে। তবে এটুকু জানি যে তাদের এই লেখাগুলো পরবর্তীতে সমস্ত কবিদের কিন্তু ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।
1: ওটাই তো, মানে আমিও তো সেটাই বলছি যে কবিদের যে প্রেমিক মনটা সেটাকেই তো উস্কে দিয়ে ছিল। যেমন ধরো কবি কালিদাস, জয়দেবের কবিতা, এছাড়াও মুকুন্দরাম চক্রবর্তী, এমনকি জানো তো খোনা।

0: বচনেও বর্ষার উল্লেখ আমরা পেয়েছি।
1: আর তার মধ্যে তো মানে আমরা কালিদাসের কবিতা নিয়ে তো আমাদের কথা বলতেই হয়, তাই না? দেখো, কালিদাস বর্ষাকে অনুভব করেছেন অনুরাগের গভীরতায়। কালিদাসের দৃষ্টিতে বর্ষার যে সৌন্দর্য, সেটা কিন্তু সব থেকে অন্যরকমভাবে আমরা প্রকাশ পেতে দেখি, তাই না?
0: একদম। যদি বলা যায় যে বর্ষা কোন কবির লেখনীতে সব থেকে বেশি এসেছে, সেটা কিন্তু কালিদাসের কথাই প্রথম মনে আসে, তাই না? কালিদাসের কবিতায় মেঘ থাকে মানে ওই প্রেমের বার্তা বাহকের মতো, ওই আগেকার সিনেমায় আমরা দেখতাম না পায়রার, সেই পায়রার মতো মেঘের সঙ্গে প্রেম আর বিরহের একটা একটা সম্বন্ধ পাতিয়ে কালিদাস তার কবিতায় যেন একটা চিত্রকল্প তৈরি করেছেন।
1: আচ্ছা, তোমার সেই লাইনগুলো মনে পড়ছে? কেমনে প্রিয়তমা রাখবে প্রাণ ভরে অদূরে উদ্যত শ্রাবণে, যদি না জলধরে বাহন করে আমি পাঠাই মঙ্গল বার্তা।
0: সত্যি তো, সেই মঙ্গল বার্তার কথাই তো বলছিলাম। কি অপূর্ব মায়া বলতো, হ্যাঁ, লেখনীতে। আর এই যে লাইনটা তুমি বললে, এখানে এখানেই কিন্তু সেই কালিদাসের বিখ্যাত যক্ষের কথা আছে, তাই না? সেই যক্ষের কথায় মহাদেব কবি কালিদাস বলেছেন যে মেঘদূতে রামগিরি পর্বতের উপর দিয়ে যখন মেঘ ডানা মেলে উড়ে যেত, তখন যক্ষের মনে তার প্রিয়ার জন্য কষ্ট দেখা দিত। তাই তিনি তার যে মনের এই যে কষ্ট, তার যেই ব্যাকুলতা, সেটাকে মেঘকে দূত করে বলে পাঠাতেন প্রিয়ার কাছে।
1: এবার দেখো, তুমি যদি বাংলা সাহিত্য ভালোবাসো, মানে তুমি তুমি যেমন রয়েছো, আমি যেমন রয়েছি, আমাদের সঙ্গে রেডিও সেটের ওপার থেকে যে বন্ধুরা রয়েছে, তারা যদি বাংলা সাহিত্য ভালোবাসে, তাহলে বর্ষার কবিতা কিন্তু তোমাকে পড়তে ভালোবাসতেই হবে।
0: একদমই তাই।
1: তুমি যদি বর্ষার কবিতা পড়তেও ভালোবাসো, তাহলে একটা কথা তোমাকে মানতেই হবে চয়নিকা, যে বর্ষাকাল মহাকবি কালিদাসের কাছে কিন্তু আজীবন ঋণী।
0: এটা কিন্তু ভীষণ বড় একটা কথা বলে, এবং খুব মিষ্টি মজার কথাটা, কিন্তু 100% সত্যি সৈকত। মানে কালিদাসের সমাধিতে সত্যি নৈবেদ্য আকারে বর্ষা সারাক্ষণ ঝরে কিনা আমরা হয়তো জানি না, কিন্তু ওই যে বর্ষার আজীবনের ঋণ তার কাছে। বলতো, সেই আষাঢ়স্য প্রথম দিবস, সেই সময় সত্যি যদি মেঘগুলো রামগিরি পর্বতের ওপর দিয়ে উড়ে না যেত, আর সেই মেঘ দেখে যক্ষের মনে যদি প্রিয়ার কথা না আসতো, এই কবিতার লাইনগুলো আমরা কোথা থেকে পেতাম?
1: সেটাই তো। আর আর কি হতো বলতো যদি বন্ধু ফোন লাইনে না আসতো? কিন্তু বন্ধুকে কিন্তু আমরা ফোন লাইনে পেয়েছি। শুনি বন্ধু কি বলছে। হ্যালো।
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, কানাইকালি করিমপুর নদিয়া থেকে মৃপেন্দ্রনাথ মিস্ত্রি।
1: আচ্ছা বলুন, আপনার কোন কবিতার কথা মনে পড়ছে?
2: কালিদাসের মেঘদূতম উপলক্ষের মেঘদূত কাব্য। তারপরে আপনারা যে বাংলা সাহিত্য সম্বন্ধে আলোচনা করছেন, সত্যি খুব ভালো লাগছে।
1: বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা আরো এমন অনেক কবিতা নিয়ে কথা বলবো, তবে তার আগে আজকের অনুষ্ঠানের আরেকটা গান তো শুনতেই হয় নাকি?
0: হ্যাঁ, এখন কিন্তু ভীষণ একটা মনটা গান গান করছে। তারপর ফিরে আসবো আজকের বাকি কবিতার কথা নিয়ে, বাকি বৃষ্টির কথা নিয়ে। এখন অনুপ দত্তের কণ্ঠে এই গানটা তোমার জন্য।

0: ফিরে এলাম গানের পর। আর এখন আজ আমরা কথা বলছি একুশে সাহিত্যের আড্ডায় বাংলা কবিতা নিয়ে, বাংলা সেই সমস্ত কবিতা নিয়ে যেগুলোতে বর্ষার উল্লেখ আছে, বর্ষার কথা আছে। আর আজ সঙ্গে কে রয়েছে?
1: আজ সঙ্গে রয়েছি সৈকত এবং চয়নিকা। আর আজকে আমরা কথা বলছি বর্ষা সেই সমস্ত কবিতা নিয়ে যেগুলো আমাদের মনে প্রাণে বর্ষাকালের যে বর্ষাকালের প্রতি আমাদের যে প্রেম, বর্ষাকালের প্রতি আমাদের যে অনুরাগ, সেগুলোকে কিন্তু বাড়িয়ে তোলে।
0: আর আমরা গানে যাওয়ার আগে মধ্যযুগে ছিলাম আমরা, চণ্ডীদাস মানে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলীর কথা বলেছি, তারপর কালিদাসের কথা বলেছি। আর তারপর কালিদাসের যে আলোচনা হচ্ছিল সেইখানে থেকে এটা বোঝা যায় কালিদাসের, মহাকবি কালিদাসের যে লেখনী, তার পথ ধরে কিন্তু একে একে এগিয়ে এসেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, স্বর্ণকুমারী দেবী, অক্ষয় কুমার বড়ালের মতো নানান কবিরা। আর এদের হাত ধরেই বাংলা কবিতায় বর্ষার বিচিত্র রূপ বা সৌন্দর্য সেগুলো কিন্তু উঠে এসেছিল, তাই না? আর বাংলা সাহিত্যের কিন্তু এরকমই উল্লেখযোগ্য একটা নাম, যেমনটা বললাম স্বর্ণকুমারী দেবী, তিনিও বর্ষা নিয়ে অনেক কবিতা লিখেছেন। বর্ষার চরিত্র বর্ণনা করতে গিয়ে শ্রাবণ মাসকে দেখিয়েছেন ঘনঘোর বর্ষণের মাস হিসেবে। সখী নব শ্রাবণ মাস, জলদ ঘন ঘটা, দিবসে সাঁজ ছটা, ঝুপঝুপ ঝরিছে আকাশ।
1: কি অপূর্ব বলতো, কি অপূর্ব ধরনের বর্ণনা! তুমি ভাবো, মানে কবি অক্ষয় কুমার বড়ালের কবিতাও আমরা যদি দেখি, বর্ষায় গ্রাম বাংলার প্রকৃতির যে বর্ণনা তিনি তুলে ধরেছেন, দিঘিটি গিয়াছে ভোরে, সিঁড়িটি গিয়াছে ডুবে, কানায় কানায় কাঁপে জল, আহা।
0: সত্যি তাই। ওই তুমি যে কবিতাটার কথা বললে অক্ষয় কুমার বড়ালের, তারই একটা লাইন ছিল মনে করো, কচিত মেঘের কোলে মুমূর্ষুর হাসি সম চমকিছে বিজলির হাসি।
1: তুমি ভাবো, মানে মুমূর্ষুর হাসির মতো নাকি বিজলির হাসি চমকাচ্ছে,
0: মানে এটা ভাবার,
1: মানে এভাবেও ভাবা যায়, মানে মানে ভাবলেই, মানে আমাদেরই ভাবতে অদ্ভুত লাগছে। অক্ষয় কুমার বড়ালের বর্ষার এই কবিতাটা মানে এক অর্থে বর্ষার, বর্ষায় পল্লি বাংলার এক অপরূপ রূপ বর্ণনা কিন্তু করছে।
0: তাহলে সৈকত, এবার কবিতার আলোচনায় আমরা সেই অধ্যায়ে আসি, যে অধ্যায়ের জন্য আমার মনে হয় এতক্ষণ আমরা সকলেই অপেক্ষা করেছিলাম, আর যে সময়টা জুড়ে বিরাজ করেছিলেন আমাদের কবিগুরু।
1: এবং এই এই অপেক্ষা শুধু আমাদের দুজনেরই ছিল না, রেডিও সেটের উপর থেকে যে বন্ধুরা শুনছে, আমি শিওর যে তারাও নিশ্চয়ই এতক্ষণ অপেক্ষা করছিল যে কখন কবিগুরুর কথা আসবে। এবারে নিশ্চয়ই তারাও একটু আশ্বস্ত হলো এবং তারা আর একটু বেশি উৎসাহ নিয়ে বোধ হয় একটু নড়ে চড়ে বসলো।
0: হবে নাই বা কেন বলো, যে বর্ষার কবিতা আর রবীন্দ্রনাথ ঠাকুর, এটা বোধ হয় মানে কোথাও গিয়ে সমার্থক, তাই না? মানে বর্ষার কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত কবিতা আসে উদাহরণ হিসেবে, সেগুলো আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়। আর এই ছটা ঋতুর মধ্যে বর্ষাই বোধ হয় রবীন্দ্রনাথেরও মানে সব থেকে প্রিয় ঋতু ছিল।
1: মানে আমারও সেরকমই মনে হয়, কারণ তুমি ভেবে থাকো না, রবীন্দ্রনাথ বা মানে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কটা গান বা কটা কবিতা বর্ষা নিয়ে লিখেছেন সেটা বোধ হয় আমরা মানে হিসেব করতে পারবো না, হিসেব মানে হিসেব করা সেটা বড় মুশকিল হয়ে যাবে, একটা সম্পূর্ণ অনুষ্ঠান বোধ হয় সেটার জন্য কম হবে।
0: একদমই তাই, কবিগুরু মূলত বর্ষাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন তার জীবন জুড়ে, আর সেটা তিনি সব থেকে বেশি উপলব্ধি করেছেন কোথায় বলতো? পূর্ববঙ্গে।
1: একদম, মানে যখন তুমি বলছো তিনি পূর্ববঙ্গে জমিদারি সামলাচ্ছেন সেই সময়।
0: একদম একদম তাই, ওটা সময়টা 1891 থেকে ওই 1901 সালের যে সময়টা পূর্ববঙ্গে তিনি যেটা বললে তুমি জমিদারি দেখাশোনা করছেন তিনি। হয়তো বর্ষার মধ্যেই রবীন্দ্রনাথ মানব জীবনের যে একটা চিরন্তন বিরহ বেদনার ফুলগু অনুভব করেছিলেন, তাই দেখা যায় যে রবীন্দ্রনাথের কাছে বর্ষা কখনো নব যৌবনের একটা প্রতীক, কখনো আবার বিরহকাতর হৃদয়ের প্রতীক। আর সেই যে বিরহকাতর হৃদয়ের যে জ্বালা যন্ত্রণা সেটা তিনি তুলে ধরেছেন তার লেখায়।
1: রবীন্দ্রনাথ বর্ষাকে যেন

0: বিশেষ শিল্প দৃষ্টিতে উপলব্ধি করেছেন জানো তো। মানে বর্ষামঙ্গল কবিতায় সেই মানে সেই কাব্য ভাবের কথা যদি আমরা বলি, সেখানেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। তার জীবনে বর্ষা যেন একটা বিশেষ আসন দখল করে রয়েছে, মানে তার কবিতাগুলো তার লেখাগুলো পড়লে আমরা কিন্তু মানে আমাদের কিন্তু তাই মনে হয়, তাই না?
1: একদম। তুমি ধরো জানলার ধারে একটা হাতে চায়ের কাপ ধরে বসে আছো, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার মনে সেই সময় কোন কবিতাটা আসে? আমার মনে তো একটা কবিতা আসে, আমি জানি না তোমার মনে কি আসে।
0: তোমার মনে কোনটা আসে সেটা আগে শুনি।
1: এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, তাই না? এই যে কবিতাটা, তার বর্ষার দিনে কবিতা, রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম অজস্র কবিতায় গানে বর্ষা মহা সমারোহে এসেছে, তাই এই ঋতুর যে আবেদন সেটা এত বেশি সুধাময় হয় তা প্রথম তিনি দেখিয়েছিলেন।
0: আর আমরাও যেন তার চোখ দিয়ে এই ঋতুকে নতুনভাবে চিনতে শিখেছি, নতুনভাবে বুঝতে শিখেছি। একটি গানে তিনি বলছেন, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ যে আমি বসে আছি তোমারই আশ্বাসে।
1: খুব খুব খুব প্রিয় একটা গান আমার, মানে তুমি যখন থেকে বলছো আমার কানে সুরটা ভাসছে। একটা গানের কথা তুমি যেটা বললে, আমরা পরপর দুটো গানের কথাই বললাম, এটা কিন্তু তার কবিতা পাশাপাশি আবার গানও, তাই না? এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের বহু জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম আরেকটা রয়েছে, যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বর্ষার দিনে তিনি স্মৃতি রোমন্থন করছেন, পুরনো কথা মনে করছে।
0: এবং তুমি ভাবো মানে এই জন্যই বোধ হয় মানে বৃষ্টি এলেই আমাদের যেন শৈশবের দিকে একটু ছুটে যেতে ইচ্ছে করে, আর কবির সঙ্গে আমরাও তখন বলতে থাকি, কবে বৃষ্টি পড়েছিল, বান এলো যে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো, কবেকার সে কথা।
1: একদমই তাই। কেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার কবিতা হচ্ছে সোনার তরীর কথা বলবো না তা তো হয় না, বলো? সোনার তরী সর্বকালের শ্রেষ্ঠ বর্ষার কবিতা।
0: এবং তুমি তারপর আশার কবিতার কথা বলো, সেটা বাদ দিলে কি করে হবে?
1: একদম একদম। রবীন্দ্রনাথ কাব্য ভাবনায় বারবার ফিরে এসেছে বর্ষার বিভিন্ন অঙ্গিক আর সৌন্দর্যে, তাই হয়তো অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্ষার কবি হিসেবেও কিন্তু আখ্যায়িত করেছেন। আচ্ছা, আমাদের নানান ধরনের আলোচনা চলছে, আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনায় ভানুসিংহের পদাবলীর কথা ভুলে যাব তা তো হয় না, তাই না? শাওন গগনে ঘোর ঘন ঘটা, তাই না?
0: মানে তুমি যদি বাঙালির কথা বলো, বাঙালির মানে একটু সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা বা কোনো রকম ভাবে যারা একটু হয়তো
1: সাহিত্য
0: চর্চা সমস্ত কিছুর সঙ্গে যুক্ত, তাদের জীবনে এই গানটার কিন্তু একটা ভূমিকা রয়েছে। সেটা তুমি ছোটবেলায় নাচ শেখার সময় বলো, কিংবা যখন কেউ ধরো গান শিখছে একদম ছোটবেলায়, তখন থেকে এই গানটা কিন্তু মানে ছোট থেকেই তাদের মনের মধ্যে থাকে, তাদের শিক্ষায় থাকে, তাদের সংস্কৃতিতে থাকে, এবং এভাবেই কিন্তু রয়েছে। এবং আমাদের কথা চলতে চলতে চয়নিকা ফোন লাইনে কিন্তু একজন বন্ধু চলে এসেছে, শুনি বন্ধু কি বলছে। হ্যালো,
2: নমস্কার, আমি বর্ধমান থেকে গোপাল রায় বলছিলাম।
1: নমস্কার।
0: নমস্কার
2: নমস্কার সবাইকে বলছিলাম, নিধি ভাই আমারও কেরালে যাওয়া চাই, গানটা শোনালে।
0: দেখো, অনুষ্ঠান হচ্ছে একুশে সাহিত্য, বর্ষার কথা হচ্ছে, এবং সেখানে আমরা বর্ষার যা ধরনের গান রয়েছে, বর্ষার যে যে গান রয়েছে, আমরা সেগুলো নিয়ে অনুষ্ঠানটা করতে চাইছি। তোমার অনুরোধ যদি করার থাকে তুমি আমাদেরকে জানাতেই পারো, অন্যরকমভাবে পরে আমরা সেটা করতে পারি, তবে আজকে একটু দুঃখিত বন্ধু, এই গানটি শোনানো যাচ্ছে না।
1: আর সৈকত, এই কথা বলতে বলতে আমাদের কিন্তু মানে পোস্টারের কমেন্ট যে সেকশন, সেখানেও কিন্তু নানান কমেন্ট আসছে। যেমন বন্ধু শঙ্কর দাস লিখেছে যে বর্ষাকালে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে কবিতার কথা মনে পড়ে। আমরা একটু আগে বলছিলাম, বলো,
0: তুমি বলছিলে বর্ষার কথা শুনলে তোমারও প্রথম মনে পড়ে।
1: বর্ষার দিনে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর গভীর অনুভূতি প্রকাশ পায় এই কবিতায়। একদমই তাই, বন্ধুর সঙ্গে আমরাও একেবারেই সহমত, আর বা আমিও বলছি, আমরাও বলছি, তুমিও বলছো। আচ্ছা, তাহলে এই গানটা শুনলেই কেমন হয়?
0: খুবই ভালো হয়, আর এতবার যখন গানটা উঠছে মানে গানটাও বোধ হয় চাইছে আমরা একটু শুনি গান।
1: একদমই তাই।
0: তাহলে এই গানটাই রইল তোমার জন্য, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

0: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
1: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলো তো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
2: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে
0: দূর, এ আবার হয় নাকি?
2: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
3: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুত রে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
2: কিন্তু
3: কিভাবে গল্প পাঠাবে?
2: হ্যাঁ,
1: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
3: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এর পরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।
4: হ্যাঁ, বলতে চাই এর বিষয় কিন্তু শুনে নিলে, আর আর অপেক্ষা করো না, এবার চটপট লিখে পাঠাও তোমার লেখা। এবারের টপিকটা কি সেটাও জেনে নিলাম, আর এবার আমরা আমাদের আলোচনায় ফিরি, তাই না?
5: মানে এবার আমরা যে কবিদের কবিতা লেখা নিয়ে আলোচনা করছিলাম, এবার আমরা সেই লেখায় ফিরি।
4: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক আলোচনা

0: আলোচনা হয়েছে, জানি সেই আলোচনা থেকে মানে সহসা বেরোতে মন চায় না, কিন্তু বাকি কবিদের নিয়েও আলোচনা করতে হবে। তো এবার একটু আমরা এগোই সৈকত।
1: মানে দেখো, মানে প্রেমের ঋতু কি এটা নিয়ে মাঝে মধ্যেই তো আমাদের দ্বন্দ্ব লাগে, বিতর্ক লাগে। এবার সেই বিতর্ক কতটা সত্যি বা সেই বিতর্ক কতটা ঠিক তা নিয়ে অনেকের মনেই সন্দেহ আছে। যেমন অনেকেই মনে করেন যে বসন্ত হলো প্রেমের ঋতু। তবে এই বিতর্কে সামিল না হয়েও একটা কথা কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বর্ষাকেই সংখ্যাগরিষ্ঠ মানুষেরা কিন্তু প্রেমের ঋতু হিসেবে বিবেচনা করে থাকেন। কেননা এই ঋতুতেই প্রকৃতি যেমন লাস্যময়ী হয়ে ওঠে, তার সঙ্গে সঙ্গে মানব মনেও প্রেমের জোয়ার কিন্তু নিয়ে আসে।
0: আর সেই জোয়ারে ভাসতে ভাসতেই কবিরা তাদের বিভিন্ন কবিতা প্রকাশ করে থাকেন প্রেমের নানান কথা বলে। বিশেষ করে বাংলা ভাষাভাষীর কবিরা যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু বর্ষাকে একটু মানে বেশি ভালোবাসেন, মানে বেশি করেই একটু আত্মস্থ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন।
1: এবং তেমনই চেষ্টা কিন্তু আমরা দেখতে পাই বিদ্রোহ কবি এবং একই সঙ্গে প্রেমের কবি কাজী নজরুল ইসলামের লেখাতেও। তার কবিতায় বর্ষা ধরা দিয়েছে বিভিন্ন প্রতীকী ব্যঞ্জনায়, যা কবির বাদল রাতের কবিতায় মূর্ত হয়ে উঠেছে।
0: বাদল রাতের পাখি ওরে চল, যেথা আজও ঝরে চল, নাহিকো ফুলের ফাঁকি। হ্যাঁ, বিদ্রোহী কবিতার লাইন, বিদ্রোহী কবির লেখা কবিতার লাইন। কিন্তু দেখো, বিদ্রোহী কবির লেখাতেও আমরা অনেক সময় প্রেমের নানান আঙ্গিক খুঁজে পাই, তাই না? সেরকমই একটা কবিতা এই যে কবিতাটার কথা বললাম।
1: হ্যাঁ, একেবারে।
0: আর সেই কারণেই হয়তো বর্ষার বিদায় কবিতায়ও কিন্তু কবি তার মনের যে আকুতি সেটা তিনি দেখিয়েছেন। যেথা যাও তব মুখরো পায়ের বর্ষা নুপুর খুলি, চলিতে চলিতে চমকে ওঠো না কবির ওঠে না দুলি। আসলে আমাদের দুখুমিয়া যে অনন্ত বিরহের কবি, সেটা তার বর্ষার যে নানান বর্ণনা সেখানে কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই। মানে বর্ষার বর্ণনা দিতে গিয়ে তিনি প্রেমের কথা যতটা না বলেছেন, তার থেকে বোধহয় একটু বেশি দুঃখের কথা বলেছেন। সেরকম আরও একটা কবিতা মনে পড়ছে সৈকত, অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে, নিদ্রা নাহি তোমার চাহি আমার নয়ন পাতে।
1: মানে নজরুলের কবিতায় বোঝা যায় যে প্রকৃতপক্ষে বর্ষা ঋতু হচ্ছে বিরহের ঋতু।
0: আসলেই তাই।
1: আর তাই হয়তো যেখানে অন্যান্য কবি বর্ষার রাতকে অভিসারের জন্য বেছে নিয়েছেন, সেখানে নজরুল দেখিয়েছেন শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে।
0: একদম বিখ্যাত সেই গান, মনের প্রত্যেকের মনের মণিকোঠায় রয়েছে গানটা। সবাই যেভাবে ভেবেছে, তিনি একটু অন্যরকমভাবে ভাবতে চেয়েছেন। আসলে এই যেরকম বর্ষাকে শুধুই প্রেম দিয়েই ভাবা যায়, এই প্রশ্ন কিন্তু আরও একজন তুলেছেন, কে বলতো?
1: মাইকেল মধুসূদন দত্ত।
0: একদম।
1: শুধু প্রেম বিরহেই কেন কবিদের কবিতায় বর্ষা আসতে পারে? প্রকৃতির রূপ, সৌর্য, এই সমস্ত কিছুর বর্ণনায় তো আসতে পারে। কখনো কখনো আবার শৈশব কৈশোরের স্মৃতিময় নস্টালজিয়া, তেমনও কিন্তু দেখিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত।
0: ঠিক। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কবিতার দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে তিনি বর্ষাকে কল্পনা করেছেন প্রকৃতির একটা শক্তি হিসেবে। তার কবিতায় বর্ষার প্রকৃতি আর মানব মনের যে একটা প্রকৃতি, সেটা মিলেমিশে গেছে, যার সঙ্গে কখনো কখনো একাকার হয়ে গেছেন দেবতারাও। যেমন তার বর্ষাকাল কবিতার কথা মনে করতেই হয়, সেখানেও কিন্তু এরকমই একটা বিষয় আমরা দেখতে পাই সৈকত।
1: হ্যাঁ, মানে গভীর গর্জন করে সদা জলধর উঠালিল নদ নদী ধরণীর উপর।
0: হ্যাঁ, তুমি বলছো আর আমার মনে হচ্ছে আমিও বলি, আমিও বলি লাইনটা।
1: মানে আসলে আমি বুঝতে পারছি তোমার পড়ে পড়ে এত মানে অভ্যস্ত হয়ে রয়েছে লাইনগুলো, যে আমার সঙ্গে সঙ্গে তোমারও যেন মুখ থেকে বেরিয়ে আসছে।
0: আর এবার যার কথা বলবো, তিনি আমাদের কবিতার ভুবনের পল্লী কবি হিসেবে খ্যাত। হ্যাঁ, সকলে ঠিকই ভেবেছ কবি জসীমউদ্দিনের কথা বলছি, তিনিও কিন্তু বর্ষা নিয়ে অনবদ্য সমস্ত কবিতা সৃষ্টি করেছেন। তেমনই একটা অনবদ্য কবিতা হলো পল্লী বর্ষা। পল্লী বর্ষা কবিতায় কবি অন্য একটা রূপ বর্ণনা দেখিয়েছেন। অঝোর ধারায় বৃষ্টিতে মুখর গ্রাম বাংলার ঘরে ঘরে যে আড্ডার আসর বসে না, মানে ধরো সেই আড্ডার ফাঁকে ফাঁকে কখনো শ্রমজীবী মানুষরা তাদের অসমাপ্ত কাজগুলো সেরে নিচ্ছে, কখনো আবার তার সঙ্গে নানান মানে পিএনপিসি চলছে আর কি, ওই যে পরনিন্দা পরচর্চা, সেই রকম একটা দৃশ্য তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন জসীমউদ্দিন।
1: এবার তুমি

0: মানে দুটো লাইন এরকম ছিল না, যে গায়ের চাষিরা মিলায়েছে আশি মোড়লের দলি যায়, তারপর কি জানো
1: ওই যে গল্পে গানে কি জাগাইতে চাহে আজিকার দিনটায়, মানে দেখবে এইগুলো যখন আমরা বলছি মনের মধ্যে যেন মনে হচ্ছে না যে সেই জল রঙে আঁকা একটা ছবি,
0: মানে তুমি লাইনটা যখন বললে আমার সামনে না কেমন যেন জল রঙে আঁকা সেই ছবি মানে সিনারি থাকে না, যে মানে আঁকার বইয়ের পাতায় যেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে মানে মনে হয় যেন কোনো একটা সেই অচেনা জগতে হারিয়ে যাই, আমার ঠিক সেই ছবিগুলো যেন ভেসে উঠলো।
1: সত্যি তাই, এখানেই তো কবির সার্থকতা, তাই না? দেখো রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন এর পরবর্তী সময়ের কবিরাও, অর্থাৎ 30-এর প্রজন্মের কবিরাও কিন্তু বর্ষা নিয়ে কবিতা লিখেছেন। তাঁদের মধ্যে কবি জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, এদের কবিতাতেও বর্ষার কথা উঠে এসেছে।
0: এবার দেখো বর্ষার কথা যখন এতবারই উঠে আসছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু গানের কথাও উঠে আসতে মানে মন থেকে উঠে আসতে চাইছে, তাই না?
1: একদম একদম। তো তোমার মনে এখন কোন গানটার কথা আসছে?
0: আমার মনে যেখানটা আসছে সেটা আর মুখে না বলে বরং বন্ধুদেরকে শুনিয়েই দিই। জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: ফিরে এলাম গানের পর। সঙ্গে রয়েছি সৈকত এবং চয়নিকা। আর আজকের একুশে সাহিত্যের অনুষ্ঠানে আমরা কথা বলছি মুখর বাদল দিনে, অর্থাৎ সেই সমস্ত বর্ষার কবিতা নিয়ে, সেই সমস্ত বৃষ্টির কবিতা নিয়ে যা আমাদের মনে ছাপ ফেলে গিয়েছে।
1: আর সৈকত, আমাদের কথা বলতে বলতে, গান শুনতে শুনতে বন্ধু কিন্তু ফোন লাইনে চলে এসেছে, দেখি বন্ধু কি বলছে।
0: হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: দুজনকে তার আসারে রিমঝিম বর্ষার শুভেচ্ছা দিলাম, বারুমতি মোটক অযোধ্যা থেকে বলেছি।
0: বলুন।
2: হ্যাঁ, রবীন্দ্রনাথের মানে এতে বলেছি সবচেয়ে বেশি উনি পছন্দ করতেন, আর গান অনেক লিখেছেন কবিতা। ছোটবেলায় দিনের আলো নিজে এলো সূর্য গেছে ডুবে কবিতাটা, আর ঝাপসা হয়ে আছে এটা, আর সোনার তৈরি কাটিতে কাটিতে গান, এটা তো হলো কালিদাস রায়। আর উনি লিখেছেন মেঘকে আমন্ত্রণ করেছেন, যে এতে ঢুকতে মেঘ আসছে, ওটা ঠিক মনে পড়ছে না। তো তোমাদের আলোচনা বিরাট ভালো হচ্ছে, সবকিছুই বলা অবশ্য হয়ে গেছে, আর শাওনের রাতে যদি তো অসাধারণ, বাইরে জড়ো বয়ে, এইটুকুই বললো।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান। একুশে সাহিত্যের অনুষ্ঠান চলছে, আর সেখানে এই যে বর্ষার কথা আমরা বলছি, যে বর্ষার কবিতার কথা, এবং বন্ধুরাও আমাদের কিন্তু ফোন লাইনে এসে তাই বলছে,
1: মানে সকলেই আমরা বর্ষার কবিতায় আজকে ভেসে গেছি,
0: একদম বর্ষার কবি, মানে বর্ষায় ভেসে গেছি
1: একদমই তাই। দেখো, আমরা কিন্তু অনেক কবির কথাই বলে এলাম, কিন্তু জীবনানন্দ দাশের কথা, মানে প্রকৃতির কথা হচ্ছে, জীবনানন্দ দাশের কথা তো আসবেই, তাই না? রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, তার কবিতাতে তিনি বিভিন্ন ঋতুর চরিত্রই এঁকেছেন, তবে তার ঋতুর সঙ্গে কিন্তু বর্ষাও এসেছে। তার কবিতায় বর্ষা এসেছে একটু অন্যরকমভাবে, চিত্রকল্পের সঙ্গে মিলেমিশে। তারপর আবার কেমন বৃষ্টি ঝরে বলে একটা কবিতা তিনি লিখেছেন, কেমন বৃষ্টি ঝরে, মধুর বৃষ্টি ঝরে ঘাসে, যে বৃষ্টি ঝরে রোদে, যে বৃষ্টি ঝরে আজ। আবার সত্যেন্দ্রনাথ দত্তের কথা বলতে হয় সৈকত, আমরা সকলেই জানি তিনি ছন্দের জাদুকর ছিলেন, তাই না?
0: হ্যাঁ, এবং এই মানে এই বর্ষার কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের কথা অবশ্যই আসবে, তার কারণ আমরা সকলেই জানি যে তিনি ছিলেন ছন্দের জাদুকর, যেমন তুমি বললে,
1: একদম একদম।
0: এবার তিনি তার এই ইলশেগুড়ি কবিতায় ফুটিয়ে তুলেছেন বর্ষার নাচের দৃশ্য একেবারে, মানে বিশেষ করে হালকা বৃষ্টির সময় প্রকৃতি ও মানুষের মনের যে কি অবস্থা হয় সেটা অত্যন্ত সুন্দরভাবে দেখিয়েছেন তিনি,
1: একদম তাই। তারপর সুধীন্দ্রনাথ দত্ত, তার কথাও বলতে হয়, তার কবিতাতেও বর্ষার কথা এসেছে। আর সুধীন্দ্রনাথ দত্তের সমসাময়িক আরেক কবি অনিমা চক্রবর্তী, আমরা গানে যাওয়ার আগে এই নামটা বলছিলাম, তিনিও কিন্তু বর্ষার বৃষ্টিতে ধোয়া প্রকৃতির বর্ণনা করেছেন, অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে। আবার অমিয় চক্রবর্তীর কবিতায় বর্ষা দিনে বৃষ্টির যে মিষ্টিমধুর সৌন্দর্য, সেটা কিন্তু একটু অন্যরকমভাবে পাওয়া যায়, মানে তিরিশের আধুনিক কবিদের মধ্যে যে ভাবনা তিনি একটু অন্যভাবে এনেছেন। যেমন ধরো বুদ্ধদেব বসু, তাঁর কবিতাতেও আসে। এভাবেই কবি নির্মলেন্দু গুণের কথাও আমার ভীষণভাবে মনে পড়ছে, তার লেখাতেও কিন্তু বর্ষাকে ঋতুদের মধ্যে বর্ষারানী বলে তিনি তুলে ধরেছেন, তাই না? বর্ষাকে তিনি তার জীবনের একটা যৌবন সঙ্গী হিসেবে বলতে চেয়েছিলেন।
0: একদমই তাই, তার কথা কিভাবে ভোলা যায় বলো, মানে বর্ষার সঙ্গে তার সম্পর্ক কবিতার মধ্যে দিয়ে মানে বর্ষার সঙ্গে তার ভাবের জায়গাটা কত মধুর,
1: সত্যি বজ্রচেরা মেঘের সিঁদুর, এভাবেও কেউ ভাবতে পারে। সেভাবেই যেরকম ভাবে তুমি নির্মলেন্দু গুণের কথা বলছো, তেমনি মহাদেব সাহা, তাঁর কবিতার মধ্যেও বর্ষার কথা আসে। তাছাড়াও কবি শামসুর রহমানের কবিতা, আর এছাড়াও আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, কবি ওমর আলী, এদের

0: কবিতাতেও বাংলাদেশের সমকালীন যে সমস্ত কবিরা ছিলেন আর কি, তাদের কবিতার মধ্যেও কিন্তু বৃষ্টি নিয়ে লেখার কথা বারবার এসেছে।
1: আর আসলে বিষয়টা হচ্ছে যে এত মানে এত কবি রয়েছেন এবং তাদের প্রত্যেকের এত সুন্দর সুন্দর কবিতা, যে কবিতাগুলো মানে আমরা হয়তো বলে শেষ করতে পারবো না, কারণ মানে মানে আমাদেরও তো সময়টা পর্যাপ্ত। এবং কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এই মুহূর্তে দেখো একটা আপডেটের কথা কিন্তু বন্ধুরাও জানে যে এই মুহূর্তে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং তার আর অল্প কিছুদিনই বাকি, আর মাত্র 4 খেলা বাকি, 2 সেমিফাইনাল, 1 থার্ড পজিশনের জন্য খেলা এবং 1 ফাইনাল, এবং তার আগে আজকে কিন্তু কোয়ার্টার ফাইনাল শেষ হলো। সেই নিয়ে আমাদের বন্ধু যুবাণীর বন্ধু কিং সুক রয়েছে রেডিও সেটের বাইরে থেকে, মানে স্টুডিওর বাইরে থেকে রয়েছে আমাদের সঙ্গে। তো কিং সুক কি বলছে সেটা একবার একটু শুনে নিই নাকি, কি বল?
0: চলো শুনে নেওয়া যাক।
2: World Cup Roundup।
3: FIFA World Cup 2026 এর সেমিফাইনালের দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়ে গেছি। আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি দুটো সেমিফাইনালিস্ট, ফ্রান্স এবং স্পেন। আর আজকের যে কোয়ার্টার ফাইনালের দুখানা খেলা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের বাকি দুজন সেমিফাইনালিস্টদের। আজকের প্রথম খেলা নরওয়ে ভার্সেস ইংল্যান্ড এবং দ্বিতীয় খেলা আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। তাহলে চলে আসি একদম প্রথম খেলায়, নরওয়ে ভার্সেস ইংল্যান্ডে। মায়ামি স্টেডিয়ামে এই ম্যাচে 120 মিনিটের লড়াই শেষে ইংল্যান্ড 2-1 গোলে হারিয়েছে নরওয়েকে এবং নিশ্চিত করেছে তাদের সেমিফাইনালের টিকিট। ম্যাচের নায়ক একটাই নাম, জুড বেলিংহাম। তার জোড়া গোলেই শেষ পর্যন্ত জয় পায় থমাস টুখেলের দল। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঝ মাঠে মার্টিন ডিগ্রেডের নেতৃত্বে নরওয়ে বল দখলে রাখার চেষ্টা করছিল আর ইংল্যান্ড কিন্তু বরাবর আক্রমণে উঠছিল হ্যারি কেন, বুকায়ো সাকা এবং জুড বেলিংহামকে সামনে রেখে। 36 মিনিটে ম্যাচের প্রথম গোল পায় নরওয়ে। ইংল্যান্ডের গোলকিপারের একটি ভুলের সুযোগ নিয়ে নেয় অ্যান্ড্রেজ স্কেগেলড্রু। তিনি দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন। 1-0 ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে এবং কিছু সময়ের জন্য কিন্তু সত্যি খুব চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে ইংল্যান্ড কিন্তু হাল ছাড়েনি। ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে দুর্দান্ত একটি আক্রমণ গড়ে তোলে তারা। বল পৌঁছে যায় জুড বেলিংহামের পায়ে আর তিনি ঠান্ডা মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান। যদিও গোলটি নিয়ে সাময়িক বিতর্ক তৈরি হয়েছিল, কারণ বলটি ক্যামেরা কেবলে লেগেছিল কিনা তা VAR পরীক্ষা করা হয়। পরে ফিফার প্রযুক্তিগত যাচাইয়ে নিশ্চিত করা হয় বল কোনো কেবলকে স্পর্শ করেনি এবং গোলটি বৈধ ছিল। সেকেন্ড হাফে ম্যাচের গতি কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ করতে শুরু করে। 56 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া একটি সুযোগে হেগেন বল জালে জড়িয়ে নরওয়েকে কিন্তু আবারও এগিয়ে দিয়েছিল। স্টেডিয়ামে তখন নরওয়ে সমর্থকদের উল্লাস, কিন্তু VAR রিভিউর পর দেখা যায় বল জালে জড়ানোর ঠিক আগেই বক্সের ভেতরে আর্লিং হ্যালান্ড ইংল্যান্ডের এক ডিফেন্ডারের বিরুদ্ধে ফাউল করেছিলেন। সেই কারণেই রেফারি কিন্তু গোলটি বাতিল করে দেন, ফলে স্কোর লাইন আবারও 1-1 থেকে যায় এবং ইংল্যান্ড কিন্তু বড়সড় স্বস্তি পায়। এই গোল বাতিল হওয়ার পর ম্যাচের মোড় যেন ঘুরে যায়। ইংল্যান্ড আত্মবিশ্বাস ফিরে পায় এবং বারবার আক্রমণে ওঠে। অন্যদিকে নরওয়েও আর্লিং হ্যালান্ড এবং মার্টিন ডিগ্রেডকে সামনে রেখে পাল্টা আক্রমণের চেষ্টা চালায়। দুই গোলরক্ষকই কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন, ফলে নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোল হয়নি। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। 93 মিনিটে আবারও সামনে আসেন জুড বেলিংহাম। নরওয়ের গোলরক্ষক একটি শট ঠেকালেও রিবাউন্ডে বল পেয়ে কাছ থেকে জালে জড়িয়ে দেন বেলিংহাম। ইংল্যান্ড এগিয়ে যায় 2-1 ব্যবধানে। শেষ পর্যন্ত নরওয়ে মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও ইংল্যান্ডের ডিফেন্স তাদের কোনো সুযোগ দেয়নি, ফলে 2-1 ব্যবধানে জিতে বহু প্রতীক্ষিত সেমিফাইনালে পৌঁছে যায় থমাস টুখেলের দল। দুটো গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন জুড বেলিংহাম। এই জয়ের পরে সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড, সেটাই কিন্তু আমরা দেখতে পাবো তার পরের ম্যাচ আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড।

0: ম্যাচকে, যেখানে আমরা অলরেডি দেখেছি আর্জেন্টিনা কিন্তু রাউন্ড অফ সিক্সটিনের লড়াইয়ে ইজিপ্টকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর অন্যদিকে সুইজারল্যান্ড একটি রুদ্ধশ্বাস ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে 120 মিনিটে গোল শূন্য থাকার পর ট্রাই বেকারে 4-3 ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে। কাগজে কলমে কিছুটা এগিয়ে অবশ্যই আর্জেন্টিনা, তাদের আক্রমণের বড় ভরসা আলভারেজ, মার্টিনেজ এবং মাঝমাঠের অভিজ্ঞ ফার্নান্ডেজ, এবং অবশ্যই বলতে হবে দ্য ম্যাজিশিয়ান LM10-এর কথাও। এখনও পর্যন্ত কিন্তু একটাও ম্যাচ এই ওয়ার্ল্ড কাপে হয়নি যেখানে মেসি গোল পাননি। আর অন্যদিকে সুইজারল্যান্ডের বড় শক্তি তাদের সংগঠিত ডিফেন্স, মাঝ মাঠে গ্রানিট জাকার অভিজ্ঞতা এবং তাদের গোলরক্ষকের আত্মবিশ্বাস তাদের কিন্তু হয়ে উঠতে পারে বড় অস্ত্র। যদি ম্যাচ দীর্ঘ সময় গোল শূন্য থাকে তাহলে কিন্তু সুয়েজরা আবার ম্যাচকে অতিরিক্ত সময় কিংবা ট্রাই বেকারে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফুটবল বিশেষজ্ঞদের মতে ম্যাচে আর্জেন্টিনাই ফেভারিট, তবে নকআউট ফুটবলে এক মুহূর্তে ভুলে বদলে দিতে পারে পুরো ম্যাচের ছবি। তাই বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের চোখ থাকবে আজকের এই ম্যাচের দিকে। তাহলে কিন্তু আমরা সেমিফাইনালের জন্য পেয়ে গেলাম আমাদের তৃতীয় টিম ইংল্যান্ডকে, এবং আমরা সবাই অপেক্ষা করছি চতুর্থ টিমের জন্য। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুবানী বন্ধু কিংসুক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: তবে এর মধ্যেও যে তথ্যটা মিস হয়ে গেল সেটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু অলরেডি জিতে গিয়েছে, এবং জিতে গিয়ে অলরেডি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। আর্জেন্টিনার প্রতিপক্ষ সেখানে থাকছে ইংল্যান্ড, যে খেলাটা আমরা দেখতে পাব 16 জুলাই, অর্থাৎ মানে দিনটা পড়ছে হচ্ছে বৃহস্পতিবার ভোর রাতে, অর্থাৎ 12:30টার সময়। আরেকটা সেমিফাইনালের কথা তো বলেই দিয়েছে কিংসুক, সেক্ষেত্রে আর বলার কিছু নেই। তবে আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ তোমরাও দেখছো, আমরাও দেখতে থাকি, আর যত রকম আপডেট তোমরা চাও সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে।
3: একদম। আর আজ আমরা যে আলোচনা করছিলাম, মানে বর্ষার কবিতা নিয়ে কথা বলছিলাম, সেই আলোচনা তো প্রায় শেষ হয়ে গেছে, ওই কিছু কথা বাকি রয়েছে, যেমন ধরো বিষ্ণুদের কথা রয়েছে, যেমন জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা, আমি জানি এটার কথা তোমাদের মনে পড়ছিলই, আর সেটা আমাদেরও মনে পড়ছে। আর সেটার কথা বলেই আজকের মতো আমরাও কিন্তু বিদায় নেওয়ার সময় এসে গেছে।
2: একদম তাই, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো, আর অবশ্যই শুনতে থেকো
3: যুববাণী।
2: তাহলে চলো গানে গানেই বলছি টাটা, অদিতি চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইলো

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: সেই বন্দিশটা শিখিয়েছি এবং তার শেষে আমি 2 তান দিয়েছিলাম, কিন্তু আজকে এই ভৈরব রাগের বিস্তার এবং কিছু তান সরগম আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এগুলোকে দেখো এবং শোনো এবং শেখো, শেখার চেষ্টা করো, লিখে নাও তানগুলো বললে।

0: আজকের শিক্ষা দর্শন এখানেই শেষ হল।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, ভৈরব রাগের উপর দ্বিতীয় পর্ব শুনলেন। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। এখন শুনবেন লোকগীতে, শিল্পী আকাশ লীনা আমিন।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: প্রচলিত লোকগীতি শুনলেন আকাশ লীনা আমিনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মতবিনিময় করবেন এবং সক্রিয় জন অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণকে একটি দেশব্যাপী গণ আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।

0: বেশ, এরপর কে আসছো, কি শোনাবে?
1: আমি শঙ্খশ্রেয় সেন, আমি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবো।
0: বেশ।

0: এবারে কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম সৌম্য চ্যাটার্জি, আমি আমার মাওদার কানে একটা ছড়ার গান শোনাতে চলেছি।
0: শোনাও।

0: বেশ, এবারে কে আসছো?
1: আমার নাম প্রাচী মুখার্জি, আমি আরেকটি ছড়ার গান গাইব।

0: বেশ, এবারে কে আসছো, কি শোনাবে?
1: আমি এনাক্ষী ভট্টাচার্য, আমি একটি ছড়ার গান গাইছি।
0: গাও।

0: আমার নাম শঙ্খশ্রেয় সেন। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি।
1: শোনাও।
0: আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রদ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখো পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁধি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
1: বেশ, এবার কিন্তু একেবারেই স্বাদ বদল।
2: আমার নাম ঋষি চক্রবর্তী, আজকে আমি বৃন্দাবনী সরাং সরোদে বাজালাম।

তাহলে গান বাজনা ও কবিতার আসর তো শেষ হলো, আর সেই সঙ্গে শেষ হয়ে গেল আজকের গল্প দাদুর আসরও। গল্প দাদুকে বিদায় নিতে হবে, আবার দেখা হবে সামনের রবিবার, তোমাদের সঙ্গে কথা হবে গল্প দাদুর আসরে। ততক্ষণ সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু শান্তম চক্রবর্তী।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 6 দিনের সফর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজনের আমন্ত্রণে 10 ও 11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন,
1: হম এক স্টেবিলাইজিং ফোর্স বনকে ইন্ডো প্যাসিফিক ও ইন্ডিয়ান ওশন মে আজ উভর পায়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী জি নে আপনে পরিশ্রম সে আপনে স্টেটসম্যানশিপ সে আপনে পলিসি কো ভারত মে লাগু করকে বাকি দেশো কো দিখায়া আর সভি দেশো নে অ্যাকসেপ্ট কিয়া কি ইয়েস লেট দিস বি দ্য ফ্রেমওয়ার্ক লেট ইন্ডিয়া ডিসাইড দ্য ফ্রেমওয়ার্ক হম ইস ফ্রেমওয়ার্ক পে এক লং টার্ম কোঅপারেশন আপ সোচিয়ে কি কিতনি বড়ি জিত হ্যায়।
0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকার কথা। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে চলে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতবিধ্বস্ত এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন বিল 2024 উপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য পিপি চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961-এর অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 6 মাস এই প্রকল্পটি চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পৌর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি এই উপলক্ষে এক পীর মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য 1,25,00,000-এরও বেশি চারাগাছ রোপণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের মধ্যে এই অঞ্চলের 20%

নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণ কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কোক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোন ব্যক্তিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল 74 বছর। তাঁর 18 বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি 2013 সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তাঁর ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডো সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের বেল এঙ্গোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গত রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শিলদরূপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30। সিনার নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এদিকে ব্রিটেনের ওয়ার্ল্ড কার্ডে যোগ্যতা অর্জনকারী আর্থার ফেরিকে পরাজিত করে জেরেভ এই প্রথমবার উইম্বলডন ফাইনালে পৌঁছন। মহিলাদের ডাবলসের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্ট্রাল কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লেন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির উপর হামলার নিন্দা করেছে ভারত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হোসিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এর ফলে বিপুল কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা হলেও গত পাঁচ দশকের অবহেলার কারণে রাজ্যে শিল্পের খরা। নতুন শিল্প গড়ে উঠলে রাজ্যের শ্রমিকদের আর কাজের খোঁজে বাইরে যেতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর আগে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল, ফলে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে শামীম আলী খান বারুইপুরের বাসিন্দা। অন্যদিকে গণপিটুনির পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চলা তদন্তেও একের পর এক গ্রেফতারি চলছে। সব মিলিয়ে গণপিটুনি ও ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের ১৮ ও ১৯ তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। ১৮ জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। ১৯ তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওইদিন বিকেলেই তিনি দিল্লি রওনা দেবেন। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তুতি চলছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। পুনর্বিন্যস্ত এলাকার ভিত্তিতে পুরসভা ভোট হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুর এলাকা পুনর্বিন্যাসের পর নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছিলেন। বর্তমানে কলকাতা পুরসভা এলাকায় ১৪৪টি ওয়ার্ড রয়েছে। পুরসভা সার্ভে ও আইন বিভাগ যৌথভাবে এই পুনর্বিন্যাসের কাজ করবে। উত্তরবঙ্গের বন্ধ রুগ্ন চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি এবং শ্রমিকদের নানা সমস্যা নিয়ে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। রবিবার তিনি শিলিগুড়িতে পৌঁছেছেন। উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। এই বৈঠকে বন্ধ রুগ্ন চা বাগানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। বিশেষভাবে চা শ্রমিকদের বকেয়া মজুরি, আবাসন, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সমস্যার বিষয়গুলি নিয়ে কথাবার্তা হওয়ার কথা। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ বা সংকটের মুখে থাকা চা বাগানগুলিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ১৪ জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ২০২৩ সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলামেলা অনুষ্ঠিত হবে কলকাতার রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকার কথা। এছাড়াও বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। তারাতলায় গোডাউন বিপর্যয়ের প্রেক্ষিতে শহরে নির্মাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে গতকাল পুরভবনে বৈঠক হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সেখানে উপস্থিত ছিলেন। পুরসভার সংযোজিত এলাকায় জমি সংক্রান্ত সমস্যা নিরসনে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। ২০২১ পর দুর্নীতির অভিযোগে এই জেলায় প্রকল্পটির কাজ স্থগিত রাখা হয়। কেন্দ্রীয় সরকারের ভিবি জিরামজি প্রকল্পের আওতায় ১২৫ দিনের কাজের সুবিধা পাবেন এই জেলার গ্রামীণ এলাকার মানুষ। প্রাথমিকভাবে সাগর ব্লকের গঙ্গাসাগরের কমলপুর এলাকায় নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার দিনমজুর ও প্রান্তিক মানুষের উপকার হবে বলে স্থানীয় বিধায়ক জানিয়েছেন। প্রাচীন বৈষ্ণব পরম্পরা মেনে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে আজ শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হবে। নীলাচলে শ্রী চৈতন্যদেবের অবস্থানকালে এখন থেকে প্রায় ৫০০ বছর আগে রাঘব পণ্ডিত ও তাঁর ভগ্নী দময়ন্তী দেবী রথযাত্রার আগে মহাপ্রভুর প্রিয় বিভিন্ন দ্রব্য সামগ্রী পুরীধামে পাঠানো শুরু করেন। সেই প্রথা মেনে প্রতি বছরের মতো এবছর রাঘবের ঝালি পুরীতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ হারিয়ে দেয়। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে ২-১ হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ইতিমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। রাজ্যের সর্বোচ্চ আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সম্মিলিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে।

0: পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মানে? এবার নতুন ঝুমকো তো?
3: না, আগে বাঁচাবো,
2: আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না, দেবো ইনজেকশন।
4: আরবিআই এই কথা বলে,
5: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
6: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।
7: জয়

0: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এবারে রজনীকান্তের গান সমবেত কণ্ঠে।

অতুল প্রসাদের গান, তারপর দ্বিজেন্দ্রগীতি এবং সবশেষে রজনীকান্তের গান শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে আধুনিক গান। আজ প্রথম গানটি প্রদীপ ঘোষের কণ্ঠে, শুনতে চেয়েছেন সুরবীণার ছাত্রছাত্রীরা।

শহরটি নরসিংদী থেকে আফরোজা সরকার সীমা শুনতে চেয়েছেন নচিকেতার কণ্ঠে এই গানটি।

এবারের গানটি মান্নাদের কণ্ঠে। শুনতে চেয়েছেন ফুলিয়া চটকাতলা নদীয়া থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনৎ বসাক ও কৃষ্ণ প্রামাণিক।

এবার এই গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনতে চেয়েছেন গৌরীপুর হাওড়া থেকে সঞ্জিত পাল।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুরোধের আসর। আজ নজরুল গীতি এবং অতুল প্রসাদের গানের অনুরোধ। স্বল্প সময়ের জন্য আমরা আপনাদের সবকটি অনুরোধের গান শোনাতে পারব না, তার জন্য দুঃখিত। তবে যারা অতুল প্রসাদী এবং নজরুল গীতির অনুরোধ পাঠিয়েছেন, চেষ্টা করব তাদের অনুরোধ রাখার। আসরের প্রথম গানটির শিল্পী যুথিকারায় শুনবেন অতুল প্রসাদী গান। অনুরোধ করেছেন আপনারা ছোট সাটু মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথুই এবং কৌশিক। শুনুন আপনাদের অনুরোধের গান।

এবারের গানটি শুনুন। দক্ষিণগ্রাম পলসন্ডা মুর্শিদাবাদ থেকে রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি ও পুচকুর অনুরোধে শুনুন নজরুল গীতি, শিল্পী শাওলি।

আসরের শেষ গানটি শুনুন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনুন নজরুল গীতি। আপনারা অনুরোধ করেছেন রতনপুর সাগর দিঘি থেকে সম্মোহন দাস, সৌরভ দাস, শ্রেয়ান দাস, স্বর্ণাভ দাস, শৈলেন দাস, নূপুর দাস, মৌসুমী দাস, সুমিত্রা দাস এবং মৃদুলা দাস। শুনুন আপনাদের অনুরোধের গান।

এই গানটির সঙ্গেই শেষ হলো এখনকার অনুরোধের আসর। আজকে নজরুল গীতি এবং অতুল প্রসাদী গান শুনলেন। অনুরোধকারী শ্রোতারা ছিলেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌতাথই এবং কৌশিক, রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি ও পুচকু দক্ষিণগ্রাম পলসন্ডা মুর্শিদাবাদ থেকে, এবং সম্মোহন দাস, সৌরভ দাস, শ্রেয়ান দাস, স্বর্ণাভ দাস, শৈলেন দাস, নূপুর দাস, মৌসুমী দাস, সুমিত্রা দাস এবং মৃদুলা দাস রতনপুর সাগর দিঘি থেকে। এছাড়াও যাদের অনুরোধের গান শোনানো হলো না তারা হলেন কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, চন্দনা মণ্ডল, অদিতি ঘোষ, রুমা ঘোষ, রিপন ঘোষ, গোপালনগর খড়খড়ি ব্রিজ, জঙ্গিপুর থেকে তপন দাস, লীলা দাস, নয়না দাস, অদিতি দাস, অনু দাস, ওরাহার ভগবান গোলা মুর্শিদাবাদ থেকে, রতন ব্যানার্জি, রাতমা রামপুরহাট থেকে, আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে আপনাদের অনুরোধের গান না শোনাতে পারাই আমরা দুঃখিত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে ছোটদের জন্য অনুষ্ঠান সবুজের মেলা।

0: শুরু করছি অনুষ্ঠান সবুজের মেলা। রবিবার মানেই সবুজের মেলা। সারা সপ্তাহ আমরা অপেক্ষা করে থাকি তোমাদের সঙ্গে গল্প করব বলে। কি কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই এখন ভালো, কেননা এখন সেই গরমের দাবদাহটা আর নেই। বর্ষা পড়ে গেছে, বেশ বর্ষা। দেখতে দেখতে আষাঢ় মাসও শেষ হতে চলল। কাজেই এই বর্ষার সময়ে বাড়িতে বসে ছুটি উপভোগ করাটা বেশ ভালো লাগছে, তাই না? স্কুল যাওয়ার সময় বৃষ্টি পড়লেই স্কুল যেতে না করছে মা বাবা নিশ্চয়ই। আর বাড়িতে থেকে আচ্ছা, শুধুই কি সারাদিন আনন্দ করছো না পড়াশোনা চলছে? বাবা মা বাড়িতে থাকলে প্রচুর বকা দেয়। তো এই সময় যাদের বাবা মারা চাকরি বাকরি করেন তারা তো বাইরে যাচ্ছেনই, আর স্কুল যেতে হচ্ছে না তোমাকে বৃষ্টির জন্য। কাজই সারাটা দিন কিন্তু তোমার হাতে। মজা তো করবেই, কিন্তু পড়াশোনাটাও একটু সঙ্গে রেখো। হ্যাঁ, এই বর্ষার সময় খাবার দাবার প্রচুর খেতে ভালো লাগে। খিচুড়ি, দুপুরবেলায় বৃষ্টি মানেই খিচুড়ি, খিচুড়ির সঙ্গে মাছ ভাজা, আর এখন বর্ষার সময় ইলিশ। ওফ, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কেমন লাগছে? ভালো লাগছে না খেতে? আমার তো খুব মজা লাগছে। তো ঠিক আছে, এইসব প্রচুর গল্প করব। আর আমাদের মধ্যে আজকে যারা যারা উপস্থিত হয়েছে তাদের কাছে কবিতা গান এইসব শুনব। তো কথা বলবো অনেক কিছু, কিন্তু তার আগে আজ প্রথমেই একটা কবিতা শুনে নি অদ্বয়া পালের কাছ থেকে।
1: নমস্কার, আমার নাম অদ্বয় পাল। আজকে আমার প্রথম কবিতা, কবি সুকুমার রায়ের কবিতা, জ্বালা কুজো সংবাদ। পেট মোটা জ্বালা কয় হিরসে আমি মরি রে, কুজো তোর হেন গলা এতটুকু শরীরে। কুজো কয় কথা কস আপনাকে নাচি রে, ভুরি খানা দেখে তোর কেঁদে আর বাঁচি নে। জ্বালা কয় সাগরের মাপে গড়া বপু খান, ডুপুরিরা কত তোলে তবু জল অফুরান। কুজো কয়

0: কথা, তবে যদি দইবে ভুড়ি যায় ভেস দিয়ে, জল কোথা রইবে? নিজ কথা ভুলে যাস, জ্বালাকাই গড়ছে, খাড়ে ধরে হেট করে জল নাই তোর যে, কুচো কয় নিজ পায়ে তবু খাড়া রইত, বেড়ে বিনা কুপকাত তেজ তোর ওই তো।
1: আচ্ছা, অধ্যায় আমাদের বেশ সুন্দর একটা কবিতা শোনালো। অধ্যায়, তুমি কি আমাদের আরেকটা কবিতা শোনাবে? আচ্ছা, তাহলে আরেকটা কবিতা শুনে নি তোমার কাছ থেকে।
0: আমার পরের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। সাত আটটি সাতাশ, আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা, মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু আমার নেই পুতুলের পরে, সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোনো রকম হেলা, ও চুদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে।
1: বাহ, অদ্বয়া পাল আমাদের দারুণ সুন্দর একটা কবিতা শোনালো, খুব ভালো লাগলো তোমার কাছে এই কবিতাটা শুনে। তো এবার বলি একটু অন্য কথা, মানে গান শুনবো ঠিকই, তবে তার আগে একটু বলে দিই তোমাদের, বর্ষাকালে যেমন মজার তেমনি কিন্তু একটু ভয়েরও আছে, মানে এই সময় খুব শরীর খারাপ করে, কিন্তু খাওয়া দাওয়া উল্টোপাল্টা করলেই কিন্তু পেটের গোলমাল, বাইরের খাবার একদম খাবে না, আর খুব সাবধান, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল, এই সময় কাশি হলে আবার কমতে চায় না, তারপরে নোংরা জলে একদম পা দেবে না, তাহলে স্কিন প্রবলেম শুরু হয়ে যাবে, কি তাই তো? কাজে আমার কথা নিশ্চয়ই তোমরা শুনবে, কারণ তোমরা তো আমার প্রিয় বন্ধু, আর আমার মতো বন্ধুদের কথা শুনতে তোমার তো নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকবে, তাহলে খুব সাবধান কিন্তু, স্কিনে প্রবলেম যেন না হয়, আর নোংরা জলে একদম বেরিও না, খুব দরকার না পড়লে বৃষ্টি পড়লে কিন্তু বাইরে বেরোবে না, আর যদি বা ধরো বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজে গেলে তাহলে বাড়িতে এসে অবশ্যই স্নান করে নেবে, তাহলে আর ঠান্ডা লাগবে না, বেরোতে তো হবেই আমাদের, কেননা টিউশন মাস্টারের কাছে পড়তে যেতে হবে, কি স্কুলটা হয়তো কামাই করতে পারলে কিন্তু টিউশনটা তো কামাই করার জন্য বাবা মা এলাও করবে না, কাজেই বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে স্নান করে নেবে, তাহলে আর কোনো সমস্যা থাকলো না। এবারে যেটা বলার তোমাদের, তোমরা খুব সুন্দর অনুষ্ঠান করছো, আমার মনটাও বেশ ভালো হয়ে যাচ্ছে, তবে তোমাদের বলে দিই বাবা মার কথা কিন্তু শুনতেই হবে, হ্যাঁ বাবা মারা একটু বেশি বকাবকি করলে অবশ্যই আমাকে নালিশ করতে পারো, কিন্তু তাহলেও তোমাদের ভালোর জন্য তো মা বাবারা বকেন তাই না, তাই তাদের কথা শুনতেই হবে। এবারে এসো একটা কবিতা শুনে নি, এবারে
2: আদিত্য সরকারের
1: কাছে একটু কবিতা শুনে নেব। আচ্ছা আদিত্য, তুমি আমাদের দুটো কবিতা শোনাবে কি? প্রথমে একটা শোনাও, তারপরে আরেকটা শুনবো।
3: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে করেছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুখুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না সন্ধে হলো যেন, মনে

0: উঠল সাজের তারা। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন?
1: বাহ আদিত্য, প্রথম কবিতাটা খুব সুন্দর হলো, পরের কবিতাটা একটু শুনে নি।
0: কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিলো, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও, কাঠবেড়ালি বাঁধরিমুখী মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোচা, হুতমো চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে পুরি কুষ্টি মুখে, হে ভগবান এ একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ এ ছুট, অমা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও।
1: শুনলাম আদিত্যর কাছে দুটো কবিতা, এবারে লোকগীতি শুনবো। লোকগীতি আমাদের শোনাবে, কি নাম তোমার? সুদিশা। হ্যাঁ, সুদিশা মণ্ডল আমাদের লোকগীতি শোনাবে। লোকগীতি কিন্তু আমরা দুটো শুনবো। হ্যাঁ, প্রথম কোন গানটা শোনাচ্ছ একটু শুনিনি।

0: লোকগীতি শুনলাম সুদিশা মণ্ডলের কাছে, এবারে একটা কবিতা শুনলে কেমন হয়? আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কেননা ঘড়ির কাঁটা কিন্তু টিক টিক শব্দে আমাদের জানান দিচ্ছে যে এবার বিদায় নিতে হবে। যদিও তোমাদের কাছ থেকে চলে যেতে আমার খুব মন খারাপ করে, তোমাদেরও নিশ্চয়ই আমার কাছ থেকে যেতে মন খারাপ করছে কি, তাই তো? আচ্ছা, পরে আবার কথা হবে, কিন্তু আজ আমরা অনুষ্ঠান প্রায় শেষের পথে চলে এসেছি, তো অনুষ্ঠান তো শেষ করব। তবে তার আগে আয়েশা সিদ্দিকী, তোমার কাছে কবিতা শুনব, শুনে নি আয়েশার কবিতা।
1: আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির ঘাটে, ধুধু করে যেদিক পানে চায় কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাটাতে মাঠ গিয়েছে ঠিকই, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে রে রে, ওই যে কার আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, তুমি যেন বললে আমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে রে, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা,

0: কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই না হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
1: আয়েশা, তোমার কবিতা খুব সুন্দর হয়েছে, আর একটা কবিতা শুনবো।
0: কবি সুকুমার রায়ের গন্ধবিচার। সিংহাসনে বসল রাজা, বাজল কাসুর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক শুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা বলেন, আসুক তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র, নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি মশলাটাহ কর্পূর, গন্ধটার মুন্ডু আমার একবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা, বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ, গন্ধ যুগে মরতে হবে এ আবার কি আল্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলে মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, হাজার টাকাই নাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য, জামার পরে নাক ঠিকই শুকলো কত গন্ধ। রইল অটল দেখল লোকে, বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজল কাসুর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পাই না সেজে অক্কা।
1: শুনলাম আয়েশার কাছে কবিতা, আর এদিকে ঘড়ি আমাদের বলে দিচ্ছে এবার বিদায় নিতে হবে। কাজী সবাই তোমরা খুব ভালো থাকবে, বর্ষাকাল খুব সাবধানে থাকবে, আর বাইরে বাইরে না বেরোনোর দরকার হলে বেরোবে না, আর যদি বা বেরো ওই যে আগেই বলেছি এসেই বৃষ্টিতে ভিজলে এসে স্নান করে নেবে, আর যতটা পারবে বাড়ির খাবার খাবে, বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করো। হ্যাঁ, তাহলেই শরীর ঠিক থাকবে, শরীর মন ভালো থাকলে দেখবে পড়াশোনা করতেও মন বসবে, আর মন দিয়ে পড়াশোনা করলে মা বাবা একদম বলবে না, তোমাদের পছন্দের খাবারগুলো বানিয়ে দেবে মা, সুন্দর থাকবে, বাবা মার কথা শুনবে, সকলে খুব ভালো থাকবে। আজ তাহলে আসি, শেষ করছি সবুজের মেলা। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি মধুমিতা সাহা, সম্পাদনা উজ্জ্বল বন্ধু,

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সবুজের মেলা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আরও একবার বলছি, বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আজ সন্ধ্যায় আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, ডাকসূচক 742101। এছাড়াও আপনারা মেলে পাঠাতে পারেন আমাদের মেল আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, @gmail.com। শুনলেন ঘোষণাটি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন দিল্লি কেন্দ্রের প্রথমে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর 3:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ফিরোজা বেগম।

শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী অভিজিৎ বসু।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। লোকগীতির আসরে এবারের শিল্পী অভিজিৎ বসু।

0: शिलान्यास किया। इस अवसर पर श्री शाह ने एक पेड़ माँ के नाम अभियान के अंतर्गत विशाल पौधारोपण अभियान का शुभारंभ भी किया। इस अभियान के तहत आज उनके लोकसभा क्षेत्र गांधीनगर में 1,25,00,000 से ज्यादा पौधे लगाए गए। मध्य प्रदेश के मुख्यमंत्री मोहन यादव ने आज इंदौर में एक पेड़ माँ के नाम वृक्षारोपण अभियान का शुभारंभ किया। इसका लक्ष्य राज्य भर में 21,00,000 पौधे लगाना है। इस अभियान के अंतर्गत 51,000 वर्षा जल संचयन इकाइयां स्थापित करने की भी योजना है। सरकार ने इथेनॉल मिश्रित पेट्रोल से वाहन के ईंधन टैंक में समस्या संबंधी दावे का खंडन किया है। सोशल मीडिया पर वायरल फर्जी तस्वीर में ऐसा दावा किया गया है। पत्र सूचना कार्यालय की तथ्य जांच इकाई ने इस दावे को झूठा बताया है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने स्पष्ट किया है कि तेल विपणन कंपनियों द्वारा आपूर्ति किया जा रहा E20 पेट्रोल भारतीय मानक ब्यूरो के निर्धारित मानकों के अनुरूप है। लंदन के लॉर्ड्स में भारतीय महिला क्रिकेट टीम और इंग्लैंड के बीच एकमात्र टेस्ट के तीसरे दिन का खेल जारी है। भारत ने अपनी दूसरी पारी में ताजा समाचार मिलने तक 4 विकेट पर 250 रन बना लिए हैं। इससे पहले इंग्लैंड की टीम पहली पारी में 170 रन पर सिमट गई। विंबलडन टेनिस टूर्नामेंट के महिला डबल्स फाइनल्स में चीन की गुआ हांड्यू और फ्रांस की क्रिस्टीना मेल्डोनोविक की जोड़ी का मुकाबला कनाडा की गैब्रियला डाब्रोवस्की और ब्राजील की लुइसा स्टेफिनी से जारी है। पुरुष सिंगल्स का फाइनल आज इटली के यानिक सिनर और जर्मनी के अलेक्जेंडर ज़वेरेव के बीच खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান, সুস্থ থাকুন।
2: অনুষ্ঠান সুস্থ থাকুন।
3: নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, একটা পরিবারে সব থেকে অশান্তি তৈরি হয় যখন বাচ্চারা অসুস্থ থাকে। তাদের নিয়ে বাবা মা থেকে শুরু করে সব জেরবার হয়ে যায়। আর একেবারে যদি ছোট শিশু হয় যে কিনা নিজের কষ্টটার কথা মুখে বলতেই পারছে না, তাহলে তো গার্জেনদের পক্ষে আরো অসুবিধে। আর সবসময় তো ওরকম বাড়ির পাশে ডাক্তার থাকেন না যে কিছু একটা হলেই দৌড়ে নিয়ে যাবেন। তাহলে কখন এই দৌড়দৌড়িটা করবেন, কখন কার করবেন না, শান্ত থাকবেন, সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। আজকে এই সুস্থ থাকুন অনুষ্ঠানে আমরা পেয়েছি শিশু বিশেষজ্ঞ ডক্টর আদিত্য হালদারকে। আমরা একটু তার কাছ থেকে জেনে নেব, একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আপনি কত থেকে কত বছরের রোগী দেখেন?
4: আমি একদম জন্মের পর থেকে, মানে ডে জিরো থেকে 12 বছর অবধি দেখি। মানে
3: মানে এটাই শিশু বিশেষজ্ঞের আন্ডারে পড়ে এই এজ গ্রুপটা। এবার তাহলে আমরা একটু পেছন থেকেই শুরু করি। সেটা হচ্ছে যে জন্মের পর, মানে যেহেতু একেবারে সে যখনই জন্মালো তখনই কোনো সমস্যা হতে পারে বা নাও হতে পারে, এমনি স্বাভাবিক যত্নের কথাটাও আমরা জানবো। সেটা হচ্ছে যে একদম জন্মের পর বা জন্মের আগেও একটু, মানে তার যে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি, এগুলোর ওপর কি বাচ্চার স্বাস্থ্য কিছু নির্ভর করে?
4: কিছুটা তো নির্ভর করে, কারণ আমরা যে পরিবেশে বাচ্চার জন্ম হচ্ছে সেই যে রুমটাই হচ্ছে স্পেসিফিক্যালি, সেই রুমটার টেম্পারেচার, সেই রুমটাতে কেমনভাবে হাইজিন মেনটেন হচ্ছে, যারা ডেলিভারি করছেন বা সিজার করছেন তারা কতটা হাইজিন মেনটেন করছেন, কতটা স্টাফিং থাকছে, স্টাফরা কিভাবে যে রুমটা তার ফিউমিগেশন হচ্ছে বা টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে বা কোনো বাইরের প্যাথোজেন বা বাতাস এয়ারফ্লো কেমন হচ্ছে, সেই সমস্ত কিছু ম্যাটার করে কিন্তু বাচ্চার পরবর্তী জীবনে স্বাস্থ্য কেমন থাকবে তার উপরে।
3: আগেকার দিনে আমরা দেখতাম যে সাধারণত একটা আতুর ঘর থাকতো,

0: গোয়ালঘর টোয়ালঘর টাইপের একটা কিছু, সেখানেই বাচ্চা জন্মাতো। সেখান থেকে এখনকার পরিস্থিতিটা কতটা উন্নত হয়েছে?
1: সেই কনসেপ্টটা কিন্তু খানিকটা হলেও ভালো, মানে বলবো অ্যাকচুয়ালি, কারণ প্রথম 28 দিন, যেটা আতর ঘরের কথা বললেন, প্রথম 28 দিন কিন্তু বাচ্চাদেরকে অন্য অন্য অনেক মানুষের স্পর্শ থেকে বা তাদের শ্বাস প্রশ্বাস থেকে দূরে রাখাই বেশি ভালো হয়। কারণ তাতে তাদের, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি, নিওনেটাল সেপসিস, মানে বাচ্চাদের ইনফেকশনের চান্স কিন্তু অনেক বেশি থাকে। তো সেহেতু প্রথম 28 দিন যদি আমরা শুধু বাচ্চা মাকে আলাদা করে আলাদাভাবে রাখতে পারি, সেটা বেশি ভালো হয়।
0: এইটা মানে হসপিটালে ডেলিভারি করার পরেও একটা ওরকম আইসোলেশন সিস্টেমের মধ্যে যদি থাকে, তাহলে সেটা বাচ্চার পক্ষে ভালো,
1: বেশি ভালো। তাই তো?
0: এই সময়ে তার খাবার বা তার যত্ন, এগুলো কিভাবে করা সম্ভব?
1: প্রথম 6 মাস পর্যন্ত তো বাচ্চা শুধু বাচ্চার মায়ের দুধই খাবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, বাইরের এক ফোঁটা জলও নয়, শুধু বুকের দুধ খেয়ে বড় হবে। তার সাথে তার এক্সট্রা কেয়ার বলতে, যতদিন না বাচ্চার নাভি পড়ছে, অ্যাটলিস্ট 7 to 14 days, ততদিনের মধ্যে কিন্তু বাচ্চাকে আমরা স্নানও করাবো না, গায়ে জল স্পর্শ করাবো না। তারপর থেকে আমরা সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন করে হালকা গরম জল, মানে জলটা রোদে রেখে গরম করে স্নান করাতে পারি। যদি কোনো দিন বৃষ্টি হলো বা টেম্পারেচার ডাউন হলো, ঠান্ডার দিনে আমরা ছোট ছোট যে কাপড়ের মোজাগুলো হয়, সেগুলো বাচ্চার হাতে পায়ে বা মাথায় টুপির মতো পরিয়ে রেখে রাখতে পারি। সেটা বাচ্চার হিট লসটাকে প্রিভেন্ট করবে, ঠিক আছে? আর স্কিন কেয়ারের জন্য আমরা বলতে পারি যে প্লেন ভার্জিন কোকোনাট অয়েল, যেটা সেই তেলটা ব্যবহার করতে পারি। সর্ষের তেল অ্যাভয়েড করব, কাজল লাগাবো না, অনেক মাথা নাড়া করে দেয় যেটা, সেসব কিছু করব না, এক্সট্রা নোংরা কাপড় কিছু বাচ্চার কাছে রাখবো না, এইগুলো একটু খেয়াল রাখতে হবে।
0: হ্যাঁ, এটা কতদিন? 28 দিন প্রথম,
1: প্রথম 1 মাস অবধি। তারপরে নেক্সট যে ফেজটা শুরু হচ্ছে, ইনফ্যান্টাইল ফেজ, তারপরে ফেজটা 1 বছর পর্যন্ত, সেখানেও কিন্তু আমরা সেম জিনিসটাই করব, কিন্তু একটা শুধু মায়ের পক্ষে পুরো বাচ্চাটাকে বড় করে একটু কঠিন হয়ে যায়। তাহলে 1 মাস পর থেকে আমরা আরো 1-2 জনকে অ্যালাউ করব যে কেয়ার গিভার হিসেবে আরো থাকতে পারে বাচ্চার সাথে।
0: তো এই 1 বছর সময় এর মধ্যে খাওয়ার কি কি পরিবর্তন আসবে? 6 মাস তো না হয় বুকের দুধ খেলো, তারপর?
1: তারপর থেকে হালকা খাবার যেটা হয়, একটু প্রথমে বাইরের দুধ আমরা শুরু করতে পারি, কারণ 6 মাস পর থেকে মায়ের বুকের দুধটা যথেষ্ট হয় না বাচ্চাকে বড় করে তোলার জন্য, পুষ্টির জন্য। তার জন্য কি আমরা একটু কমপ্লিমেন্টারি ফিডিং যেটা বলে, সেটা 4টে ভাগে আমরা বলতে পারি। প্রথমে হচ্ছে লিকুইড টু সেমি সলিড, তারপরে সেমি সলিড টু লিকুইড, তারপরে সেমি সলিড দেন সলিড, এইভাবে 4টে ফেজে আমরা আস্তে আস্তে জিনিসটাকে বাড়াবো। প্রথমে তাহলে লিকুইড টু সেমি সলিড খাবারের মধ্যে একটু বাইরের দুধ খাওয়াতে পারি, ঠিক আছে? ঘরোয়া খাবারের মধ্যে চাল ডাল গুঁড়ো করে যে পুডি, যেটাকে বলে রাইস পুডি, সেটা শুরু করতে পারি, একটু পাতলা ডালের জল শুরু করতে পারি, একটু গলা খিচুড়ি শুরু করতে পারি। এবং আস্তে আস্তে বাচ্চা যেরকম যেরকম নেবে খাবার, যেরকম যেরকম অ্যাকসেপ্ট করবে, তার অ্যাকসেপ্টেন্স অনুযায়ী আমরা আস্তে আস্তে বাড়াতে পারি। প্রথম 6 থেকে 8 মাস এটা খেলো, 8 মাস পর থেকে একটু সেমি সলিড দেওয়া শুরু করবো, খাবারের অ্যামাউন্টটা একটু বাড়বে, কম্পোজিশন সেম থাকবে, শুধু সলিডিফিকেশনটা একটু বাড়বে, একটু শক্ত খাবার হবে। 9 মাস পর থেকে যারা আমিষ খেতে পছন্দ করে, তাদের হচ্ছে একটু আমিষ প্রোটিন জাতীয় খাবার, একটু ডিম, একটু মাছ, এগুলো শুরু হবে। যারা আমিষ খান না, তাদের জন্য একটু সয়াবিন, একটু পনির, এগুলো একটু শুরু হবে। 1 বছরের মধ্যে মোটামুটি এটা টার্গেট রাখতে হবে যে নর্মাল হাউসহোল্ডে যে খাবারগুলো বানানো হয় বা তৈরি হয়, সব খাবারই বাচ্চাকে একবার করে টেস্ট করানো বা বাচ্চাকে দেওয়া, এটা টার্গেটের মধ্যে থাকবে।
0: এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই 1 বছরের মধ্যে তার যে রুটিন ইমিউনাইজেশন রুটিন, সেটা কেমন হবে?
1: সেটা দেখুন, প্রথমেই হচ্ছে আমাদের যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আছে, সেই অনুযায়ী যে যে ভ্যাকসিনগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, আমি সেগুলোই বলবো। প্রথমে জন্মের সাথেই হচ্ছে 3টে ভ্যাকসিন দেওয়া হয়। একটা হচ্ছে ওপিভি, মানে ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। হেপাটাইটিস বিটা ডান দিকের থাইতে দেওয়া হয়, আর বিসিজিটা বাম হাতের লেফট ডেল্টয়েডে দেওয়া হয়। এবং এই বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরে ওই জায়গাতে কিছুদিন, অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ, একটু ব্যথা বা হালকা পুঁজ এরকম হতে পারে, যেটা নর্মাল। তারপরে নেক্সট ভ্যাকসিনেশন আমাদের আসে 6 উইকস বা 45 ডেজ অফ লাইফে, সেখানে কিন্তু 6টা ভ্যাকসিন দেওয়া হয়। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন থাকে, তার সাথে আমাদের ওপিভি থাকে, হেপাটাইটিস বি থাকে, এবং আইপিভি ভ্যাকসিন থাকে, ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন থাকে, এবং রোটাভাইরাল ভ্যাকসিন, যেটা পশ্চিমবঙ্গে এখন দেওয়া হচ্ছে। নেক্সট ভ্যাকসিনেশন থাকে 10 উইকস, মানে 10 সপ্তাহ বা 2.5 মাস বয়সে এই সেম ডোজের ডোজ 2টা পাই। নেক্সট ভ্যাকসিনেশন হয়

0: উইকস বা আড়াই মাস বয়সে, তারপরে আবার নেক্সট ভ্যাকসিনেশন আসে নয় মাস বয়সে, এক বছরের মধ্যে নয় মাস বয়সে মিজলস রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়, তার সাথে জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন দেওয়া হয় এবং ভিটামিন এ অয়েল খাওয়ানো হয় বাচ্চাকে। এটা হচ্ছে এক বছরের মধ্যে ভ্যাকসিনেশন শিডিউল। এর সাথে আমরা কি, যে সমস্ত বাচ্চাগুলো সর্দি কাশির প্রবণতা বেশি থাকে বা বারবার জ্বর আসছে ইনফেকশন হচ্ছে, ছ মাস পরে দুটো আউট নট গভর্নমেন্ট ভ্যাকসিন, যেমন বাইরে থেকে নেওয়ার ভ্যাকসিন, একটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর একটি হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। এই দুটো ভ্যাকসিন এখনো গভর্নমেন্ট শিডিউলে আসেনি, কিন্তু এই দুটো ভ্যাকসিন এক বছরের মধ্যে দিয়ে দিলে ভালো হয়।
1: এবার আবার একটুখানি পিছন দিকে যাই, সেটা হচ্ছে যে জন্মের সময় সাধারণত কি কি জটিলতা হতে পারে বা এই এক বছরের মধ্যে কি কি লক্ষণ দেখলে পরে বাবা মা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন?
0: একদম জন্মের সঙ্গে বা জন্মের প্রথম 28 দিনের মধ্যে 6-7টি জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্যারেন্টসদের সবারই জানা দরকার। প্রথম হচ্ছে যে বাচ্চা হলুদ হচ্ছে কিনা, যেটাকে জন্ডিস বলে বা ডাক্তারি ভাষায় নিওনেটাল হাইপারবিলিরুবিনেমিয়া বলে। সেটা যদি চোখ হলুদ হচ্ছে, মুখ হলুদ হচ্ছে, এতক্ষণ অবধি ঠিক আছে, আপনি একটু ভালো করে ফিড করাতে পারেন, লক্ষ্য রাখতে পারেন, তারপরেও যদি হলুদ ভাবটা আস্তে আস্তে বাড়তে থাকে তখন কিন্তু ইমিডিয়েট ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। তাছাড়াও ছোট বাচ্চাদের যেটা হয় যে একদম খেতে চাইছে না, বাচ্চা ঝিমিয়ে পড়ে থাকছে, প্রচণ্ড জ্বর আসছে, খুব বমি করছে, পাতলা পায়খানা করছে, হ্যাঁ বাচ্চার নর্মালি পেচ্ছাপ পায়খানা যেরকম করা উচিত সেটা বন্ধ হয়ে গেছে, অ্যাবনর্মাল মুভমেন্ট বা খিচুনি মতো হচ্ছে, হাই গ্রেড জ্বর আসছে এবং যে জ্বরটা ছাড়ছে না সেই অবস্থা।
1: হাই গ্রেড জ্বর মানে কত জ্বর?
0: হ্যাঁ, হাই গ্রেড জ্বর মানে হচ্ছে 101 ডিগ্রি উপরে থাকছে এবং সেটা মোর দেন 3 দিনের বেশি থেকেই যাচ্ছে। হ্যাঁ, আমরা প্যারাসিটামল ড্রপ খাওয়াচ্ছি কমে যাচ্ছে কিন্তু আবার জ্বরটা আসছে, যদি আমরা ওষুধ না খাওয়াই তাহলে দেখা গেল যে টানা জ্বরটা থেকেই যাচ্ছে, এই অবস্থায় কিন্তু ইমিডিয়েট ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। এর থেকে বড় অবস্থায় যেটা বলবো যে 6 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে কমন আমাদের পশ্চিমবঙ্গে বা বেঙ্গল এনভায়রনমেন্টে যেটা হয়, এখন যেটা হচ্ছে প্রচণ্ড গ্রীষ্ম থাকছে, প্রচণ্ড হিট হচ্ছে, তার সাথে মাঝে মধ্যে একটু বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারের জন্য 5-6টি জিনিস একটু খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে হিটের জন্য যেন বাচ্চা ডিহাইড্রেশন না হয়ে যায়। ডিহাইড্রেশন হতে পারে মানে জল শূন্যতা, সেক্ষেত্রে কিছু লক্ষণ আমাদের বলে দিতে চাই। প্রথম হচ্ছে যে বাচ্চা পেচ্ছাপ করছে না, 6 থেকে 8 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টার বেশি কোনো পেচ্ছাপ করছে না বা পেচ্ছাপ হলে সেটা খুব কম পরিমাণে হচ্ছে, একদম হলুদ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড বাচ্চার হচ্ছে গা হাত পা মুখ একদম শুকিয়ে যাচ্ছে, একদম খেতে চাইছে না, এক্সেসিভ স্লিপি, প্রচণ্ড ঘুম ঘুম ভাব, একদম ইরিটেবল হয়ে থাকছে, সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসতে হবে। সেকেন্ড আর কি কি, বাচ্চাদের এখন ভাইরাস ঘটিত প্রচণ্ড ইয়ে হচ্ছে, সর্দি কাশি যেটাকে হচ্ছে মুখের মুখের ইনফেকশন হচ্ছে। সেকেন্ড হচ্ছে একটুখানি মশা, যেহেতু বৃষ্টি হচ্ছে মশাবাহিত যে রোগগুলো ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোর একটু খেয়াল রাখতে হবে যে এরকম কোনো লক্ষণ আসছে কি। থার্ড পয়েন্ট হচ্ছে যে ডায়রিয়া হচ্ছে অনেক, হ্যাঁ বাচ্চার এই যে গ্রীষ্মের মধ্যে খেলছে একটু বাইরে, খুব তেষ্টা পাচ্ছে, একটু জল খেয়ে নিচ্ছে, সেই জলটা কতটা হাইজিন মেনটেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা খেয়ে অনেক ক্ষেত্রে কিন্তু ডায়রিয়ার আমরা সম্মুখীন হচ্ছি। এছাড়াও আরেকটা জিনিস, যে গরমের জন্য ঘাম হচ্ছে প্রচণ্ড, ঘামে একটু কিন্তু স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের একটা প্রবণতা দেখা দিচ্ছে, সেটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে।
1: হ্যাঁ, তো এগুলো যাতে না হয় আমরা এই জন্য কি মানে প্রিভেনশন নিতে পারি, কারণ আমরা তো জানি যে অসুখ হওয়ার থেকে আগে থেকে সতর্ক হওয়াটা সবসময় ভালো।
0: আচ্ছা, এইগুলো প্রিভেনশনের জন্য আই থিঙ্ক প্রতিটা ডিজিজকে প্রিভেন্ট করতে গেলে তার একটা স্পেসিফিক প্রিভেন্টিভ থেরাপি আছে। তো প্রথম যেটা আমি বললাম যে গ্রীষ্মের জন্য ডিহাইড্রেশনের একটা ভয় থাকে, তাহলে 6 মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করবে, শুধু মায়ের বুকের দুধ খাবে।
1: আচ্ছা, সেটা তো মানে তার যখন চাহিদা অনুযায়ী মানে ডিমান্ড ফিডিং, তো সেটা
0: সেটা ডিমান্ড ফিডিং, কিন্তু যেহেতু গ্রীষ্মের সময় ওয়েদারের একটু তারতম্য হচ্ছে, বড়রা যেমন ঘামছে ছোটদেরও গরম লাগছে, তাদেরও ওয়াটার লস হচ্ছে, সেহেতু তাদের ফিডিংটা আমরা ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিতে পারি, আমরা ফিডিংটা 1 পয়েন্ট মানে 1.5 ঘন্টা পরপর বা 2 ঘন্টা পরপর করে দিতে পারি, ঠিক আছে, তাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম, এটা করতে পারি। মানে ছোট বাচ্চাদের জন্য ফিডিং ফ্রিকোয়েন্সি বাড়াবো, বড় বাচ্চাদের জন্য নর্মাল জল বা ওয়ারএসের জল ইনফ্রিকুয়েন্ট খাওয়াতে থাকবো, সে চাইবে না, আমরা এমনি খেলছে ঘুরতে ফিরতে একটু জল খাইয়ে দেবো, ঠিক আছে। এছাড়াও ইনফেকশন প্রিভেনশনের জন্য হাইজিন ভালো করে মেনটেন করতে হবে, জলটা ঠিকঠাক ভাবে ফুটিয়ে ঠান্ডা করে যে জলটা রাখা হয় সেই জলটা আমরা খাওয়াতে পারি, যে খাবারটা খাওয়াবো সেটা ফ্রেশলি প্রিপেয়ার, সদ্য সদ্য বানিয়েই খাইয়ে দিলাম, এরকম একটা জিনিস করতে পারি। ফাঙ্গাল ইনফেকশন প্রিভেনশন করার জন্য আমরা হচ্ছে যে কাপড়টা পরে থাকছে, বাচ্চা খেলছে হাঁটছে ঘেমে যাচ্ছে, সেটা সাথে সাথে পরিবর্তন করতে পারি যাতে স্কিনটা ড্রাই থাকে। আর তাছাড়াও হচ্ছে বাচ্চাকে আউটডোরে বেশি যেতে দেবো না, মানে যখন এক্সট্রিম হিট থাকছে

0: হ্যাঁ, সাপোজ সকাল 11টা থেকে বিকেল 4:30-5টা অবধি এই হিটের মধ্যে চেষ্টা করবো ইনডোরই রাখতে, ঘরে রাখতে। ঘরের মধ্যে যেটা হয় ভেন্টিলেশন ভালো রাখতে হবে, যদি এসি চালাই টেম্পারেচার খুব না নামিয়ে অ্যাটলিস্ট 27-28-এর কাছে টেম্পারেচার রাখতে, বা ফ্যান চালালে জানলা খুলে দিয়ে প্রপার ভেন্টিলেশন মেনটেন করতে হবে। আর মশা কামড়ের যে রোগগুলো সেটাকে প্রিভেন্ট করার জন্য জল জমতে দেবো না আশেপাশে। তাছাড়াও বাচ্চাকে সুতির যে ফুল হাতা ফুল স্লিভ যে কাপড়গুলো হয় সেটা পরিয়ে রাখলে মশার কামড় অনেক কম হবে।
1: আর এছাড়া মশারি তো
0: ব্যবহার করতেই হবে।
1: হ্যাঁ, আমরা এতক্ষণ 1 বছরের বাচ্চার কথাই আলোচনা করছি, এবার আমরা একটু 1 থেকে 5 বছরের বাচ্চাদের যে কমন সমস্যা সেগুলো নিয়ে একটু কথা বলি।
0: আচ্ছা, 1 থেকে 5 বছরের বাচ্চাদের কমন সমস্যা হচ্ছে, এটা হচ্ছে টডলার এজ গ্রুপ, এদের হচ্ছে এক্সপোজার অনেকটা বেশি বাইরের পরিবেশে থেকে,
1: স্কুলেই তো যেতে শুরু করে,
0: স্কুলে যেতে শুরু করে। তো এদের মধ্যে একটা প্রবণতা যেটা থাকে, আমরা অনেকেই দেখেছি যে খেলনা বাদ দিয়ে কোনো কিছু সেটা নিয়ে মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়ার যে টেন্ডেন্সি বা মুখে ওরাল থ্রাস, মুখের ইনফেকশন, এইগুলোর চান্স অনেক বেশি থাকে। তাছাড়াও এরা যেহেতু পারিপার্শ্বিক পরিবেশ বা অন্য বাচ্চাদের সাথে বেশি মিশছে, পাবলিক গ্যাদারিংসে যাচ্ছে, এদের কিন্তু ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের চান্সও অনেক বেশি থাকে। সেটা রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, স্কিন র্যাশ হতে পারে, হ্যাঁ, অন্যান্য হ্যান্ড ফুড মাউথ ডিজিজ যেটাকে বলে ভাইরাসজনিত ইনফেকশন, সেগুলো হতে পারে। এটা ছাড়া এইছাড়াও বাচ্চা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, মা হয়তো একটা 1 বছরের বাচ্চাকে যতটা বেশি কেয়ার দিত সেই কেয়ারটা কিছুটা হলেও কম হচ্ছে, সেক্ষেত্রে তাদের ফিডিংটা প্রপার হচ্ছে কিনা, হাইড্রেশনটা প্রপার হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে।
1: 5 বছরের পর্যন্ত একটা বাচ্চা এক থেকে সে তো বাড়িতে যা রান্না হয় তাই খাবে,
0: তাই খাবে একদম,
1: তাই তো, মানে একদম সেদ্ধ করে গলিয়ে তাকে খাওয়ানো সেটা তো ঠিক নয়।
0: ওদের নিয়ম হচ্ছে যে বাড়ির বাকিরা সবাই যখন খেতে বসবে তার সাথেই খেতে বসবে, এবং বাকিদের প্লেটে যে খাবার আসছে তার প্লেটেও সেম খাবার আসবে। সে যদি নিজে খেতে না পারে আমরা তাকে হেল্প করে খাইয়ে দেবো, তার জন্য অন্য কিছু প্রিপেয়ার হবে না।
1: একদমই তাই। এই 1 থেকে 5 বছরের ইমিউনাইজেশনটা এবার একটু সেটা নিয়ে আলোচনা করি।
0: আচ্ছা, 1 থেকে 5 বছরের ইমিউনাইজেশন বলতে, যেহেতু এক্সপোজার অনেক বেশি থাকছে, সেহেতু গভর্নমেন্ট শিডিউল NIS এর আন্ডারে যে কটা থাকে সেটা হচ্ছে 16 থেকে 24 মাস বয়সের মধ্যে আমাদের মিজেলস মাম্প হেপাটাইটিসে আর হচ্ছে ভিটামিন এ অয়েল, ওটা তো 6 মাস পরপর চলবে। এটা ছাড়াও আমরা বাইরের যে দুটো ভ্যাকসিন বলতে পারি সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভ্যাকসিন, যেটা জন্ডিস প্রিভেনশন করে, আর একটা হচ্ছে ভ্যারিসেলা ভ্যাকসিন, যেটা হচ্ছে চিকেন পক্স হতে দেয় না, এই দুটো ভ্যাকসিন দিতে পারি। আর 5 থেকে 7 বছর বয়সের মধ্যে DPT বুস্টার ডোজ, এটাতে থাকে ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস, এই ভ্যাকসিনটা কিন্তু শিডিউলের আন্ডারেই আসে।
1: আজকালকার বাচ্চারা দেখা যায় যে খুব একটা বাইরে খেলাধুলো করতে চায় না, এবং খাবার দাবারগুলো না একটুখানি অন্যরকম হয়ে গেছে, বাইরের খাওয়ার ওই নানা রকম পিজা টিজা এই জাতীয় জিনিস, তো এটা তাদের স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলে?
0: এটা তো আমি তো বলবো ক্ষতিকর, কারণ এই বাইরের খাবার খেলে বাচ্চাদের ন্যাচারাল যে ফিডিং টেন্ডেন্সি বা ফিডিং হ্যাবিট সেটা খুব বাজেভাবে ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে বাইরের খাবার হয়তো একটু স্পাইসি, একটু অয়েলি, একটু টেস্টি হয়, সেটা যদি আমি খাওয়াতে থাকি তাহলে হচ্ছে ডাইজেশনের তো একটা মেজর প্রবলেম হচ্ছে, তার থেকে তাদের কনস্টিপেশন, স্টুল হ্যাবিট প্রবলেম, হ্যাঁ, ফিডিং ডিফিকাল্টিস, ওয়ার্ম ইনফেস্টেশন, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। আর তাছাড়াও নর্মাল যে বাড়ির খাবার খাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কমে যাবে, তারা কিছুদিন পরপরই বায়না করবে যে আমাকে ওই খাবারটা,
1: মানে ওইটা একবার যখন তাদের এক্সপোজ হয়ে যাবে, মানে ওইটা টেস্ট পেতে শুরু করবে, তখন ওটাই ডিমান্ড করবে। হ্যাঁ, একদমই তাই।
0: তো বেটার নট টু গিভ, এটাই হচ্ছে,
1: হ্যাঁ, যতটা সম্ভব কম
0: কম
1: দেওয়া যায়,
0: রাখা যায়।
1: হ্যাঁ, একদম তাই। আচ্ছা, এবার এই সময়ের যে সমস্যাগুলো, তার মধ্যে আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি যে বাচ্চাদের মধ্যে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, ADHD, হ্যাঁ, তারা কিছুদিন মনোযোগ দিতে পারে না, দেয় না, বা অন্য রকম যে ডাউন সিনড্রোম যেগুলোকে বলা হয় এগুলো ডেভেলপ করে, এবং এটা যত তাড়াতাড়ি ডিটেক্টেড হবে তত তো মানে তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, ততটাই ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই দিকটা সম্পর্কে আপনি কিছু বলুন।
0: দেখুন, চাইল্ড সাইকিয়াট্রি দুটো মেজর জিনিস, একটা বলুন এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, আর একটা জিনিস আছে সেটাকে বলে অটিজম, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার।
1: এটা বুঝবে
0: এই দুটো জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। এডিএইচডিটা দেখুন 7 বছর বয়সের নিচে কিন্তু বলা যায় না। এডিএইচডি মানে এক্সেসিভ হাইপার অ্যাক্টিভ, তাকে আমরা কোথাও বসাতে পারছি না, সে স্কুলে যাচ্ছে, ক্লাসে শুনছে না, চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, অন্য বাচ্চাদের ডিস্টার্ব করছে, মারধর করছে, এটা হচ্ছে এডিএইচডি। আর অটিজম স্পেকট্রামটা হচ্ছে লো সোশ্যাল ইন্টারাকশন, মানে সে

0: আমরা করতে পারছি না, এখান থেকে একটু একটু বুঝতে হবে পেরেন্টসদের, তখন কোনো আমাদের শিশু বিশেষজ্ঞর কাছে গিয়ে বলতে হবে যে আমরা এরকম লক্ষ্য করছি, তারপরে আমাদের এডিএসডি যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে দেখতে হবে, অটিজমের ক্রাইটেরিয়া, অটিজমের ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে হবে যেটা মিলছে কি, মানে এডিএসডিরও ক্রাইটেরিয়া আছে, এডিএসডি আমি বললাম 7 বছর পর থেকে, ছোট বয়সে ওটা বলা যায় না, সেখানেও ওই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেখতে হবে যে ম্যাচ করছে কি, যদি ম্যাচ করে তাহলে প্রথমে তো কোনো ওষুধ হয় না এগুলো।
1: কি কি ক্রাইটেরিয়া আছে যদি একটু বলেন?
0: ক্রাইটেরিয়া ওই এগুলোর মধ্যেই পরপর পড়ে, হ্যাঁ, যে একদম স্টেয়ার লুক থাকছে, কোনো সোশ্যাল ইন্টারাকশন করছে না, বাচ্চা একদমই আনহ্যাপি ফেস আর কি, হ্যাঁ, 4 নম্বর হচ্ছে নিজের যে কাজগুলো নর্মাল কাজ, যেমন একটি বাচ্চা 2 বছরে শুশু করা বলতে শেখে, 3 বছরে জামা কাপড় পরতে শেখে, হ্যাঁ, 3.5 বছর থেকে সিঁড়ি ওঠা শেখে, এগুলো কিছুই শিখতে পারছে না, সব কিছুই মানে ডিলেড হচ্ছে ডেভেলপমেন্টগুলো। এডিএসডির জন্য ওরকম কোনো রকম মানে ঘুম খুব কম, প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ, ওয়েট গেন করছে না, অন্য বাচ্চাদের সাথে সে মারধর করছে, ক্লাসে গিয়ে তাকে স্কুলে রাখতে পারছি না, বেসিক বেসিক এই জিনিসগুলো যদি আমি লক্ষ্য করতে পারি, মানে আমরা পেরেন্টসরা লক্ষ্য করি, তাহলে হচ্ছে আমরা গিয়ে ডাক্তারবাবুকে বলবো। প্রথমেই যেটা হচ্ছে এই সমস্ত পিডিয়াট্রিক সাইকিয়াট্রি জিনিসের ওষুধ খুব শুরু করা হয় না, প্রথমে হচ্ছে আমরা বিহেভিয়ারাল থেরাপির ওপরে জোর দিই, মানে চাইল্ড সাইকোলজিস্ট যারা আছেন ওনারা প্রথমে শেখায় জিনিসটাকে, প্রথমে বেসিক ছোট ছোট স্টেপ থেকে শুরু হয় জিনিসটা, হ্যাঁ, যে কি করে নিজের কাজটা নিজে করতে হয়, কি করে অন্য বাচ্চার সাথে মিশতে হয়। যখন এই মানে বিহেভিয়ারাল থেরাপিতেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো ইম্প্রুভমেন্ট আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আর কোনো মেডিকেল ইন্টারভেনশন দেওয়া হয় না, যদি না হয় তাহলে ওষুধ খাওয়াতে হয়, রেগুলার বেসিসে ওষুধ খাওয়াতে হবে, তখন কিন্তু ইম্প্রুভমেন্টটা অনেক ভালো বা অনেক দ্রুত হয়।
1: তো এবার আরেকটু পরবর্তী ধাপে যাই, সেটা হচ্ছে যে ওই 7-12 পর্যন্ত এই সময় সাধারণত কি কি মানে কিভাবে তাদের টেক কেয়ার করবে একটা বাবা মা, আর সমস্যা সাধারণত কি কি হতে পারে?
0: 7-12 বছরে ইনফেকশনের টেন্ডেন্সিটা অনেকটাই কমে যায়, এদের মেজর যেটা সমস্যা হচ্ছে যে এরা কিন্তু তখন আর্লি অ্যাডোলেসেন্স এজ গ্রুপে ঢুকে যাচ্ছে। আর্লি অ্যাডোলেসেন্স কথাটির অর্থ হচ্ছে যে নিজে নিজেরটা বুঝতে শেখে খানিকটা হলো, তখন তাদের নিজের কিছুটা মতবিরোধী হয় পেরেন্টসদের সাথে, সেইটা কিন্তু আমাদের টেকেন কেয়ার করতে হবে, যে সে খেতে চাইছে না বা তার খাবার কোনো স্পেসিফিক কিছু একটা পছন্দ আছে, তখন কিন্তু একটু সমস্যা হয় যে আন্ডার নিউট্রিশনে চলে যাচ্ছে, তার নিউট্রিশনটা প্রপার হচ্ছে না, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে সে স্কুলে যাচ্ছে, সে সাইকেল চালাচ্ছে, তখন কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টেরও একটা ভয় থাকে যে সে পড়ে গিয়ে হাত পা ভাঙছে কি, কাটাছেঁড়া হচ্ছে কি, এগুলো কিছু। 3 নম্বর হচ্ছে যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জিক টেন্ডেন্সি খুব বেশি থাকে, এই স্পেসিফিক সময়টাতে অ্যালার্জিক রাইনাইটিসের একটা সমস্যা আমরা দেখতে পারি, যে ঘুমাতে গিয়ে খুব নাক ডাকছে, হ্যাঁ, নাক দিয়ে সবসময় জল ঝরছে, প্রচণ্ড হাঁচি পড়ছে, এইটা একটা জিনিস মানে আমি আমার ব্যক্তিগত জীবনে এই 7-12 বছরের মধ্যে অনেকটা বেশি দেখেছি। বাকি নর্মাল যে আমাদের বড়দের যেরকম একটু সর্দি কাশি লাগছে, একটু সমস্যা হচ্ছে, একটু জ্বর আসছে, এটা তো থেকেই যায়। স্পেসিফিক্যালি এই এজ গ্রুপের মধ্যে এই 3টে পার্টি আসে আর কি, এই 3টেই ভালো করে দেখতে হবে।
1: এই যে ধরুন একদম প্রথম থেকে এই 12 বছর বয়স পর্যন্ত যেটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো বাচ্চা যদি হেলদি হয়, আমরা যেটাকে বলি যে ইমিউনিটি পাওয়ার যদি বেশি থাকে, তাহলে পরে সে এই ইনফেকশন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো অনেকটাই মানে নিজের শরীর দিয়ে সামলে দিতে পারবে, নিজের ইমিউনিটি সিস্টেম দিয়ে। তাহলে মূল কথা যদি হয় যে একটু ইমিউনিটি ডেভেলপ করার বিষয়। আজকাল একটা ভীষণ প্রবণতা আছে যে নানা রকমভাবে ওই ফোন টোন দেখে ইমিউনিটি বুস্টার খাওয়ানো, হ্যাঁ, নানা রকম কিছু করা, তো এইটা কি আপনি প্রেফার করবেন? না, আমি সাধারণ যে পুষ্টিকর খাবার এবং বাইরে খেলাধুলো, বাইরে এক্সপোজার ধুলো কাদা ইত্যাদির সঙ্গে, এগুলোকে বেশি প্রেফার করবেন? কারণ একটা বাচ্চাকে তো আর কাঁচের বাক্সের মধ্যে রেখে দেওয়া যাবে না।
0: না না, আমি তো সেকেন্ডটাকেই বেশি প্রেফার করব, ন্যাচারাল ফুড এবং ন্যাচারাল ইমিউনিটি, এটাই সবথেকে বেশি ভালো। ন্যাচারাল ফুডগুলোর মধ্যে আমরা ভিটামিন সি রিচ যে খাবারগুলো বলি, সবসময় আমরা বলি শাকসবজি ফলমূল বেশি করে খাওয়াতে, এতে এটার থেকে যে পরিমাণ ইমিউনিটি বুস্ট আপ হয় সেটা আই ডোন্ট থিঙ্ক কি কোনো সাপ্লিমেন্ট খাবার বা কোনো প্রোটিন পাউডারে পাওয়া যাবে। 5টা বাচ্চার সাথে মিশে আসুক না তার একদিনের জন্য জ্বর, একটা ভাইরাল এক্সপোজার হলে একদিনে জ্বর আসতে পারে, কিন্তু তার এগেনস্টে তো অ্যান্টিবডিটাও তৈরি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা ইমিউনিটি বুস্ট আপ করছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর বাইরে থেকে কোনো ক্যাপসুল খাইয়ে বা প্রোটিন পাউডার খাইয়ে কিন্তু খুব একটা যে বিশাল লাভ হচ্ছে এরকম কিন্তু হয় না।
1: এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো যে আজকালকার বাচ্চারা না একটু বড় হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে তাদের ওবেসিটি ডেভেলপ করছে, তার মোটা হয়ে যাচ্ছে।

0: হচ্ছে, হ্যাঁ এটা কি ভালো, মানে সুস্বাস্থ্যের লক্ষণ?
1: একদমই নয়।
0: তাহলে এটাকে মানে প্রতিরোধ করার জন্য কি করতে হবে? মানে এবার হচ্ছে যে কি করতে হবে না, এই পোর্শনটা একটু আসে।
1: এটার হওয়ার প্রধান কারণই হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিকঠাক আগেকার দিনের বাচ্চারা বা আগেকার দিনের মানুষরা যতটা পরিবেশের সাথে মিশ্র খেলাধুলো করত, সেটা কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন ঘরে বসে টিভি দেখছে, ফোন দেখছে, আউটডোর জিনিসটা কমেই যাচ্ছে। এই টেন্ডেন্সিটা আমাদের সমাজ থেকে চেঞ্জ করতে হবে, যে না, বাচ্চা বড় হচ্ছে মানে তাকে বাইরে যেতে হবে, খেলতে হবে, আর পাঁচটা বাচ্চার সাথে মিশতে হবে। এভাবে করলে কিন্তু তার হেলথটা অনেক বেশি ভালো থাকবে। কি কি করবো না সেই প্রসঙ্গে আমরা বলি, যে কোল্ড ড্রিঙ্কস বা সুগার রিচ যে সমস্ত ড্রিঙ্কসগুলো হয় সেগুলো খাওয়াবো না। চিপস চাউমিন যেগুলো হচ্ছে ওভার ফ্যাটি ফুড, সেটা দেবো না। চার নম্বর হচ্ছে স্লিপটা ম্যাক্সিমাম সিক্স টু সেভেন আওয়ার্স বা ম্যাক্সিমাম এইট আওয়ার্স অব্দি লিমিটেড রাখতে হবে, যে বাচ্চা যখন খুশি পড়ে ঘুমাচ্ছে সেটাও করা যাবে না। ফোর্থ হচ্ছে যে ওদের যে ডায়েট প্লেটটা হচ্ছে বা ডায়েট ইয়েটা হচ্ছে, সেখানে গ্রিন জিনিসপত্র বেশি দেবো, সেটা গ্রিন ফ্রুটস হতে পারে, গ্রিন ভেজিটেবলস হতে পারে। হ্যাঁ, আর পাঁচ নম্বর জিনিস হচ্ছে টেলিভিশন ইন্টারাকশনটা কমিয়ে দেবো। মানে দু বছর অনওয়ার্ডস টেলিভিশন ইন্টারাকশন ম্যাক্সিমাম এক ঘন্টা পার ডে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। দেখা গেল যে বাচ্চা চিপস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তার সাথে ঘন্টার পর ঘন্টা টিভি দেখে যাচ্ছে,
0: মোবাইল এখন
1: মোবাইল দেখে যাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এই ওবেসিটিটা আসছে খুব। এবার যদি কারো কোনো রকম প্রবলেম থাকে, দেখা গেল থাইরয়েডের সমস্যা আছে বা কোনো হরমোনাল শিশু আছে, সেক্ষেত্রে আমরা সেটা অ্যাডিকোয়েটলি ট্রিটমেন্ট করব। কিন্তু 90% বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা শুধুই ওবেস, হ্যাঁ, কিন্তু তার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, শুধুমাত্র লাইফস্টাইলের জন্যই হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, স্ক্রিন টাইম কমাতে হবে, আউটডোর এক্সারসাইজ বাড়াতে হবে, ফিডিং ডায়েটটাকে ঠিকঠাক মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু ঠিক হবে। কিন্তু ওবেসিটি আমরা কন্ট্রোল না করতে পারলে পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
0: হ্যাঁ, একদম তাই। তো আজকে তো আমাদের সময় শেষ হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো, বিশেষ করে মায়েরা যারা বাচ্চাদের বেশি দেখভাল করেন, অনেকেই চেষ্টা করেন, ভাবেন যে সে যত বেশি খাবে তত বেশি পুষ্টি। তো ব্যাপারটা যে তা না, একটা যে সামঞ্জস্য বিধান করতে হবে, এবং বাচ্চাকে বাইরে খেলতে দিতে হবে, বাইরে মিশতে দিতে হবে, বাইরের যে খেলাধুলো সেগুলো বেশি করে উৎসাহ দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু।
1: থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য।
0: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর আদিত্য হালদার, শিশু বিশেষজ্ঞ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেহ।

শুনলেন অনুষ্ঠান, সুস্থ থাকুন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আর কিছুক্ষণের মধ্যেই 6:35 কলকাতা কেন্দ্রীয় গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 7:35 কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রীয় স্থানীয় সংবাদ, রাত 8:05 দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ, 8:10 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। রাত সন্ধে 6:40 শুনবেন ভক্তিগীতি, বিজেন্দ্র গীতি সন্ধ্যে 6:55, 7:10 শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়, বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান শুনবেন যথাক্রমে সন্ধ্যে 7:30, রাত 8:15 এবং 8:30। রাত 10:00 শুনবেন যুবজগৎ অনুষ্ঠান, 10:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত, 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে মুর্শিদাবাদ জেলার জন্য যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস আকাশবাণী মুর্শিদাবাদ। এবার কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। দ্য ন্যাশনাল বোর্ড অফ Examinations in Medical Sciences Recruitment 2026 বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্তপত্র আহ্বান জানানো হচ্ছে। আপনারা আবেদন করতে পারবেন আগামী

7ই জুলাই থেকে মাফ করবেন 7ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে প্রক্রিয়া এবং চলবে 31শে জুলাই 2026 পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। মোট শূন্য পদের সংখ্যা 53টি। এ ব্যাপারে বিস্তারিত জানতে দেখতে পারেন যে ওয়েবসাইটটি www.natboard.edu.in। এছাড়াও দেখতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি 4ই জুলাই 2026 থেকে 10ই জুলাই 2026। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রীয় গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। প্রায় ছ বছর বন্ধ থাকার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। 2021 পর দুর্নীতির অভিযোগে এই জেলায় প্রকল্পটির কাজ স্থগিত রাখা হয়। কেন্দ্রীয় সরকারের ভিভিজি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সুবিধা পাবেন এই জেলার গ্রামীণ এলাকার মানুষ। প্রাথমিকভাবে সাগর ব্লকের কমলপুর এলাকায় নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। খুব দ্রুত জেলার প্রতিটি পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। হুগলির ডানকুনিতে কেবল তৈরির উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থা 580 কোটি টাকা লগ্নি করতে চলেছে। এখানে বছরে প্রায় 28,000 কিলোমিটার বৈদ্যুতিক কেবল তৈরি হতে পারে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট থেকে এই খবর জানা গেছে। হোশিয়ারি শিল্পের পর কেবল তৈরির ক্ষেত্রে ডানকুনিতে নতুন মাইলফলক তৈরি হতে চলেছে। প্রাচীন বৈষ্ণব পরম্পরা মেনে উত্তর চব্বিশ পরগনার পানিহাতি থেকে আজ শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হচ্ছে। নীলাচলে শ্রী চৈতন্যদেবের অবস্থানকালে এখন থেকে প্রায় 500 বছর আগে রাঘব পণ্ডিত ও তার ভগ্নী দময়ন্তী দেবী রথযাত্রার আগে মহাপ্রভুর প্রিয় বিভিন্ন খাদ্য সামগ্রী পুরীধামে পাঠানো শুরু করেন। সেই প্রথা মেনে প্রতি বছরের মতো এবছর রাঘবের ঝালি পুরীতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাতির উপদ্রব ঠেকাতে বনদপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগে আলিপুরদুয়ারের ফালাকাটা মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এর জেরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দক্ষিণ খয়েরবাড়ির বিটের জঙ্গল থেকে গতরাতে তিনটি হাতির একটি দল গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। হাতির আক্রমণে ছটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া ফসলও নষ্ট হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়। বীরভূমের সীমান্তবর্তী তিন থানা এলাকায় অভিযান চালিয়ে 10 কেজির বেশি গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার মোট 4 ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের খোঁজ করছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাঁকা রাস্তায় ওই ছাত্রীকে একা পেয়ে মিজানুর মণ্ডল নামে ওই যুবক তার সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। উত্তরবঙ্গের উপর অবস্থিত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সন্নিহিত বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করায় সারা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.3 MHz FM প্রচার তরঙ্গে।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি

0: মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
3: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি। ভক্তিগীতির আসরে প্রথম শিল্পী শিখা বসু।

0: ভালোবাসি।
1: বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্রগীতি। দ্বিজেন্দ্রগীতি শুনবেন, প্রথম গান শুনবেন যার কণ্ঠে নূপুর ছন্দা ঘোষ।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের শিল্পী মিতা হক।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ এফ এম প্রচার তরঙ্গে। এখন শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

0: নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। প্রথমেই বলে দিই, বেশ কিছু চিঠি কিন্তু চলে এসেছে হাতে, তাই সেই চিঠিতে যেতে হবে খুব দ্রুত, সময় একেবারেই কিন্তু নষ্ট করা যাবে না। তাহলে সেটার জন্য যেটা করব সেটা হচ্ছে আজ সন্ধ্যার বিষয়টা একবার একটু বলে নিই আমাদের নতুন বন্ধুদের জন্য এবং পুরনো বন্ধু যারা আরও লিখতে চান তাদের জন্য। তাহলে বলে নিই, ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরিত রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, এই বিষয়ে চিঠি পাঠাচ্ছেন যে ঠিকানায় আজ সন্ধ্যায় প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়া আমাদের মেল করতে পারেন আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে বন্ধুরা, চিঠিতে তো অবশ্যই যেতে হবে, কিন্তু তার আগে এক্ষুনি যেটা করণীয় সেটা হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ছোট্ট করে ফিরে আসছি, আর ফিরে আসবো একেবারে আপনাদের চিঠি কিন্তু সঙ্গে করে।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: RBI একথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন।

0: ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেনিন সরণি কলকাতা 13।
1: চলে এসেছি বন্ধুরা আপনাদের চিঠির সঙ্গে নিয়ে, চলে যাব আপনাদের পাঠানো চিঠিতে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, বিপর্যয় মানুষের জীবনে এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় কেউ ভেঙে পড়ে, কেউ আবার সাহসের শক্তিতে নতুন পথ খুঁজে পায়। জীবনের ঝড় ঝঞ্ঝা মানুষকে দুর্বল করার জন্য আসে না, বরং তাকে শক্ত করে গড়ে তোলার জন্যই আসে। এপিজে আব্দুল কালাম সাহেবের এই অমর আহ্বান আমাদের শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে। করোনার বিপর্যয়কে জয় করে অনেক প্রান্তিক মানুষ আজ ঘুরে দাঁড়িয়েছেন, কাজ হারিয়েও তারা ঠিক নতুন কাজ খুঁজে নিয়েছেন। একজন অসুস্থ মানুষ দীর্ঘ চিকিৎসার পরও আশা ছাড়েন না, কিংবা একজন পরিবার প্রধান দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলেন, এসবই সাহসের জীবন্ত উদাহরণ। বিপর্যয় কখনো স্থায়ী হয় না, সময়ের সঙ্গে তা কেটে যায়, কিন্তু যে মানুষ সাহস হারায় না সেই শেষ পর্যন্ত জয়ী হয়। তাই বিপদের মুখে ভয় নয়, সাহসী হোক আমাদের প্রধান শক্তি। ঝড় সবসময় ধ্বংস করতে আসে না, কিছু ঝড় আমাদের চলার পথ পরিষ্কার করে দেওয়ার জন্যও আসে। এই বলে নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।

চলে যাব আজকের আমাদের দ্বিতীয় চিঠিতে। এই চিঠিটি পাঠিয়েছেন, হ্যাঁ কে পাঠিয়েছেন, পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর কৈচুর, জেলা পূর্ব বর্ধমান। লিখছেন, জীবনে বিপর্যয়ে আমরা বিচলিত হই, সেখান থেকে ঘুরে দাঁড়াতে অনেক মনীষীর শক্তিশালী বাণী আমাদের সাহস যোগায়, আমাদের চোখ খুলে দেয়। প্রাণশক্তির উৎস সেই বাণীর মহাসমুদ্র থেকে কয়েক বিন্দু তুলে নিলাম। শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের বাণী, সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু, তোমরা সবল হও,

গীতাপাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হবে। নেতাজির বাণী, হে আমার মা, আমার বোন, তোমাদের চাই সমস্ত নারী সমাজকে জাগাতে, তোমাদের চাই পুরুষদের সকল পূর্ণ প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। বিশ্বকবির বাণী, ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। নজরুল ইসলামের বাণী, অসত্যের কাছে কভু নাহি নত হয় শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। শিক্ষক হিসেবে মহাত্মা গান্ধীর ভাবনাকে শ্রদ্ধা জানাই। ছাত্রদের মগজ নয়, হৃদয়কে তাহারা গঠন করুন। ছাত্রদের অভিধান হইতে হতাশা ও নিরাশাকে মুছিয়া ফেলায় সাহায্য করুন। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের যে বাণীতে ঋদ্ধ হই, আমার বেঁচে থেকে লাভ কি যদি মানুষের জন্য কিছু না করলাম? আমি মানুষের জন্য কাজ করে মৃত্যুবরণ করব। কবিগুরুর গানের বাণী দিয়ে শেষ করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এই বলে নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচুর, জেলা পূর্ব বর্ধমান।

চলে যাব আমাদের আজকের তৃতীয় তথা শেষ চিঠিতে। দেখে নেব কে পাঠিয়েছেন। পাঠিয়েছেন চিঠিটি স্বপন কুমার সাহা, লালগোলা, মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনোভাবে বিপর্যয় নেমে আসে, তাতে কিন্তু পিছু পা হলে চলবে না। প্রাকৃতিক বিপর্যয় এলে আমাদের প্রাণ শক্তি দিয়ে তার মোকাবিলা করে যেতে হয়। বিপর্যয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। বিপর্যয় থাকে বলেই আমরা অন্তরের শক্তিকে কাজে লাগিয়ে ওর মোকাবিলার পথ সুগম করার সুযোগ পাই। স্বামী বিবেকানন্দ কত বিপর্যয়

নিশ্চয়ের মধ্যে থেকেও তার অন্তরের অনন্ত শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বাধা অতিক্রম করার বন্ধুর পথ সুগম করতে সক্ষম হতেন। স্বামীজির অনেক বাণী যা আমাদের

নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি ছিল, বিপর্যয় যতই আসুক স্বাধীনতা আমার চাই। বিপর্যয় আসবে, তাতে ভীত না হয়ে লক্ষ্য হোক মোকাবিলা করার। এই বলে চিঠিটি শেষ করেছেন স্বপন কুমার সাহা, লালগোলা মুর্শিদাবাদ থেকে।

শ্রোতা বন্ধুদের জন্য আচরণের বিষয়টা আরো একবার বলে দিই ছোট্ট করে, যে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, এই বিষয়ে চিঠি পাঠাচ্ছেন যে ঠিকানায় আজ সন্ধ্যায় প্রজাত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাক সুযোগ সংখ্যা 742101। আর আপনারা মেল করছেন যে ঠিকানায় আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। তাহলে আজকের মতো আজ সন্ধ্যায় এ পর্যন্তই, এতক্ষণ আপনাদের

0: ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাত নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদন মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
0: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁক ফোকর গলে এখনো এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
2: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
3: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
2: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন, আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে

podcast.com. বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে

2.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই 7:35 কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, 7:85 কলকাতা কেন্দ্রীয় স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ, 8:10 দিল্লি কেন্দ্রীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের 7টি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং 3 জন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বান জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ESI স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনৎনগরে ESIC হাসপাতালের নতুন OPD ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53,00,000 উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলভি আতাউল্লাহ ওমারি তাঁর 6 দিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি 4র্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণিসম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবি সহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী।

বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং আহত 3। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চর্নোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, একজন ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 1 ডজন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। জস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি এক্লেনস্টোন 4টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ মলাদেনোভিচ জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোস্কি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ডস্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে।

0: কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জ্যানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত ৮টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। ৮:৩০ নানা রঙের গান, ৮:৫৫ এ মাসের গান বৃষ্টি মুখর বেলায়, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গীতিকার ও সুরকার আর্য চৌধুরী। ৯টায় শিক্ষাঙ্গন থেকে মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সম্পূর্ণা চক্রবর্তী। ৯:৩০ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দময়ন্তী দত্ত। ৯:৪৫ লোকগীতি, শিল্পী আকাশ লীনা আমিন। ১০টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন কণ্ঠসঙ্গীত, শিল্পী কুমার মাতুর। এটি আকাশবাণী ধারোয়ার কেন্দ্রের নিবেদন। ১১:১০ হাওয়াইয়ান গিটার, শিল্পী প্রভা দাস। ১১:১০ বাংলা আধুনিক ও ছায়াছবির গান।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব। শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত।
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

সঠিক ভাবে আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসবে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বাগানগুলি খোলার বিষয়ে আলোচনা হয়। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে ভুল চিকিৎসায় পা খোয়ানোর অভিযোগে এক মহিলার এফআইআর এর ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্কুল স্তর থেকেই অর্থনীতির শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মিলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মিলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন। রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। আগামীকালের বৈঠকে অর্থ সচিব ছাড়াও ক্ষুদ্র শিল্প, ভূমি ও ভূমি সংস্কার এবং শিল্প সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি প্রমুখ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হুগলির ডানকুনিতে কেবল তৈরির উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থা 580 কোটি টাকা লগ্নি করতে চলেছে। এখানে বছরে প্রায় 28,000 কিলোমিটার বৈদ্যুতিক কেবল তৈরি হতে পারে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমাজ মাধ্যমের পোস্ট থেকে এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের মেচেদাতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সরকারি প্রকল্পের সমীক্ষার সময় সকলকে সতর্ক থাকার জন্য উপস্থিত পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য, বিধায়কদের পরামর্শ দেন তিনি। পরে সাংগঠনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,

0: আগামী 16 আগস্ট রাজ্যজুড়ে আয়ুষ্মান দিবস পালিত হবে। মুখ্যমন্ত্রী আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহেশ ইসকন সহ রাজ্যের বাছাই করা 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে ডান পা খোয়ানোর অভিযোগে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত ওই শিবিরে ভুল চিকিৎসার জন্যই তার ডান পা বাদ পড়েছে। এই ঘটনায় অভিষেক, তার আত্মসহায়ক সুমিত রায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে অভিযোগের তদন্তে মালতী ও তার পরিবারকে নথিপত্র সহ আগামীকাল স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
1: স্বাস্থ্য দপ্তর তো এরকম ধরতক্তা মারপেরেক করবে না, তদন্ত হবে, বাদীকেও ডাকা হবে, বিবাদীকেও ডাকা হবে। যদি দেখি আমরা এটাতে গলত আছে, যে ডাক্তারবাবুরা এই চিকিৎসা করেছিলেন আর যার অঙ্গুলি হেলানো এই চিকিৎসা, এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, তাকেও কিন্তু তদন্ত করা হবে এবং তলব করা হবে, দরকার হলে পুলিশি যা ব্যবস্থা নেওয়া হবে।
0: এদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই ফোনে অভিযোগকারীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। উল্লেখ্য, সেবাশ্রয় শিবিরে অনিয়মের অভিযোগ তুলে এর আগেও ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, আইপিও, এসআইপি এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন বলে তিনি জানান।
2: শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, এসআইপি কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে এআই যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি, যেটাকে আমরা বলছি মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন।
0: জাতীয় শিক্ষানীতির রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগামীকাল রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেবার পর শিক্ষা দপ্তর এর প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালারও আয়োজন করা হয়। আগামীকাল বিকাশ ভবনে ওই বৈঠকে জাতীয় শিক্ষানীতি সহ রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের একটি কমিটি তৈরি করেছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া ও দুই চব্বিশ পরগনার মাদ্রাসাগুলির অবস্থা, পরিকাঠামো, পঠন পাঠন, পাঠ্যক্রম ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় এই কমিটি খতিয়ে দেখবে। 15 জুলাই থেকে কাজ শুরু করবে এই কমিটি। 21 জুলাই এর মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। উত্তরবঙ্গের ওপর অবস্থিত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সন্নিহিত বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সারা রাজ্যেই এখন বৃষ্টির অনুকূল পরিবেশ। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: 13 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
0: বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইস্টবেঙ্গল আজ জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে তাদের অভিযান শুরু করেছে। নিজেদের মাঠে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গলের পক্ষে জেসিন টিকে, জোসেফ জাস্টিন ও মোহাম্মদ বেলাল গোল করেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে প্রমুখ। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসীর শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়: বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। চিঠি পাঠাবেন যে ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়া আমাদের মেল করতে পারেন আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ এফ এম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

0: মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা নিবেদনের মনোবীক্ষণ রানীবাগান বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন। প্রতিদিন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ, যৌন রোগ ও আরো বিভিন্ন রোগের চিকিৎসাতে। এখন মনোবীক্ষণে স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ছাড়াও অন্যান্য সমস্ত বিষয়ের বিশেষজ্ঞরাই প্রতিদিন উপস্থিত রয়েছেন। এছাড়াও মনোবীক্ষণ প্যাথোলজি এতদঞ্চলের বৃহৎ ল্যাবরেটরিগুলোর মধ্যে একটি, যা এনএবিএল, এইমস নিউ দিল্লি এবং সিএমসি ভেলোর দ্বারা স্বীকৃত। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা আলোচনা করি বিভিন্ন স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। মানসিক অসুখ বা ব্রেনের অসুখের চিকিৎসাতে একটা প্রশ্ন খুব বেশি রকমভাবে রোগীদের মধ্যে আমরা শুনতে পাই বা প্রায় পাই, সেটা হচ্ছে যে কতদিন এই ওষুধ খেতে হবে। এখন কতদিন এই ওষুধ খেতে হবে এটার পেছনে আবার দুরকম সিনারিও হয়। অনেক সময় আমরা দেখি যে কোনো একজন রোগী, তিনি দীর্ঘদিন, বছরের পর বছর, অনেক সময় না দেখিয়ে নিজের মতো নিজে ওষুধ কিনে কিনে খেয়ে যাচ্ছেন। আবার কোনো সময় আমরা এটাও দেখি যে রোগী একটু ভালো লাগলেই নিজের মতো নিজে ওষুধ বন্ধ করে দিয়েছেন এবং তারপর আবার বেশ কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে ফিরে এসেছেন। তো প্রশ্ন হচ্ছে, দুক্ষেত্রেই প্রশ্ন, যে তাহলে আমাদের কতদিন ওষুধ খেতে হবে, এক নম্বর কথা। আর দু নম্বর কথা, যে যদি ওষুধ দীর্ঘদিন ধরে খেতেই হয় তাহলে নিজের মতো নিজে খাওয়া যাবে কি না। তো আসুন শ্রোতা বন্ধুরা, আমরা প্রথমে এই প্রশ্নটার সমাধান খুঁজি যে কতদিন ওষুধ খেতে হবে।
0: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: একটা কথা সবার আগে আমাদের বুঝতে হবে যে মানব সভ্যতার, মানব জাতির যত রকম অসুখ হয় মূলত সেই সমস্ত অসুখগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, মানে যেখানে কোনো রকম ইনফেকশান হয়েছে, কোনো জীবাণু সংক্রমণ ঘটেছে বাইরে থেকে, এরকম একটা অসুখ। সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ছত্রাক হতে পারে, অনেক কিছু হতে পারে। যেমন ধরুন এই কিছুদিন আগে করোনা, এটা একটা ইনফেকশাস ডিজিজ, এরকম একটা অসুখ হতে পারে। এখন এই রকম অসুখগুলোতে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু বহিঃশত্রুর আক্রমণ ঘটেছে তাই শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আপনার শ্বেতরক্তকণিকা এবং আরও যে বিভিন্ন রকম প্রতিরোধী ব্যবস্থা রয়েছে, ইমিউনিটি যাকে বলি আমরা, তার সঙ্গে সেই আক্রমণকারী বহিঃশত্রু লড়াই হবে। এই লড়াইয়ে কেউ এক পক্ষ জিতবে, কেউ এক পক্ষ হারবে। যদি জীবাণু, মানে বাইরের যে সংক্রমণ ঘটেছে, তারা যদি জেতে, তাহলে অবধারিতভাবে যে মানুষটি আক্রান্ত হয়েছেন তিনি হারবেন, মানে তিনি মারা যাবেন। উল্টো দিকে যদি আক্রমণকারী বহিঃশত্রু অর্থাৎ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা যদি পরাজিত হয় তাহলে তারা মরবে এবং শরীরের সিস্টেম থেকে তারা বেরিয়ে যাবে। এখন এই লড়াইয়ে আমাদের মানব জাতিকে সাহায্য করবার জন্য আবিষ্কৃত হয়েছে বিদেশি সেনা, অর্থাৎ কিনা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, বিভিন্ন রকম ওষুধ। এই ওষুধগুলো আমাদের সিস্টেমে ঢুকে, আমাদের হয়ে তারা এই বহিঃশত্রুর সঙ্গে লড়াই করে,

0: কে যুদ্ধে হারায় বেশিরভাগ ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সম্মিলিত শক্তি বহিঃশত্রুর কাছে পরাজিত হয়। তো এই রকম সিনারিও যেখানে, অর্থাৎ বাইরের কোনো বহিঃশত্রুর আক্রমণের জন্য কোনো একটা অসুখ হচ্ছে, তখন টিপিক্যালি সেই অসুখের একটা কিওর সম্ভব। কিওর মানে যে মুহূর্তে বহিঃশত্রু, বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, সেটা আমাদের শরীর থেকে হেরে মরে শরীর থেকে বেরিয়ে গেল যখন, তখন আমাদের শরীরে তাদের আর কোনো ছিটে ফোটা কিছু চিহ্ন রইল না, তখন বলা যেতে পারে যে আমরা তাদের থেকে কিওরড হলাম। তাই কিওর জিনিসটা ভাইরাল ফিভারের ক্ষেত্রে, করোনা ভাইরাসের ক্ষেত্রে, টিবি রোগের ক্ষেত্রে, জ্বর, সর্দি, কাশি, আমাশা, এ সমস্ত ক্ষেত্রে সম্ভব। কারণ এখানে বহিঃশত্রু শরীর থেকে আলটিমেটলি নিঃশেষে মৃত হয়ে, নিঃশেষে বিধ্বস্ত হয়ে বেরিয়ে গিয়েছে। তো ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে কিওর কথাটাও আছে, কোর্স কথাটাও আছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক বলুন, অ্যান্টিভাইরাল বলুন, বা যাই বলুন, অ্যান্টিফাঙ্গাল বলুন, এগুলোকে খেতে হবে। তাই এখানটা একটা কোর্স আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই প্রথম ধরনের অসুখ ছাড়া দ্বিতীয় ধরনের যেটা অসুখ, অর্থাৎ নন ইনফেকশাস ডিজিজ, যেখানে কোনো জীবাণু আক্রমণ ঘটছে না বা বহিঃশত্রু আক্রমণ ঘটছে না, সেই অসুখের ক্ষেত্রে হয়ে যায় সমস্যা। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, আমাদের সমস্ত অসুখকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেখানে বহিঃশত্রু আক্রমণ, আর একটা হচ্ছে যেখানে বহিঃশত্রু কোনো আক্রমণ ঘটেনি। এই বহিঃশত্রু আক্রমণ যেখানে ঘটেনি, অর্থাৎ বাইরে থেকে কোনো জীবাণু, ভাইরাস, ফাঙ্গাস কেউ কিছু আসেনি বা ব্যাকটেরিয়া কিছু আসেনি, সেখানে তাহলে অসুখটা হচ্ছে কিভাবে না, সেখানে আমাদের শরীরের কোনো অঙ্গ বা একাধিক অঙ্গ তারা কাজ করতে করতে হঠাৎ তাদের মধ্যে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। কেন ব্রেকডাউন হচ্ছে না, হতে পারে তাদের মধ্যে গঠনগতভাবেই তাদের মধ্যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রয়ে গেছে। ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট মানে জন্মগতভাবেই তাদের মধ্যে কিছু ত্রুটি ছিল, জিনগতভাবে ত্রুটি। সেই ত্রুটিটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরা পড়েনি, কারণ মেশিনের উপর সেভাবে লোড পড়েনি। যখন মেশিনের উপর লোড পড়া শুরু করলো, যখন মেশিনকে দিবারাত্র খাটতে শুরু করতে হলো, তখন মেশিনে ব্রেকডাউন হওয়া শুরু করলো। তো এই যে গ্রুপ অফ ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, এই অসুখগুলোর উদাহরণ কি? এই অসুখগুলোর উদাহরণ যেমন ধরুন, যদি প্যানক্রিয়াস, যদি যে যন্ত্রটা ব্রেকডাউন হচ্ছে সেটা যদি আমাদের অগ্নাশয় হয়, তাহলে অসুখটার নাম ডায়াবেটিস। যদি যন্ত্রটা আমাদের হৃদযন্ত্র হয়, তাহলে অসুখটার নাম হার্টের অসুখ। যদি যন্ত্রটা আমাদের শরীরের রক্তবাহ হয়, তাহলে অসুখটার নাম হচ্ছে ব্লাড প্রেশার। যদি যন্ত্রটা আমাদের মগজ হয়, তাহলে অসুখটার নাম ব্রেনের অসুখ বা মানসিক অসুখ। মানে এক কথায়, যেখানে বাইরের কোনো বহিঃশত্রু আক্রমণ হচ্ছে না, শরীরের অঙ্গটি কোনো কারণে কাজ করতে করতে একটা সময় গিয়ে জবাব দিয়ে দিচ্ছে, বিগড়ে যাচ্ছে, আর পারবো না বলে দিচ্ছে, সেইখানে এই অসুখটা তৈরি হচ্ছে, যেগুলো নন কমিউনিকেবল ইলনেস। সুতরাং যেখানে আমাদের মেশিন বিগড়ে যাচ্ছে, আমরা মেশিন বিগড়ালে কি করি, আমরা সার্ভিস করতে পাঠাই, ওয়ার্কশপে পাঠাই, মেকানিকরা সাকে সার্ভিস করেন, ঠিকঠাক করেন। তো এই মেকানিক হচ্ছেন আমরা ডাক্তারবাবুরা, সার্ভিসিং সেন্টার হচ্ছে আমাদের চিকিৎসা কেন্দ্রগুলো, হসপিটালগুলো, ক্লিনিকগুলো। সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি কোথায় ফল্ট হয়েছে, তারপর সেগুলোকে ঠিকঠাক করে সার্ভিস করে বাড়ি পাঠিয়ে দিই। কিন্তু দেখুন, সত্যি কথা বলতে, একটা নতুন গাড়ি, নতুন মেশিন যখন ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে, তারপর যদি তাতে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে, তাহলে তাকে যতই সার্ভিস করা যাক না কেন, সেটা বারে বারে তার ব্রেকডাউন হবেই। বা বলা ভালো, তার একটা নির্দিষ্ট নিয়ম, মানে ইন্টারভ্যাল পরপর বা রেগুলার ভিত্তিতে তার সার্ভিসিং প্রয়োজন, তা নইলে তার মধ্যে সেই ফল্টটা থেকেই যাবে।
1: মনোবিজ্ঞানে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: অন্যভাবে ভাবলে ভাবুন এইরকম, যে ধরুন ব্রেনের অসুখ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের ব্রেন তার সমস্ত গঠনগত ত্রুটি যাই থাক না কেন, তাই নিয়ে সে সমস্ত চাপ, সমস্ত সব কিছু হ্যান্ডেল করতে পেরেছে বা করেছে। কিন্তু একটা সময় গিয়ে স্ট্রেস এতটাই বাড়লো যে তার পক্ষে আর হ্যান্ডেল করা সম্ভব হলো না। আর একটু সহজ করে বলা যাক, যে মানুষটি আজকে জন্ম নিল, তার হয়তো জিনগতভাবে তার ব্রেনের মধ্যে কিছু কিছু নার্ভ সেল এমন রয়েছে যেগুলো যে কেমিক্যালগুলো তৈরি করলে পরে ব্রেনটা সুস্থ থাকে, ব্রেন চাপ সহ্য করতে পারে, সেই কেমিক্যালগুলো হয়তো ঠিকভাবে সে তৈরি করতে পারে না বা পারবে না, বা পারার জন্য যে নার্ভ সেলগুলো দরকার সেগুলো যথেষ্ট পরিমাণে নেই, বা থাকলেও ঠিকঠাক করে তৈরি হয়নি। এখন এই মানুষটা ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে যখন বড় হবে, আস্তে আস্তে যতদিন

পর্যন্ত তাকে তার পড়াশোনা থেকে তাকে চাকরির সন্ধানে না বেরোতে হবে ততদিন পর্যন্ত তার সবকিছু ঠিক চলছিল। তারপর একটা সময় সে উঁচু ক্লাসে উঠলো, পড়ার চাপ বাড়লো, স্ট্রেস হলো, চাকরির সন্ধানে বেরোলো, চাকরি পেতে হলো।

0: আউটার ব্যাপারটাও আমাদের কারো চোখে আসেনি। তাই একটা সার্টেন সময় পর্যন্ত সে ভালো ছিল, সুস্থ ছিল, কিন্তু একটা সময় পর গিয়ে তার ব্রেন আর এই এক্সেসিভ চাপের সাথে তাল মিলিয়ে চলতে পারলো না। যখন থেকে আর সে তাল মিলিয়ে চলতে পারছে না, তখন থেকে তার মধ্যে একটু একটু করে ব্রেকডাউন শুরু হয়ে গেল। তার শুরু হয়ে গেল ডিপ্রেশন, তার শুরু হয়ে গেল অ্যাংজাইটি, তার শুরু হয়ে গেল টেনশন, তার শুরু হয়ে গেল সব কথায় খিটখিটে খিটখিটে ভাব, চট করে রেগে যাওয়া, ভুলে যাওয়া, মন ভালো না লাগা, শরীর দুর্বল লাগা, কাজে ইচ্ছা না থাকা, এই সমস্ত কিছু। এখন এই যে ব্রেনের একটা ডেফিসিট সামনে চলে এলো, এটা তো আর ঠিক করা যাবে না পুরোপুরি, কারণ এটা তো গঠনগতভাবেই একটা ত্রুটি হয়ে রয়েছে। এ জন্মে আর এই মেশিন চেঞ্জ করা সম্ভব না, মেশিন এখন ঠিকঠাক করে সারিয়ে সুরিয়েই চালাতে হবে। অর্থাৎ যে কেমিক্যালটা ব্রেন নিজে নিজে তৈরি করতে পারলে পরে তার এই প্রবলেমটা হতো না, সেই কেমিক্যালটা যেহেতু সে নিজে তৈরি করতে পারছে না, তাই আপনাকে ব্রেনকে সুস্থ থাকতে গেলে সেটা বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। এই যে কেমিক্যালটা বাইরে থেকে আপনি সাপ্লাই দেন, এই কেমিক্যালটাই হচ্ছে ওষুধ। তার মানে যে জিনিসটা ব্রেন নিজে নিজে তৈরি করতে পারলে পরে তার স্ট্রেস বলুন, তার স্মৃতিশক্তি বলুন, তার অ্যাংজাইটি হ্যান্ডেল করবার ক্ষমতা বলুন, সমস্ত কিছু সে খুব সুন্দর করে করতে পারত, সেই কেমিক্যালের অভাব, সেই অভাবটা একমাত্র মিটবে যদি বাইরে থেকে নিয়মিত ভিত্তিতে তাকে সাপ্লাই দেওয়া যায়। যতক্ষণ সাপ্লাই দেওয়া যাচ্ছে ততক্ষণ ব্রেন ভালো থাকছে, যখন সাপ্লাই নেই তখন ব্রেনও ভালো নেই। একই ঘটনা ঘটে আমাদের যারা, যে সমস্ত রোগী বন্ধুরা ডায়াবেটিসে ভোগেন, যেসব রোগী বন্ধুরা প্রেশারের অসুখে ভোগেন, হার্টের অসুখে ভোগেন, প্রত্যেকের ক্ষেত্রে বাইরে থেকে ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে সুগার মেটাবলিজম বা সুগার হজম করার ক্ষেত্রে, সেই ওষুধ গিয়ে হেল্প করছে, কারণ সুগার হজম করার যে ন্যাচারাল যে এনজাইম শরীরে থাকা উচিত ইনসুলিন, সেই ইনসুলিন হয় ঠিক তৈরি হচ্ছে না বা ঠিক জায়গায় গিয়ে ঠিক মতো কাজ করতে পারছে না, তাই বাইরে থেকে ওষুধ দেওয়া হচ্ছে, সেই ওষুধ গিয়ে সেই সুগার লেভেলকে কন্ট্রোলে আনছে। যখনই সুগারের ওষুধে খাওয়া হচ্ছে, যতদিন খাওয়া হচ্ছে সুগার ওষুধ, সুগার লেভেল কন্ট্রোলে থাকছে, যেই ওষুধ বন্ধ করে দেওয়া হচ্ছে তেমনি সুগার লেভেল কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে। একই জিনিস প্রেশারের ক্ষেত্রে, একই জিনিস হাঁপানির ক্ষেত্রে, একই জিনিস এক্সিমার ক্ষেত্রে, একই জিনিস বাতের ব্যথার ক্ষেত্রে, সমস্ত ক্রনিক অসুখেরই একটাই কথা, সেটা হচ্ছে বডি আর নিতে পারছে না, সেই বিশেষ অর্গানটি বা বিভিন্ন অর্গান মিলিয়ে তারা আর নিতে পারছে না, তাই তাদেরকে ঠিক করে কাজ করতে গেলে বা কাজ করাতে গেলে বাইরে থেকে কিছু কাঁচা মাল সাপ্লাই দিতে হবে, যে কাঁচা মালটি হচ্ছে ওষুধ। সুতরাং এই সমস্ত অসুখগুলো প্রত্যেকটাকেই আমরা বলি ক্রনিক অসুখ, মানে এগুলো ক্রনিক্যালি চলবে, এদের ওষুধ দিয়ে যেতে হবে। কতদিন দিয়ে যেতে হবে? শুনতে খারাপ লাগলেও সত্যি আজীবনই প্রায় দিয়ে যেতে হবে। খুব সৌভাগ্যবান গুটি কয়েক ব্যক্তি ব্যতিক্রম হিসাবে হয়তো কোনো সময় ওষুধ ছাড়াও ভালো থাকতে পারেন, কিন্তু সেটা কিন্তু মূল কথা নয়, তার কারণ এক্সেপশন প্রুভস দ্য রুলস, তারা প্রত্যেকেই ব্যতিক্রম। সুতরাং অমুকে আগে ওষুধ খেতেন, এখন ওষুধ ছাড়া ভালো আছেন, এর পেছনে অনেক কারণ, অনেক ব্যাখ্যা থাকলেও থাকতে পারে, তার প্রাথমিক কারণটাই হয়তো অন্যরকম ছিল। কেউ হয়তো প্রচণ্ড স্ট্রেসে থাকতেন, প্রচণ্ড টেনশনে থাকতেন, তাই তার প্রেশার বেশি হয়েছিল কোনো সময়, এখন তার স্ট্রেসের বা টেনশনের সঠিক চিকিৎসা করা গিয়েছে, তাই তাকে আর প্রেশার ওষুধ খেতে হয় না, এরকম পেশেন্ট আমরা প্রায়ই পাই। কিন্তু তার মানে এই নয় যে সেই মানুষটির যে ক্রনিক হেলথ কন্ডিশন ছিল সেটা একদম নিজে নিজে সব ঠিক হয়ে গিয়েছে, এটা জেনারেলি হয় না বললেই চলে। সেই জন্যই এই ক্রনিক অসুখগুলোতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বা বলা ভালো সারা জীবন ধরেই ওষুধ খেয়ে যেতে হয়। হ্যাঁ, সাইড এফেক্টের অবশ্যই সম্ভাবনা থাকে, সেই জন্যই ওষুধগুলো মিষ্টির দোকানে বা স্টেশনারি দোকানে বিক্রি হয় না, ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনে সেই ওষুধগুলো পাওয়া যায়, কারণ এই সাইড এফেক্টগুলো সমস্ত ডাক্তারবাবুদের নখদর্পণে থাকে। অযথা তাই সাইড এফেক্ট নিয়ে চিন্তিত না হয়ে ওষুধ ডাক্তারবাবুরা যেরকম বলেন সেরকম নিয়মিত খেয়ে গেলে তবেই একমাত্র সুস্থ থাকা সম্ভব, এ কথা প্রত্যেকটি ক্রনিক অসুখের ক্ষেত্রেই সত্যি। সুতরাং আশা করব আজ থেকে যারা যারা বিভিন্ন ক্রনিক অসুখ, সেটা ডায়াবেটিস হোক, সেটা ব্লাড প্রেশার হোক, সেটা হার্টের অসুখ হোক, সেটা ব্রেনের অসুখ হোক, তার জন্য যারা চিকিৎসায় রয়েছেন, ওষুধ খাচ্ছেন, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া তারাকে ওষুধ বন্ধ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোবিক্ষণ প্রতিদিন আপনাদের পাশে আছে সব সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার, শুভরাত্রি।
1: মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা, আরো বিশদ জানতে ফোন করুন 7477799517, আবার বলছি 7477799517।

0: 7799517। মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা, শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
1: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
2: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমাদের প্রিয় অনুষ্ঠান পতাকা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে। আমি নূপুর আগামী 15 মিনিট থাকছি আপনাদের সাথে। আজকের পর্বের বিষয় নিরাপদ বর্ষা। বর্ষা মানেই টুপটাপ বৃষ্টির শব্দ, ব্যাঙের ডাক, ঝিঝি পোকার শব্দ, ভেজা মাটির গন্ধ, গরম ধোয়া ওঠা চা, ক্যানভাসে জল রঙে ছবি আঁকা, গল্পের বইয়ে ডুব দেওয়া আর অনেক না বলা কথা। কিন্তু এই সুন্দর ঋতু আমাদের একটি দায়িত্ব মনে করিয়ে দেয়, নিজের এবং পরিবারের সুস্থতারও যত্ন নেওয়া। তাই আজ থাকবে কিছু গল্প, কিছু কিছু গান আর বর্ষাকে নিরাপদ রাখার ছোট ছোট কিছু কথা। চলুন শুরু করি আজকের প্রথম গান দিয়ে।

0: ইন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলানিন সরণি, কলকাতা 13। ফোন নম্বর 0333987 3987।
1: ফিরে এলাম পতাকা বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে হঠাৎ বৃষ্টি নেমেছে আর আপনি ছাতা থাকা সত্ত্বেও একটু ভিজে নিয়েছেন? কারণ কিছু কিছু বৃষ্টি শুধু শরীর নয়, মনকেও ছুঁয়ে যায়। আজকের গল্প ঠিক তেমনই। আজকের গল্প ছাতার নিচে। বর্ষার এক বিকেলে স্কুল ছুটির পর ক্লাস 9 এক মেয়ে ছাতা মাথায় এগিয়ে যাচ্ছে বাড়ির পথে। ঠিক তখনই তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাদের ক্লাসে নতুন ভর্তি হওয়া এক ছেলে। তার মাথায় কোনো ছাতা ছিল না। হঠাৎ বৃষ্টিটা প্রবল ভাবে শুরু হলো। মেয়েটি ছাতার অর্ধেক অংশ এগিয়ে

দিয়ে বলল, চল আমরা একসঙ্গে হাঁটি। অপ্রত্যাশিত এ ডাকে ছেলেটি ভ্যাবাচাকা খেয়ে লাজুক মুখে বলল, ঠিক আছে চল তবে। সেই থেকে শুরু হলো এক নিখাত বন্ধুত্ব। আজ তারা যে যার জীবনে ব্যস্ত, কিন্তু তাদের বন্ধুত্ব রয়ে গেছে অটুটভাবে। বন্ধুরা, ছোট্ট একটি ভালো কাজও আপনাকে দিতে পারে এমনই উপহার। চলুন শুনে নিই আজকের পর্বের দ্বিতীয় গানটি, ইলশিগুড়ি প্রেম। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন জঙ্গিপুর থেকে রিমা, বেলডাঙ্গা থেকে তৌফিক, বহরমপুর থেকে সুবীর।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলানিন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 03339873987।
1: আপনাদের গল্প ও পছন্দের গান পাঠিয়ে দিন এই নাম্বারে 9144304972। নাম্বারটি আরো একবার বলছি 9144304972। হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করে। বন্ধুরা, বর্ষা আমাদের সবার খুব প্রিয় ঋতু, কিন্তু এই সুন্দর ঋতুর সঙ্গেই আসে একটি বড় চ্যালেঞ্জ, ডেঙ্গু। মাত্র কয়েকটি সহজ অভ্যাস আমাদের অনেকটাই নিরাপদ রাখতে পারে। বাড়ির ছাদ, বারান্দা, টব, ফুলদানি, কুলার, পুরনো টায়ারে কোথাও যেন জল জমে না থাকে। সপ্তাহে একদিন জমে থাকা জল সম্পূর্ণ ফেলে দিন। সকালে এবং বিকালে সুতির হাত পা ঢাকা পোশাক পরুন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। মনে রাখবেন, পরিষ্কার বাড়ি, পরিষ্কার পাড়া, ডেঙ্গু প্রতিরোধে এটাই আমাদের সবার অঙ্গীকার। এবার চলুন শুনে নিই পরের গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেলানি সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের পর্ব শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই বর্ষায় যদি আপনার বা পরিবারের কারো হঠাৎ জ্বর আসে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের ইচ্ছা মতো ওষুধ না খেয়ে প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। একজনের সচেতনতা একটি পুরো পরিবারকে নিরাপদ রাখতে পারে। আগামী পর্বের আমাদের বিষয় থাকবে বর্ষার প্রেম। আপনাদের গল্প, কথা ও পছন্দের গান পাঠিয়ে দিন এই নাম্বারে 9144304972। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর বর্ষার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। নমস্কার, শুভরাত্রি।
2: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
0: সম্পাদনা সুখময় ব্যানার্জি।
3: বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
4: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई।

0: দেখুন, বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 9:15 থেকে বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম নিশিত কুমার উইথ দ্য নিউজ অ্যাট 9।

0: भारती के पास है बेमिसाल हस्तियों का अनमोल खजाना।
1: पानी, पानी।

0: এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জেবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলওয়ে লাইন সরণি, কলকাতা 13।
2: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
3: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
2: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
2: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
2: কাজ থেকে নয়,
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী মুর্শিদাবাদ।

সকল যুবা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুব জগৎ অনুষ্ঠান। বন্ধুরা সকলে ভালো আছে তো নিশ্চয়ই? দেখো, গত 12ই জুলাই ছিল আন্তর্জাতিক আশা দিবস। এই নিয়ে আজ আমরা কথা বলবো, আর আমাদের আসরে যেসব বন্ধুরা এসেছে তাদের গান শুনব। আমরা ছোট থেকেই শুনে এসেছি আশায় থাকি চাষা, বাংলা প্রবাদে আমরা কবি জেনে এসেছি। আবার আমাদের দৈনন্দিন জীবনে কত শব্দের ভিতর দিয়ে যেতে আসতে গিয়ে আমরা বলি ফিরে আশা আকাঙ্ক্ষা, আশা ভঙ্গ, আশা নিরাশা, কখনো কখনো আশার আলো। তাই বিজ্ঞানীরা বলেছেন আশা একটা বিজ্ঞান। কেন বলেছেন জানো? এসো আমরা তা খোঁজার চেষ্টা করি। পৃথিবীর প্রায় সমস্ত মনীষী না কখনো বলেছিলেন যে মানুষ অনন্ত সম্ভাবনার কথা? কিন্তু সবাই তো মহামানব হয়ে ওঠে না, তবুও মহামানবদের কথা যখন শুনি দেখতে পাই, একদিন তারা আশার সূর্যোদয় থেকে মানুষকে জাগিয়েছেন আর তার ঘুম ভাঙিয়েছেন। এখানে বিজ্ঞানীরা বলছেন যে মানুষের ভিতর যে সুপ্ত চেতনা তা জড় নয়, প্রাণ। মানুষ যেহেতু উন্নততর প্রাণী, সেহেতু তার বুদ্ধিকে যথাযথ ব্যবহার করতে পারে বা পারে না। যারা পারে না তাদেরকে আশার ভেতর দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহস যোগায়। এটার নামই সায়েন্স অফ হোপ। ইউনিসেফ এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে 1947 সাল থেকে। রাষ্ট্রপুঞ্জ ভেবে আসছে চারিদিকে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর বুকে দাঁড়িয়ে অসংখ্য মনীষী মনীষার এই আশাবাদ। আসলে আশাবাদ এক ধরনের দর্শন। তাই ইউনিসেফ 12ই জুলাই দিনকে আন্তর্জাতিকভাবে ঘোষণা করেছে আশা দিবস হিসেবে। এর তাৎপর্য কিন্তু অসম্ভব, কারণ পৃথিবীর সব অসফল মানুষের ভিড় দিন দিন বাড়ছে, মানুষ হতাশার মধ্যে ডুবে যাচ্ছে। আসলে আশার অন্যদিকেই তো আছে হতাশা। এই হতাশা থেকে মুক্তির এক মানচিত্র প্রচেষ্টা হলো আশা দিবস পালন। এই দিনটিতে পৃথিবীর সর্বত্র স্কুল কলেজ নানা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে এই নিয়ে নানা রকমের ভাবনা আলোচনা বিতর্ক হয়েছে। আশা দিবসের মূল লক্ষ্যই হলো পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছানো, যেটা মৈত্রী সাম্য বন্ধনের ভিতর দিয়ে, ভালোবাসার ভিতর দিয়ে, জীবে প্রেমের ভিতর দিয়ে সব মানুষ যেন মনে করে সে একা নয়, তার পাশে আছে আরও একজন। আশা এক ধরনের সহানুভূতি, যার অভাব আজ পৃথিবীর গভীর অসুখে পরিণত হয়েছে। তাই আজ এই আশা নিয়ে কথা বললাম। সুতরাং এই আশার আলোতেই একদিন পৃথিবী পূর্ণ হবে আগামী নতুন আগামীর প্রজন্ম। আজকে আমাদের আসরে উপস্থিত আছে অনেক বন্ধুরা। আমরা প্রথমে চলে যাব সৃজিতা চক্রবর্তীর কাছে। সৃজিতা চক্রবর্তী আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে।

এতক্ষণ আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো সৃজিতা চক্রবর্তী। বন্ধুরা, স্বামী বিবেকানন্দর কাছে যুব সম্প্রদায় ছিল দেশের মূল চালিকা শক্তি। আবার সুভাষচন্দ্র দেশের যুব শক্তিকে আহ্বান করেছিলেন দেশ করার কাজে। এভাবে যুগে যুগে দেশে দেশে যুবকেরাই দেশ গঠন করেছেন। আর সেদিক দিয়ে দেখলে যুব সম্প্রদায় হল প্রত্যেক দেশের আসল মানব সম্পদ। যুব সম্প্রদায়কে যথাযথ পথ দেখাতে না পারলে কোনো দেশের উন্নতি কিন্তু সম্ভব নয়। সে উদ্দেশ্যে বিশ্ব যুব উন্নয়ন দিবসের ঘোষণা। প্রত্যেক দেশের সঙ্গে আমাদের দেশের সরকারও ভাবছেন যুব সম্প্রদায়ের উন্নয়ন কিভাবে পালন করা যায়। সেই উদ্দেশ্যে নানা রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি হয়, তারা যাতে উপযুক্ত কাজের যোগ্য হয়ে উঠতে পারে। তাই বন্ধুরা, আজকের এই যুবজগৎ অনুষ্ঠানে এই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে চলে যাব আবারও গানে। এবারে আমাদের নজরুলগীতি গেয়ে শোনাবে গৌরব ঘটক।

এতক্ষণ আমাদের নজরুলগীতিকে শোনালো গৌরব ঘটক। বন্ধুরা, আজ কথা বলছি বিশ্ব যুব দক্ষতা দিবস নিয়ে। তরুণ যুবক যুবতীরা প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় প্রায় 3 গুণের বেশি কর্মহীন। তারা বেশিরভাগ ক্ষেত্রে নিম্নমানের চাকরি করে, লেবার মার্কেটে তারা অসাম্যের শিকার। তার চেয়েও বড় কথা হলো স্কুল থেকে শুরু করে কাজ, এই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে তারা দীর্ঘস্থায়ীভাবে অসুরক্ষিত। যুবতীদের ক্ষেত্রে অবস্থাটা আরও খারাপ, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কর্মহীন, কাজ পেলেও কম টাকায় পায়। আবার বেশিরভাগ ক্ষেত্রে তাদের পার্ট টাইম কাজ করতে হয় বা অস্থায়ী চুক্তিতে কাজ করতে হয়। যুব কর্মশূন্যতার অন্যতম কারণ হলো গঠনগত কর্মহীনতা। একজন কর্মী মানুষের মধ্যে যে দক্ষতা আছে যা সে অর্থনীতিতে যুক্ত করতে পারে এবং যে দক্ষতা কর্মদাতা কর্মীর মধ্যে আশা করে, এই দুইয়ের মধ্যে তফাত অনেক। এতে কি হয়, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতির ক্ষতি হয়। গঠনগত কর্মহীনতা পৃথিবীর প্রায় সব দেশেই ক্ষতি করছে। এতে শুধু দেশ বা অর্থনীতির যে ক্ষতি হচ্ছে তা নয়, কিন্তু 2030-এর এজেন্ডা অফ সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রভাব পড়েছে। আরও কথা হবে, তবে তার আগে চলে যাব আবারও গানে। আমাদের মাঝে আছে প্রিয়া দাস। প্রিয়া দাস আমাদের লোকগীতি গেয়ে শোনাবে।

বদলাবে, তার সাথে সাথে অর্থনীতির উন্নতি হবে। টিভিইটি তখন সকলকে বিভিন্ন কোম্পানির দক্ষতা অনুযায়ী চাহিদা মেটাতে দায়িত্বশীল হবে, উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে এবং সঠিক পারিশ্রমিক দিতে সাহায্য করবে। কর্মদক্ষ কর্মহীন তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধি করলে, এমনকি যারা পড়াশোনার বাইরে আছে তাদের কর্মসংস্থানের আওতায় নিয়ে আসবে। সুতরাং বন্ধুরা, বিশ্ব যুব দক্ষতা দিবসে আমরা আশা রাখব প্রত্যেক তরুণ তরুণীরা টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষায় সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী হয়ে দেশ গড়ার কারিগর হবে। এবারে বৈশাখী মণ্ডল আমাদের নজরুল গীতি গিয়ে শোনাবে।

এতক্ষণ আমাদের নজরুলগীতি গেয়ে শোনালো বৈশাখী মণ্ডল। তাহলে বন্ধুরা, আজকের আসর শেষ করতেই হচ্ছে, ঘড়ি কাটা বলছে যেতে হবে। তাই সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই শুভকামনা জানিয়ে আজকের যুবজগৎ এখানেই শেষ করছি। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

শুনলেন যুব জগৎ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে আজকের প্রথম গান শুনবেন হরিহরন এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈতকণ্ঠে ছবি বম্বে।

ছবির গানের অনুষ্ঠান চিত্রগীত শুনছেন। চিত্রগীতের আসরে এবারের গান ছবি মেহবুবা, শিল্পী কিশোর কুমার।

এই ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতের আসরে এবারের গানটি শুনবেন আশা ভোসলে, অমিতাভ বচ্চন, শরৎ কুমার এবং আরও বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্য গ্রেট গ্যাম্বলার ছবির গান।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতের আসরের শেষ গান ছবি গোলমাল, শিল্পী কিশোর কুমার।

শুনলেন হিন্দি ঝাঁঝুবির গানের অনুষ্ঠান চিত্রগীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 13 জুলাই সোমবারের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50 মিনিটে। সকাল 6টায় ভক্তিগীতি শুনবেন এবং তার সঙ্গে অমৃতবাণী। সকাল 6:20 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 6:30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে,

নজরুলকে দিয়ে 6:50 সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 8:00 লাইভ ফোন অনুষ্ঠান শুভ সকাল, আগামীকালকের বিষয়ে এমনই দিনে তারে বলা যায়, উপস্থাপনায় সৈয়দা মুসাররাত নাসরিন। দুপুর 3:10 দিনান্তিকা, বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 3:30 থেকে। বিকেল 5:00 ফিরে আসবো আকাশবাণী কেন্দ্রে, শুনবেন রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতি 5:15, 5:30 ক্ষেত খামারের কথা। সন্ধ্যে 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 6:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান। 6:35 কলকাতা কেন্দ্রীয় গ্রামীণ সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। মুক্তিগীতি 6:40, সন্ধ্যে 6:55 অতুল প্রসাদী গান। শ্রোতাবন্ধুদের জিডিপত্রের অনুষ্ঠান সম্প্রচারিত হবে 7:10, রাত 8:10 বাংলা রাত প্রধান গান, বাংলা আধুনিক গান রাত 8:30 থেকে। রাত 9:15 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান, ছায়া ছবির গান। রাত 10:30 লোকগীতি শুনবেন অনুষ্ঠান মাটির সুর। 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো যাচ্ছে, মুর্শিদাবাদ জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়া সতর্ক বার্তায় জানানো যাচ্ছে যে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলা জুড়ে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে আগামী 5 দিনের জন্য যে সারা জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়া সতর্কবার্তায় জানানো যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে।

আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।